আর কিছু শোনা যাচ্ছে না। মদন তাঁতির তাঁত ঘরে শব্দ শুরু হলো ঠক ঠক ঠকাঠক ঠকঠক ঠকাঠক ঠকঠক ঠকাঠক ঠকঠক ঠকাঠক ঠকঠক ঠকাঠক ঠকঠক ঠকাঠক ঠকঠক ঠকাঠক ঠকঠক ঠকাঠক ঠকঠক ঠকাঠক ঠকঠক ঠকঠক। খুব জোরে তাঁত চালিয়েছে মদন, শব্দ উঠছে জোরে। উদির ঘরে তো বটেই, বৃন্দাবনের ঘরে পর্যন্ত শব্দ পৌঁছতে থাকে তার তাঁত চালানোর। ভুবন বলে, এর মধ্যে তাঁত চালাচ্ছে মদন এত রাত্রিরে, এক মানুষ কখন ঠিক করলো সব? উদিও অবাক হয়ে গিয়েছিল, ও খাঁটি গুণী লোক, ও সব পারে। সে ভয়ে বিস্ময়ে কান পেতে থাকে। বুড়ো বৃন্দাবন ছেলেকে ডেকে বলে, মদন তাঁত চালায় নাকি রে? তাছাড়া কি আর? কেশব জবাব দেয় ঝাঁঝের সঙ্গে, রাত দুপুরে চুপে চুপে তাঁত চালাচ্ছেন, ঘাট শুধু মোদের বেলা। ভুবনের সুতো দিয়ে তাঁত চালাচ্ছে মদন। কার সুতো তবে? কার আছে সুতো ভুবন ছাড়া আর কার শুনি? মদনের তাঁত কখন থেমেছিল উদি জানে না। ভোরে ঘুম ভেঙে ছুটে যায় মদনের কাছে, মদনকে ডেকে তুলে সাগ্রহে বলে, কতটা বুনলে তাঁতি? আয় দেখবি আয়। মদন তাকে নিয়ে যায় তাঁত ঘরে। ফাঁকা শূন্য তাঁত দেখে ধ বুনে যায় উদি। সুতোর বান্ডিল যেমন ছিল তেমনি পড়ে আছে। সুতো মদন উদির হাতে তুলে দেয়, টাকা দুটো বলে, নিয়ে যা, ফিরিয়ে দেখা ভুবন বাবুকে বলিস মদন তাঁতি যেদিন গামছা বুনবে। একটু বেলা হতে তাঁতি পাড়ার অর্ধেক মেয়ে পুরুষের দল বেঁধে মদনের ঘরের দাওয়ার সামনে এসে দাঁড়ায়। মুখ দেখলেই বোঝা যায় তাদের মনের অবস্থা। রোষে ক্ষোভে কারোর চোখে জল পড়ার উপক্রম হয়েছে। গগন তাঁতির বউটা পর্যন্ত নির্বাক হয়ে গেছে। বুড়ো ভোলার শুধু ভুবনের ঠেয়ে নাকি সুতো নিয়েছ মদন, তাঁত চালিয়েছ দুকুর রাতে চুপি চুপি। দেখে এসো, দেখে এসো তাঁত, মদন বলে, তাঁত চালাওনি রাতে? চালিয়েছি, খালি তাঁত। তাঁত না চালিয়ে খিঁচ ধরে গায়ে হাতে পায়ে, তাই খালি তাঁত চালালাম একটু। ভুবনের সুতো দিয়ে তাঁত বুনবো, বেইমানি করব তোমাদের সাথে, কথা দিয়ে। মদন তাঁতি যেদিন কথার খেলাপ করবে। মদনের কথা হঠাৎ

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী।

কথায় সাজানো চিরন্তনে 107 FM রেইনবোতে। শনিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি উজ্জ্বল। আজ শুনলাম মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প শিল্পী। আসলে একজন শিল্পীর যে কষ্ট, তার মনের যে দ্বন্দ্ব, সাধারণ মানুষের থেকে অনেকটা অন্যরকম। হয়তো সাধারণ মানুষ চায় শুধু খেতে, পড়তে, ভালোভাবে বাঁচতে, কিন্তু তার মধ্যেকার শিল্পী সত্তা তার বাইরেও কিছু চায়। সে চায় তার কাজ, কাজের দাম, কাজের প্রতি তার যে আকর্ষণ, সেই আকর্ষণ তাকে সাধারণের থেকে অনেকটা অন্যরকম করে তোলে। কাজের ভ্যালিডেশন তার কাছে সব থেকে বেশি। এ প্রসঙ্গে মনে পড়ছে রবীন্দ্রনাথের ওই কবিতাটার কথা, ওরা কাজ করে, ওরা চিরকাল টানে দাঁড়, ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে, পাকা ধান কাটে, ওরা কাজ করে। নগরে প্রান্তরে রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে, জয়স্তম্ভ মূঢ় সম অর্থ তার ভোলে, রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি, ওরা কাজ করে দেশে দেশান্তরে, অঙ্গবঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাবে বোম্বাই গুজরাটে, গুরু গুরু গর্জন গুণগুণ স্বর, দিন রাত্রে গাঁথে পড়ে দিন রাত্রে গাঁথা পড়ি, দিনযাত্রা করিছে মুখর, দুঃখ সুখ দিবস রজনী, মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্রধ্বনি, শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে। আসলে জীবনের অনেক কিছু থেমে যায়, কিন্তু এই কাজ থামে না, এই কাজ চলে। প্রতিটি মানুষের মধ্যে রয়েছে সেই শিল্পী সত্তা, যে চায় তার কাজের একটু ভ্যালিডেশন, তার কাজের একটু ব্যাপারটা অন্য মানুষ স্বীকার করুক, তাকে মান্যতা দিক, এইটুকুই তাদের চাওয়া। 9903653992 এই নাম্বারে আপনারা আপনাদের মনের কথা ব্যক্ত করেছেন। চট করে পড়তে শুরু করি, কারণ সময় বড় কম থাকে। শুভ সকাল দাদা ভাই, আছি শনিবারের চিরন্তনীর গান গল্প কবিতা শোনার অপেক্ষায়। শর্মিষ্ঠা মুখার্জি, সাকরাইল, হাওড়া থেকে অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা। শ্রবণ সাথী উজ্জ্বল সুপ্রভাত, চোখ মেলতেই দেখতে পেলাম ভোরের আলো, এ সময় চিরন্তনী শুনতে লাগে ভীষণ ভালো, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে অনেক ধন্যবাদ সুভাষবাবু আপনাকে। শুক্র শনি রবির ভোরে চিরন্তনী ডাকে, মনটা যেন হারিয়ে যায় সুরের মিষ্টি পাঁকে, মোটিভেশনের গল্পগুলো সাহস জাগায় প্রাণে, পুরনো সব ক্লান্তি তখন দূরে কোথায় টানে। সৌভিক সরকার ফ্রম কসবা হালতু, অনেক ধন্যবাদ সৌভিক। সুপ্রভাত ভাই উজ্জ্বল, তপতিহীন মোটর থেকে লিখছি, প্রথম থেকে শুনছি চিরকালীন চিরন্তনী, অপূর্ব মনভরা গানের পর গল্প, ভাইয়ের অনবদ্য সঞ্চালনায় খুব ভালো লাগছে। গতকাল নেটের সমস্যার জন্য চিরন্তনী শুনতে পাইনি, সবাই সাবধানে থাকবেন এই তীব্র গরমে। ঠিকই, আসলে ওয়েদার ভীষণভাবে ফ্ল্যাকচুয়েট করছে, সবাই তার প্রভাব পড়ছে সবার উপরে। অরিজিৎ দাস অধিকারী, সেঞ্জ্যোতি, বিবেকনগর, তেমাথানি, সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, গ্রীষ্মে পেয়ে কালবৈশাখী, ঠান্ডা আজ প্রকৃতি, উজ্জ্বলবাবুর সাথে শুনছি তাঁতি জীবনের দুর্গতি, শনিবারের হচ্ছে সকাল, অপূর্ব গল্প সাথে জীবনে টিকে থাকার কথা মধুর এই প্রাতে, শিল্পী চায় শিল্প সৃষ্টি, অভাব চায় টাকা, সাজুজ্য ঠিকঠাক না হলেই জীবন হয় গো ফাঁকা, অভাবে স্বভাব নষ্ট আমরা সবাই জানি, মদন তাঁতির কঠিন লড়াই চুপটি করে শুনি, পূব দিগন্তে আলোর রেখা, শুরুর স্বপ্ন ভরা, সকালেই এমন গল্প চিরন্তন সুধায় করা, তীব্র দহনে এক পশলা বৃষ্টি যেন আজকের নিবেদন, চিরন্তনীর আসরে আসুন সকল আপনজন। অরিজিৎ দাস অধিকারী, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন সুপ্রভাত উজ্জ্বলদা, মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পের কদুন রসটি অভাব অনটনের সঙ্গে কাঁচামালের অভাব এত নিখুঁতভাবে তুলে ধরলেন, খুব ভালো লাগলো। গতকাল সকালে লেখা, বিকেলে মিলে

গেল সেটাই শ্রোতাদের একটু বলি। এমনভাবে তাকিয়ে দেখে আকাশ দেখে ভাবছ কি, এমন বিশাল শামিয়ানা টাঙিয়ে দিয়ে কার বা কি, দূষণ জ্বরে ভুগছে আকাশ, মেঘগুলো সব সরছে কি, কালবৈশাখী আসলে আবার বৃষ্টি হয়ে ঝরবে কি। বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখেছেন। আসলে প্রাসঙ্গিক বিষয় নিয়ে আপনারা এত সুন্দর করে লেখেন, খুব ভালো লাগে, থ্যাংক ইউ। নিবেদিতা সেন লিখছেন শাওরাপুলি থেকে, গুড মর্নিং উজ্জ্বল দাস, শনিবারের চিরন্তনীতে শুনছি গান ও আজকের নতুন গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প নজরুল গীতি আমাদের কাছে সবসময় ভালো লাগছে। গল্পটিতে তখনকার সমাজে শ্রমজীবী মানুষের মূল্যায়ন, কী করে ক্ষুধার কাছে পরাজিত হয়ে তার সুন্দর একটা মূল্যায়ন করেছেন, তা নিপুণভাবে তিনি তুলে ধরেছেন গল্পটিতে। লেখকের সত্যি অসাধারণ, চোখে জল আসে, সত্যি তাই ভীষণভাবে ছুঁয়ে যায় মনটাকে। অজিত কুমার আদক লিখছেন উত্তর বাউলি আদকপাড়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, শুভ সকাল শ্রবণ বন্ধু উজ্জ্বল দা, সুন্দর উপস্থাপনা, সুন্দর গল্প, সুন্দর গান শুনছি, সবশেষে একটা সুন্দর কবিতা শোনালে ভালো লাগবে, সকলে ভালো থাকবেন, নমস্কার এবং ধন্যবাদ, কবিতাও শুনিয়ে দিয়েছি। এরপরে লিখছেন সুপ্রভাত দাদা ভাই, আজকের চিরন্তনীতে শুনছি মদন তাঁতির গল্প, খুব ভালো লাগছে, আর ভালো লাগছে আপনাদের সুন্দর উপস্থাপনা। এইভাবেই সপ্তাহের তিনটি দিন ভালো ভালো গল্প নিয়ে আসবেন আমাদের চিরন্তনী শ্রোতাদের জন্য। ভালো থাকবেন দাদা ভাই। মোহাম্মদ আকবর মোল্লা ভুসওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রভাত দাদা, অসাধারণ গল্পটি লাগলো এবং আপনার বাচনভঙ্গিমা অপূর্ব, অর্জুন সিং তামিলনাড়ু থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন সুপ্রভাত দাদা ভাই, শনিবারের চিরন্তনী, তাঁত শিল্পী মদনের গল্প শুনছি ভোর থেকে, সাথে নজরুলের গান, আপনার অসাধারণ উপস্থাপনা, শিল্পী গল্প অন্য মাত্রা পেয়েছে, শুনতে পাচ্ছি তাঁতের সেই আওয়াজ, ঠকাস ঠক ঠকাস ঠক, ঠকাস ঠকিসনি, আচ্ছা ভীষণ ভালো লাগছে। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। যারা মেসেজ পাঠিয়েছে একটু দেখে নিই, গুড মর্নিং উজ্জ্বল দা, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ স্টোরি সংস এস এম এস বাই ইউর প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসুনা, অনেক ধন্যবাদ আপনাকে। মে মাসের শেষ শনিবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, চিরন্তনীর সকল শ্রোতা বন্ধুদের জানাই প্রভাতী শুভকামনা। উজ্জ্বল ভাই, আজ শিল্পী গল্পর আর গানের পরিবেশনা এক কথায় মন ভরে যাচ্ছে, তোমার বাচনিক স্টাইল আমার ভীষণ ভালো লাগে। একটি রিকোয়েস্ট, এমিনেন্ট ফিলোসফার ডেল কার্নেগি বা সমারসেট ডেল কার্নেগি বা সমারসেট মমের গল্প নিয়ে অনুষ্ঠান করলে ভালো লাগবে, রাস্কিন বন্ডের গল্প বলতে পারো, বেস্ট উইশেস টু বোথ অফ ইউ। ঠিক আছে, মাথায় রইল, তবে নিশ্চয়ই চেষ্টা করব। আসলে আপনাদের যে ভালো লাগা বা চাহিদা, সেগুলোই আমাদের কিন্তু অনেকখানি মানে প্রাণিত করে। আমি এটাকে রেখে দিলাম, তবে চেষ্টা করব নিশ্চয়ই ভালো কোনো অনুষ্ঠানে এগুলো পড়তে। ভোরের পাখিরা ডাকে আজ ভোরের পথটি চলা, হৃদয়ের এই সুখের ঘরে এই কথাটি তাই বলা, রঙিন ফুলে লাগলো বুঝি এই আবেশের নেশা, ফুল হয়ে ফুটলো আজ হৃদয়ের এই আশা। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া, অনেক ধন্যবাদ পায়েল, খুব সুন্দর করে লিখেছেন। মৌলি লিখছে ঢাকুরিয়া থেকে, আজকের গল্পটা খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ মৌলি। আপনাদের সবাইকেই ধন্যবাদ, এত সুন্দর করে আপনারা প্রতিটি মানে আপনাদের মনের ভাবগুলোকে তুলে ধরেন, তার জন্যে সেই ভালো লাগাটুকু আমাদেরকেও ছুঁয়ে যায়। আগামীকাল ইন্দ্রাণী আসবে আপনাদের কাছে চিরন্তনীতে, একটু পরেই দেবারুতি অপেক্ষা করছে আপনাদের সাথে, ভোরাই এবং নমস্কার কলকাতা নিয়ে। আর আজকে উজ্জ্বলকে বিদায় দিতে হবে, সামনের মাসের শুক্রবারে আবার দেখা হবে আপনাদের সঙ্গে, খুব ভালো থাকবেন, খুব ভালোভাবে কাটুক আপনাদের সব কিছু সময়, এবং সবথেকে বড় কথা, ভীষণ ওয়েদার ফ্লাকচুয়েট করছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, এসময় সবাই একটু সাবধানে থাকবেন।

আমরা যখন কথা বলি, আমাদের মনের ভাব ব্যক্ত করি, তখন গলাটাকে ভালোভাবে রাখাটা আমাদের একটা খানিকটা বলা যেতে পারে দায়িত্বের মধ্যেই পড়ে। কিন্তু ওয়েদার ফ্ল্যাকচুয়েশনের একটা প্রভাব তো গলায় থাকেই বা থাকবে। যখন কথা বলতে অসুবিধে হয় বা হয়তো খুব সর্দি কাশি হয়, তখন খারাপ লাগে। এখানে একটা কোথাও যেন সেই শিল্পী সত্তা বাধাপ্রাপ্ত হয় বা তার দুঃখ তৈরি হয়। যতটা দিতে চাই, যতটা বলতে চাই, ততটা দিতে পারি না বা বলতে পারা যায় না সে সময়। এই দ্বন্দ্ব বা এই কষ্টের কথা একজনের শিল্পী সত্তাই বুঝবে। আসলে আমাদের প্রত্যেকটা মানুষের মনের মধ্যে এই শিল্পী সত্তা রয়েছে। সেই শিল্পী সত্তাই কিন্তু আমাদেরকে ভাবায়, আমাদেরকে বিভিন্ন রকম সুন্দর সুন্দর কাজের জন্য প্রাণিত করে, এগিয়ে নিয়ে যায়। সবাইকে বিদায় জানাই, ভালো থাকবেন সবাই। এবং আস্তে আস্তে আমরা এগিয়ে চলছি, একদম মানে আমাদের শেষের বন্দে মাতরম দিয়ে শেষ করি চিরন্তনী সেই গানটির দিকে। আবার দেখা হবে সামনের সপ্তাহে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড। প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ড।

প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।

একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবারও শান্ত হবে, কিন্তু মাঝে মাঝে পৃথিবীর বুকে যেমন আছড়ে পড়ে ঝড়, মনের মধ্যেও আছড়ে পড়ে অনেক ঝড়। আর সেই ঝড়ই হয়তো অনেক জমে থাকা ক্ষত ধুলোকে উড়িয়ে নিয়ে চলে যায়, মনের মধ্যে জমে থাকা সব মান অভিমানকে পরিষ্কার করে দেয়, মনের মধ্যে জমানো আগাছাগুলোকে উপড়ে ফেলে। সেই ঝড়ও একদিন থেমে যায়, পৃথিবী এবং মন দুই শান্ত হয়ে যায়। মনের যুক্তি এই বলে, আবার হীরের আংটি এমনও বলে, যুক্তি তো মানুষের তৈরি, পরিস্থিতি বদলালে যুক্তির খোলসটাও বদলে যায়। এই সংলাপটি মৃণাল সেনের পরিচালনায় হীরের আংটি সিনেমা থেকে। যুক্তির কথা আমরা যেমন বলছি, অন্যদিকে আরও একটা কথা বলবো, সবার জীবনেই না কিছু গোপন ক্ষত থাকে, সমাজ তাকে ভুল নাম দেয়, কিন্তু শিল্পের চোখ তো কেবলই একটা গল্প হিসেবে দেখে তাকে। আসলে পৃথিবীর বুকে আমরা সকলেই যোদ্ধা, এবং এই পৃথিবী আমাদের খেলার ময়দান, আমাদের খেলার মাঠ, যেখানে আমাদের প্রতি মুহূর্তে লড়াই করে যেতে হয়। আমরা শুধুমাত্র নিজেদেরকে খেলোয়াড় হিসেবে মনে করতে পারি না, আমরা কিন্তু জিতি হারি যাই হোক না কেন, আমরা কিন্তু যোদ্ধা। প্রতিটা অভিজ্ঞতা আমাদের কাছে খেলা নয়, আসলে তা এক

একটা শিক্ষা, ইটস এ লার্নিং লেসন। আজ এমন কিছু সংলাপের কথা আমরা বারবার মনে করছি, সেখানে আরও একটা সংলাপের কথা মাথায় আসছে, যেখানে আর্মাডিলোর মাংস খাবে কি করে পিঁপড়ে খাওয়া জানোয়ার, এই সংলাপটার কথাও বারবার স্মরণীয় হয়ে আছে বলেই মনে আসছে। এবং এতগুলো সংলাপ বলার কারণটা এই মুহূর্তে প্রভাত বিনায়, আসলে আজ ধৃতিমান চট্টোপাধ্যায়ের জন্মদিন। আমরা প্রতিদ্বন্দ্বিতে সিদ্ধার্থ চরিত্রে যাকে দেখেছি, সেই সত্যজিৎ রায়ের পরিচালনায় সিদ্ধার্থ ওরফে ধৃতিমান চট্টোপাধ্যায়ের আজ জন্মদিন। আমরা চেষ্টা করব আজকের এই প্রভাত বিনা সাজিয়ে রেখেছি কিছু রবীন্দ্রনাথের গান এবং অবশ্যই তার অভিনীত কিছু সিনেমার থেকেও কিছু গান তাকে স্মরণ করে নেওয়ার উদ্দেশ্যে। বাংলা সিনেমার ইতিহাসে অবিস্মরণীয় একটি নাম ধৃতিমান চট্টোপাধ্যায়, এবং অত্যন্ত জনপ্রিয় ছিলেন যিনি চলচ্চিত্রে। আইকনিক কিছু সংলাপের জন্য আমরা যাকে মনে রেখেছি, আইকনিক তার ডায়লগ ডেলিভারি, তার বাচনভঙ্গি, তার অভিনয় দক্ষতা, সেই কারণেই তিনি প্রখ্যাত সকলের মাঝে। আজকে তার জন্মদিন উপলক্ষে প্রভাত বিনায় রয়েছি, আমি অম্বিকা, থাকবো সাতটা পর্যন্ত। এই মুহূর্তে আপনারা সকলে শুনছেন 100.1 FM গোল্ড কলকাতা, আর 100.1 FM গোল্ড কলকাতায় আজ স্মরণে ধৃতিমান চট্টোপাধ্যায়। চলে যাচ্ছি একটি গানে, তারপর ফিরে এসে আবারও কথা হবে। এই মুহূর্তে যে গানটি রেখে যাচ্ছি সেই গানটি রবীন্দ্রনাথের গান। আমরা প্রভাত বিনার দ্বিতীয় অংশে বেশ কিছু গান এমন শোনাব যেখানে ধৃতিমান চট্টোপাধ্যায়ের অভিনয় করা কিছু সিনস রয়েছে, বা যেই সিনেমাতে হয়তো তিনি কিছু অংশে কিছু চরিত্র অভিনয় করেছিলেন। সেখানে পিকনিকের কথা বলতে হয়, অবশ্যই সেখানে আগন্তুকের কথা বলতে হয়, এরকম অনেক অনেক অজস্র ছবি রয়েছে যেই ছবিতে তার অভিনয় আমরা মনে রেখেছি। এই মুহূর্তে শিল্পী জয়তী চক্রবর্তী, কানে কানে রেখে গেলাম তাকে রবীন্দ্রনাথের গানে। ফিরে আসব ঠিক 4:45 পর। সকলে সঙ্গে থাকুন। স্টুডিও ক্লকে এই মুহূর্তে 6:22 হয়ে 29 সেকেন্ড। প্রভাত বিনা আজ 7টা পর্যন্ত।

ভারতীয় বাঙালি চলচ্চিত্র জগতে আমরা অভিনেতা হিসেবে ধৃতিমান চট্টোপাধ্যায়কে সত্যিই জানি একজন প্রখ্যাত শিল্পী হিসেবে, এবং এমন একজন অভিনেতা যিনি সত্যজিৎ রায়, মৃণাল সেন, অপর্ণা সেনের মতো বিখ্যাত কিছু চলচ্চিত্র নির্মাতার সঙ্গে, পরিচালকদের সঙ্গে কাজ করেছেন, এবং অসামান্য অভিনয় দক্ষতার সঙ্গে কাজটি হয়েছে সম্পন্ন। সেই অভিনয় দক্ষতার গুণে কিন্তু তিনি তার জনপ্রিয়তা লাভ করেন। তার অন্যতম নিজস্বতা এটাই ছিল যে বিভিন্ন বাঙালি বুদ্ধিজীবীরা ভীষণ পছন্দ করতেন তার অভিনয়, এবং শুধুমাত্র যে তিনি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন এমনটাও নয়, তাকে বেশ কিছু ইংরেজি, হিন্দি এবং অন্যান্য ভাষার চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গেছে। শিল্পী অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায়ের আসল নাম হচ্ছে সুন্দর চট্টোপাধ্যায়, আর তার জন্ম হয়েছিল 1945 খ্রিস্টাব্দের 30 মে, অর্থাৎ আজকের তারিখে কলকাতাতে। তার বাবা মা দুজনেই কিন্তু ছিলেন ফিল্ম সোসাইটির মেম্বার। কলকাতার একজন মধ্যবিত্ত শিক্ষিত সমাজে সাহিত্যের সঙ্গে যে সিনেমার সম্পর্ক ছিল, সেই ধ্যান ধারণা, সেই ভাবনা নিয়ে এবং একটা সেরকমই পরিবেশে তার বড় হয়ে ওঠা, তিনি বেড়ে উঠেছিলেন। তার পড়াশোনা কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ স্কুল, তারপর প্রেসিডেন্সি কলেজ, তারপর দিল্লি স্কুল অফ ইকোনমিক্স, এবং দিল্লিতে স্কুল অফ ইকোনমিক্সে পড়ার সময়তেই তার প্রথম থিয়েটারের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার সেই প্রেরণা তৈরি হয়। পরবর্তীকালে যখন কর্মজীবনে তিনি এলেন, প্রথম দিকে কিন্তু বেশ কিছুদিন বলতে ভীষণ গর্ববোধ করছি, কারণ এই আকাশবাণীর প্রাণকেন্দ্র, যেখানে বহু মানুষের পায়ের ধুলো পড়েছে, বিশ্ববরেণ্য কিছু মানুষজন এই আকাশবাণীর কেন্দ্রে এসে অনেক অনুষ্ঠান সম্প্রচার করেছেন, অনেক অনুষ্ঠানের সঙ্গে ছিলেন, অংশগ্রহণ করেছেন। ধৃতিমান চট্টোপাধ্যায়ও তাদের মধ্যে একজন, অন্যতম একজন, যিনি আকাশবাণী কলকাতা কেন্দ্রের কিন্তু অ্যানাউন্সারের কাজ করেছিলেন বেশ কিছুদিন। তারপর তিনি মুম্বাইয়ের এক বিজ্ঞাপন সংস্থা, একটি অ্যাডভার্টাইজিং এজেন্সি হিন্দুস্তান থমসনে কাজ নেন। সেখানেও তার ক্রিয়েটিভিটি দেখে লোকজন মুগ্ধ হয়ে যান, এবং তার ক্রিয়েটিভ ডিরেক্টর পদে কিন্তু তিনি প্রমোটেডও হয়েছিলেন। অ্যাডভার্টাইজিংয়ের সেই জার্নি থেকে তারপর তিনি চলে আসেন ফিল্ম ইন্ডাস্ট্রি, এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি, চলচ্চিত্র জগতে। 1970 খ্রিস্টাব্দ, যখন সেই সালে সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী ছবিতে নায়কের ভূমিকায় তাকে অফার করা হলো রোল, এবং তিনি তার অভিনয় জীবন শুরু করলেন সিদ্ধার্থের চরিত্র দিয়ে। এরপর একে একে মৃণাল সেন,

পদাতিক সিনেমায় তাকে প্ল্যান করেছিলেন, বেছে নিয়েছিলেন। সহপাঠী অপর্ণা সেনের সঙ্গে তার ভালো বন্ধুত্ব ছিল। পরবর্তীকালে সেখানে 36 চৌরঙ্গি লেনে ধৃতিমান চট্টোপাধ্যায় অভিনয় করলেন এবং প্রত্যেকটি ছবিতে তার অসামান্য পারদর্শিতা, দক্ষ অভিনেতা যাকে বলে, ইজ এ ভেরি এবল অ্যান্ড সিজন্ড আর্টিস্ট, সেই তকমা কিন্তু তার মধ্যে লেগে গেল এবং হিন্দি, ইংরেজি, সিংহলি ভাষাতে বিভিন্ন ধারাতে কাজ করেছেন। তার ভার্সেটাইলিটি এখানেই যে তিনি তার পছন্দ এবং তার স্বভাব কাজের ক্ষেত্রে ভীষণভাবে অ্যাকিউরেট ছিল এবং সেই কারণে আমরা যেমন তাকে বলিউডের ব্ল্যাক সিনেমাতে পেয়েছি, তেমন পেয়েছি তাকে কাহানিতে, পেয়েছি তাকে এজেন্ট বিনোদে। আবার খুব শক্তিশালী আরও একটা ছবির কথা বলতেই হয় যেখানে ফেমিনিস্ট বেশ কিছু অ্যাপ্রোচের কথা রয়েছে, সেটি হচ্ছে পিঙ্ক। এমন কিছু সিনেমায় তিনি কাজ করলেও বলিউডের যে মূল ধারা তার মধ্যে তিনি নিজেকে আবদ্ধ রাখতে চাননি। সফল পরিচালকদের মধ্যে সঞ্জয় লীলা বনশালি, মণি রত্নম, এদের সঙ্গেও কিন্তু মুম্বাইতে তিনি কাজ করেছেন। এবং তারপর শুধু কাজ কেন, সেই কাজ যে তাকে অভিনয়ের ক্ষেত্রে পুরস্কারও এনে দিয়েছে সেটাও বলতে হয়। একজন দক্ষ মঞ্চ অভিনেতাও বটে এবং চেন্নাইয়ের ইংরেজি নাটকে তিনি অংশ নেন, বাংলা নাটকেও তাকে দেখা যায়। এমনকি কলকাতার একটি টিভিতে তিনি একটি টিভি শোর অনুষ্ঠানে কিন্তু সঞ্চালনাতেও আমন্ত্রিত হয়েছিলেন। ইনি হচ্ছেন আমাদের আজকের স্পেশাল গেস্ট ইন দ্য প্রোগ্রাম, অ্যাক্টর ধৃতিমান চট্টোপাধ্যায়। প্রতিদ্বন্দ্বী, অকালের সন্ধানে, শূন্য থেকে শুরু, 36 চৌরঙ্গি লেন, পদাতিক, গণশত্রু, আগন্তুক, কাহিনী, 15 পার্ক অ্যাভিনিউ, চতুরঙ্গ, হিটলিস্ট, গেরস্থানে সাবধান, নৌকা ডুবি, একের পর এক সুপারহিট, কিছু কিছু রোলস তিনি প্লে করেছেন এবং ডাবল ফেলুদাও তার মধ্যে একটা রয়েছে। এছাড়াও হিন্দিতে তো রয়েছে ব্ল্যাক, গুরু, কাহানি, এজেন্ট বিনোদ। ইংরেজিতে রয়েছে হোলি স্মোক, কার্নিভাল, পারফিউমড গার্ডেন, দ্য ম্যান হু নো ইনফিনিটি। সিংহলি ভাষায় তার কাঁদতে দিন, মালয়ালি ভাষায় বেশ কিছু এবং ওয়েব সিরিজেও বটে। এটি ওনার এক্স্যাক্ট মানে ফিল্মোগ্রাফিতে এই সিনেমাগুলো আমরা বারবার মনে করে নিই। একজন ইকোনমিক্সের ছাত্র, পরবর্তীকালে অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি থেকে কীভাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পদার্পণ করলেন সেটা ছোট্ট একটা নাগেটে বলার চেষ্টা করছি। আজকে ধৃতিমান চট্টোপাধ্যায়ের জন্মদিন এবং তিনি একটা কথা বারবার বলেছেন যে তিনি ঈশ্বর আছেন কিনা, এই ঈশ্বরের যেহেতু বিশ্বাসটা অনেক মানুষ করতে চান, অনেক মানুষই করতে চান না, তার বক্তব্য এটাই ছিল যে ঈশ্বর আদৌ আছে কিনা তিনি তাকে কখনো দেখেননি, তাই তিনি সত্যিই হয়তো জানেন না ঈশ্বর বিরাজ করেন কিনা। তার নিজস্বতা, তার নিজের ধ্যান ধারণা, সেই কারণেই হয়তো তিনি ধৃতিমান চট্টোপাধ্যায়। আজ তার বয়স 75 ছাড়িয়ে 80 কোঠায় যখন রওনা দিচ্ছে, তিনি এখন আর খুব একটা বেশি কথা বলতে উপভোগ করেন না। তিনি বরাবরই নির্বাচিত ছবির অংশ হওয়ায় যেমন বিশ্বাসী, ভেরি সিলেক্টিভ, ভেরি চুজি, শুটিং থাকলে তিনি সল্টলেক বা বম্বের বাড়িতে থাকেন। আর 50 বছর ধরে ছবির জগতের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা তার বারে বারে মনে করিয়ে দেয় অনেক কিছু। বাংলা ছবির মান পড়ছে কিনা স্পষ্টবাদী ধৃতিমান তার বিষয়ে অনেক কিছু বলেছেন, কিন্তু সমাজের পাল্টানোর সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলে যায়। কিন্তু তরুণ সিদ্ধার্থ ওরফে ধৃতিমান চট্টোপাধ্যায় কেউ কিন্তু কখনো আপোষ করেননি কোনো কালই। আজ ধৃতিমান চট্টোপাধ্যায়ের জন্মদিনে আমরা আবারও ফিরে যাচ্ছি আরও একটা গানে, ফিরে আসবো গানের ওপারে এবং তারপর কথা হবে ধৃতিমান চট্টোপাধ্যায়কে নিয়ে আরও, যেমনটা কথা দিয়েছি প্রভাত বীণার শেষের দিকে দ্বিতীয় অংশে আমরা এমন কয়েকটা গান নিশ্চয়ই শুনব যে সিনেমাতে ধৃতিমান চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন। আমরা পিকনিক থেকে গানের প্লেলিস্টে কয়েকটি গান রেখেছি, আমরা আগন্তুক থেকেও রাখার চেষ্টা করছি, হয়তো অন্য একটা রেকর্ড বাজতে পারে, তবে চেষ্টা করছি অন্তত চতুরঙ্গ থেকেও আরও একটা গান সকলের জন্য রেখে যেতে। সেটা অবশ্যই দ্বিতীয় অংশে 7টার মধ্যেই সেটা কমপ্লিট করার চেষ্টা করব। আপাতত শিল্পী শ্রী আগুহ ঠাকুরতা।

সুন্দর চ্যাটার্জি ওরফে ধৃতিমান চট্টোপাধ্যায়, যেই নামেই তাকে চেনা হোক না কেন, জানা হোক না কেন, প্রকৃত মানুষ হিসেবে তার বয়স যত বাড়ছে তার অভিনয়ের দৃঢ়তা কিন্তু তত বেশি স্পষ্ট প্রকাশ পাচ্ছে এবং তার দক্ষতা দিন দিন বেড়েই গেছে, এতটুকু কমেনি তার জৌলুস। শুরুটা হয়েছিল সেই 1970 সালের কথা যেটা আমরা আগেই বলছিলাম, সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বীতে। চাকরির পেছনে হন্যে হয়ে ঘুরে বেড়ানো এক তরুণ যুবা হতাশার সঙ্গে যে নিত্য অভ্যস্ত, ডিপ্রেশন, আনহ্যাপিনেস, ডিসঅ্যাপয়েন্টমেন্ট সব কিছু তাকে জাপটে ধরে রয়েছে, তবু চাকরির ভাইভা বোর্ডে গিয়ে সে নিজের চিন্তাভাবনা বা মতাদর্শের সাথে কিন্তু আপোষ করতে পারে না। ভেতরে ভেতরে কিছুটা চাপা আগুনের দেখা মিললেও তার কখনো বহিঃপ্রকাশ ঘটে না, তার চোখে মুখে চাপা ক্ষোভ সবসময় লক্ষ্য করা যায়। হয়তো এমন বহু মানুষের মধ্যে দেখা যায়, শুধু চরিত্র কেন, যেখানে তারা সব ক্ষোভ কষ্ট দুঃখ অভিমান চেপে রেখে দেয়, কখনোই তার বহিঃপ্রকাশ ঘটে না। ধৃতিমানেরও ঠিক তেমনটাই ছিল, তার মুখের মধ্যে যা প্রয়োজনীয় কাঠিন্য দেখা গেছে তা কিন্তু চরিত্র সিদ্ধার্থর সঙ্গে বেশ মানানসই ছিল এবং প্রত্যাখ্যাত হতে হয়েছিল। হতে হতে হতে হতে একটা সময় এমন আসে যখন ব্যক্তিও আর অবাক হয় না, আমরা কেউ অবাক হই না, রিজেকশন পেতে পেতে আমরা অ্যাকসেপ্ট করে নিই সেই রিজেকশনটাকে। এবং সেই অভ্যস্ততাটাকেই ধৃতিমান চট্টোপাধ্যায় যেভাবে সুন্দর করে ফুটিয়ে তুলেছিলেন তার চেহারায় তার চলনে বলনে, আমরা কিন্তু সেই সিনেমা এবং সেই চাকরির দৃশ্য, সেই সাক্ষাৎকারের দৃশ্যটি এখনও মনে করে নিই যেই মুহূর্তে ধৃতিমান চট্টোপাধ্যায়ের কথা মাথায় আসে। দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থিয়েটারের সাথে তিনি যুক্ত হন, অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে শুরু করেন এবং পরবর্তীকালে তো আমি বললামই যে নির্দিষ্ট সময়ের কাছে তার থেকে বেশি বরং অন্যান্য ভাষায় তিনি অনেক কাজ করেছেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ে ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন তিনি এবং ছোটবেলা থেকেই সেই সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হওয়া। তার বাবার ছবি তোলার শখ ছিল, তার বেশ কিছু ক্যামেরাও ছিল, আর সেই থেকেই যেন ক্যামেরার প্রতি এক দুর্বার আকর্ষণ তৈরি হল ধৃতিমান চট্টোপাধ্যায়ের। 4-5 বছর বয়সের সময় এমনটা হয়েছিল, একবার এক পূর্ণিমায় বাবার সাথে তাজমহলের ছবি তোলার সময় তিনিও ছিলেন, বাবা মা ছিলেন এবং তার মতে তখন মধ্যবিত্ত শিক্ষিত সমাজের সংস্কৃতির সাথে সিনেমার কিন্তু সম্পর্কটা ঠিক সাহিত্যের মতোই ছিল। সিনেমার সাথে জড়িয়ে পড়া খুব একটা কাকতালীয় ছিল না তার জন্য। কলকাতাতেও এমন একটা পরিবেশের মধ্যেই তিনি বড় হয়েছিলেন যার মধ্যে থেকে তার মধ্যে সিনেমাটা ভীষণভাবে এফেক্ট করত, অ্যাট্রাক্ট করত এবং সিনেমার যে একটা শক্তিশালী প্রেজেন্স অস্তিত্ব রয়েছে সেটা অবশ্যই তার জীবন দেখলে বোঝা যায় এবং সে অসম্ভব ভূমিকা পালন করেছে। একজন অভিনেতার কাছে এটা বিরাট বড় প্রাপ্তি যে এতগুলো ভাষায় তিনি অভিনয় করতে পেরেছেন এবং একটি সিনেমায় শুধু পরিচালকের মতে হুবহু চলাই নয়, তিনি নিজস্বকেও একটা অদ্ভুতভাবে ক্রিয়েটিভলি এক্সপ্রেস করার চেষ্টা করেছেন, সেই সৃজনশীল অবদান কিন্তু ভোলার নয়। আসলে সিনেমার স্ক্রিপ্টের পরও, সিনেমার গল্পটির পরও যেটা থেকে যায় তা হচ্ছে তার চরিত্রায়ন, সেটা শুধুমাত্র একজন অভিনেতার ভূমিকা স্পষ্ট করতে পারে।

সেই বিশ্বাসটি তিনি রেখেছিলেন এবং বাংলা থেকে শুরু করে হিন্দি, ইংরেজি, সিংহালি বিভিন্ন ভাষাতে তিনি কাজ করার অভিজ্ঞতা জোগাড় করেন। এবং অভিনয় শুধু করেছেন যে এই এতগুলো ভাষায় তা নয়, হলিউডের ক্ষেত্রে হোলি স্মোক সিনেমায় তাকে দেখা যায় অভিনেত্রী কেট উইন্সলেটের সাথে। ব্ল্যাকে আমরা রানী মুখার্জির সঙ্গে তাকে দেখেছি, এজেন্ট বিনোদ, পিঙ্কে আমরা দেখেছি অমিতাভ বচ্চনের সঙ্গে, কাহানিতেও অমিতাভ বচ্চন বিদ্যা বালানের সঙ্গে দেখেছি। কমেডি সিনেমায়ও অভিনয় তার ইচ্ছে থাকলেও তার হয়ে ওঠেনি, কিন্তু কাজের ক্ষেত্রে অবশ্যই উই উড কনসিডার হিম, হি ইজ এ ভার্সেটাইল আর্টিস্ট। বিজ্ঞাপন, অভিনয়, চলচ্চিত্র নির্মাণ, শখের ফটোগ্রাফি, এই এত রকম ক্রিয়েটিভ পার্সুইট নিয়ে মেতে থাকতে ভালোবাসতেন ধৃতিমান চট্টোপাধ্যায়, যার আজ জন্মদিন। তার স্ত্রী চেন্নাইয়ের একজন মেয়ে এবং ধৃতিমান চট্টোপাধ্যায়ের ইজ প্রাউড, খুব গর্ববোধ করেন, খুব লাকি মনে করেন যে ধৃতিমান চট্টোপাধ্যায় নিজেই বলছেন তার সব থেকে বড় সমালোচক, ক্রিটিক, যিনি তার ভালো মন্দে সবসময় পাশে রয়েছেন, তা হচ্ছেন তার স্ত্রী চেন্নাইতে যিনি বড় হয়েছেন। সব থেকে বড় সমালোচক, সব থেকে বড় সাপোর্টার সব কিছুতে হচ্ছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, নিজে বলেছেন তার স্ত্রী। এমন সাপোর্ট পাওয়াটাও সত্যি ভাগ্যের ব্যাপার। ক্যারিয়ারের শুরুর দিকে কলকাতার অল ইন্ডিয়া রেডিওর যেমন ঘোষক হিসেবে কাজ করেছিলেন আমরা একটু আগেই শুনলাম, বিজ্ঞাপনের জগতের কথাও আমরা শুনেছি এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড জুরিরও একজন সদস্য ছিলেন তিনি। এবং বিদ্যমান ব্যবস্থার এই যে নানান রকম আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি দেখতে পাই, সেগুলো কঠোরভাবে সমালোচনা অনেক ক্ষেত্রে তাকে দেখা গেছে করতে। কখনো বাণিজ্যিক ধারা সিনেমা নিয়ে তিনি কথা বলেছেন, কখনো বাণিজ্যিক সিনেমার বাইরে তিনি কথা বলেছেন, সবসময় নিজের পছন্দকে স্থান দিয়েছেন তিনি এবং খুব সিলেক্টিভলি চুজ করতেন নিজের সমস্ত সিনেমা। প্রতিদ্বন্দ্বীতে অভিনয় করবার কিছুদিন পর কিন্তু মৃণাল সেন তাকে তার ইন্টারভিউ সিনেমায় নেবেন কিনা ভেবেছিলেন, কিন্তু সিদ্ধার্থের চরিত্রের পর নিম্ন মধ্যবিত্ত একটি চরিত্র তাকে দর্শক সেভাবে গ্রহণ করতে পারবেন কিনা সেই ক্রিয়েটিভ ডিসিশনটা তাদেরকে নিতে হয়। পরিচালক শেষমেশ তাকে নিলেন না, কিন্তু পরে আবারও তার জন্য মানানসই একটি চরিত্র ঠিক করে তারপর তাকে আবার কাস্ট করা হলো। আমরা দেখতে পেয়েছি ধৃতিমান চট্টোপাধ্যায়কে পদাতিক সিনেমায় এবং অকালে সন্ধানে আমরা সেখানেও দেখেছি। ধৃতিমানের মতে এটাই তার এত বছরের ক্যারিয়ারের একমাত্র সিনেমা যার মূল চরিত্রে অভিনয় করার জন্য তিনি নিজে পরিচালককে অনুরোধ জানিয়েছিলেন। এই সিনেমার মূল চরিত্র অর্থাৎ পরিচালকের চরিত্রে তিনি অভিনয় করেন, তার সঙ্গে ছিলেন স্মিতা পাটেল, আরও একজন অনবদ্য অভিনেত্রী। আজ তার জন্মদিনে তার স্মৃতিকথায় আমরা রয়েছি প্রভাত বিনায়, শুনছেন আপনারা সকলে অম্বিকার সঙ্গে 100.1 FM Gold. আমরা অনেকক্ষণ ধরেই বলছি যে তার অভিনীত সিনেমা থেকে আমরা গান শুনব, একটা ছোট্ট করে গানের অংশ শুনিয়ে দিই আপনাদেরকে। অবশ্যই এই গানটি কিন্তু পিকনিক ছবির।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold, প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM Gold.

ফের এলাম আবারও 100.1 এফএম গোল্ড কলকাতায়, শুনছেন প্রভাত বীণা অম্বিকার সঙ্গে। আমরা থাকবো 7টা পর্যন্ত। এই মুহূর্তে আমরা আবারও মনে করিয়ে দিই যে অপর্ণা সেনের সঙ্গে একই সঙ্গে যেমন বন্ধুত্ব ছিল, তার কারণটা একটাই, একসাথে পড়াশোনা করেছিলেন তারা, এবং 36 চৌরঙ্গি লেনে পরবর্তীকালে ধৃতিমানকে কাস্ট করা হয়। সত্যজিৎ রায় মৃণাল সেন থেকে শুরু করে অপর্ণা সেন, এই তার জার্নি, যিনি কিন্তু নিজে ক্যামেরার পিছনে থাকতে ভীষণ ভালোবাসতেন। কিছু মানুষ থাকেন যারা সবার জন্যে অনেক কিছু করে, সব কিছু বিলিয়ে দিয়ে নিজে সবসময় আড়ালে থাকার চেষ্টা করেন, সেই প্রচার বা প্রসার কোনো কিছুই আশা করেন না। তার যেটা মনে হয়েছিল, তিনি বিজ্ঞাপন জগতের মানুষ, ক্যামেরার পিছনে থেকে ডকুমেন্টারি ফিল্ম করব, অ্যাড ফিল্মস বানাবো, এবং সেটা তিনি করেও ছিলেন। নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন ক্যামেরার পিছনের মানুষ হিসেবে, এবং এমন কিছু ফিল্ম মেকার্সদের সঙ্গে তিনি কাজ করেছেন, অভিনয় শুধুমাত্র শেখার জন্য নয়, পরিচালনার কাজ কাছ থেকে দেখার জন্য। কিন্তু অসামান্য পারদর্শিতা অভিনয় ক্ষেত্রে দেখিয়েছিলেনই অবশ্যই, সেটা তো বলার অপেক্ষা রাখে না, আমরা অনেকক্ষণ ধরেই সেই নিয়ে কথা বলছি। ডকুমেন্টারি ফিল্মস তিনি কিছু বানিয়েছিলেন, এবং তার মূল আয়টাই ছিল অভিনয় থেকে নয়, বিজ্ঞাপন থেকে, যেটি তার প্রথম পেশা ছিল। আমরা 36 চৌরঙ্গি লেনে অবশ্যই দেখেছি নিজের চেয়ে অনেক কম বয়সী অভিনেত্রীর সঙ্গে কীভাবে তিনি অভিনয় এস্টাবলিশ করেছিলেন, দক্ষতার জোরে তিনি ভীষণ ভালো অভিনয় করে কাটিয়ে ওঠেন তার মতো করে সেই ফেজ। এবং আরও বেশ কিছু ছবির কথা আমরা জানি, যেখানে চিত্রশিল্পী বিনোদ বিহারী মুখোপাধ্যায় জীবন কাহিনী অবলম্বনে চিত্র করে তিনি কিন্তু অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং সেখানে একটা অদ্ভুত রকমের আধুনিক চরিত্র যা তিনি কখনোই অভিনয় করেননি আগে। পরিবারের সঙ্গে, অর্থাৎ সত্যজিৎ রায়ের পরিবারের সঙ্গে অভিনয়ের মাধ্যমেই কিন্তু বেশ ঘনিষ্ঠতা হয় তার, এবং সন্দীপ রায়ের পরিচালনায় পরবর্তীকালে ধৃতিমানকে দেখাও যায় প্রফেসর শঙ্কুর চরিত্রে, অন্যতম জনপ্রিয় চরিত্র যেটি। এবং সন্দীপ রায়ের ভাষ্য মতে তিনি বলেছিলেন ধৃতিমান চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে যে প্রফেসর

যেটুকু আমার বরাবরের ফেভারিট চরিত্র এবং এই সায়েন্স ফিকশনটা নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করতে চেয়েছি, অবশেষে যখন সেটা সম্ভব হলো সেটা একটা চ্যালেঞ্জ বলে মনে হলো। এবং শঙ্কুর চরিত্রে ধৃতিমান চট্টোপাধ্যায় ছাড়া আর কারো কথা ভাবিনি, এটি বলেছিলেন সন্দীপ রায়। চ্যালেঞ্জ যাই হোক না কেন, তিনি সেটা অ্যাকসেপ্ট করতেন এবং কখনো কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। নিজেকে ভেঙে আবারও গড়ার চেষ্টা করেছেন এবং ভাবনার প্রাবল্য ছিল ভীষণভাবে। কাজের কমফর্ট জোন বলতে কিছু ছিল না, সবটুকু নিজের মতো করে চ্যালেঞ্জেসগুলো অ্যাকসেপ্ট করে সবটুকু করে ফেলতে পারতেন তিনি। আমরা পিকনিক সিনেমা থেকে শুনছিলাম, আরও একটা গান ভীষণ শোনাতে ইচ্ছা করছে, এই গানটাও কিন্তু আশা ভোসলে গাইছেন। এই গানটি শুনবো, আর যেটি শুনবো আগন্তুক ছবি থেকে একটি গান রয়েছে শ্রমণা গুহঠাকুরতার গলায়, সেই গানটারও অংশ বিশেষ শুনে আজকের প্রভাত বীণা এখানেই শেষ করছি। অবশ্যই আজকের প্রভাত বীণা জুড়ে ছিল যার কথা আমরা বলেছি, তার আজ জন্মদিন উপলক্ষে তাকে আমরা স্মরণ করেছি মাত্র, শ্রদ্ধাঞ্জলি জানাই জন্মদিনে অবশ্যই আকাশবাণীর পক্ষ থেকে। আমি তাকে আমার অন্তরের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি, তাকে প্রণাম জানাই জন্মদিনের। শেষ করছি গানে গানে, সকলে ভীষণ ভালো থাকবেন, আমি ফিরে আসবো 8:30। যেতে যেতে বলে যাই, কদর তো বহু মানুষ করে, ভালোবাসতে পারে কজন, এই কথাটি বলেছিলেন একজন। এবং আজ যতই আমরা ঝড়ের গান দিয়ে শুরু করে থাকি না কেন, আসলে ঝড়ের শেষে একটা বৃষ্টি অনিবার্য হবেই, তা যেটা আরও একটা ভাবনা মাথার মধ্যে ভীষণ খেলছে সেটা হচ্ছে, তুমি এসেছিলে বলে চলে গেছ এটুকুই ঠিক, না আসলে চলে যাওয়ার কোনো প্রশ্নই থাকতো না। আজ যত রোদ থাক আসলে তো বৃষ্টির তারিখ। আমরা আজ ঋতুপর্ণ ঘোষকে, চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষকে স্মরণ করে নেব মনের মেলোডিতে, আজ তার চলে যাওয়ার দিন, তাই সকলকে সঙ্গে থাকতে অনুরোধ জানাই 8:30 থেকে মনের মেলোডি নিয়ে। তার জীবন যাপন, তার জীবন সম্পর্কে ধারণা, আমরা সব কিছু নিয়ে 8:30 থেকে কথা বলবো। আপাতত আমরা চলে যাচ্ছি আশা ভোসলের এই গানটিতে, সকলে ভীষণ ভালো থাকবেন, অবশ্যই ফিরে পেতে চাইবো আপনাদের সকলকে 8:30 মনের মেলোডিতে।

सुबह की शुरुआत आपके साथ सुन रहे हैं सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।

0: পার্সোনাল লোন অফার স্যার।
1: আবার এক্ষুনি ব্লক করছি।
0: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
1: এটাকেও ব্লক করছি, আর কতগুলো নাম্বার ব্লক করব।
2: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
1: তাহলে
2: কলটা আনসার করে ট্রাই ডিএনডি অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন, আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
2: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন ট্রাই ডিএনডি।

0: 1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: सुबह की शुरुआत आपके साथ सुन रहे हैं सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড, 100.1 এফএম গোল্ড, এফএম গোল্ড।

0: কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: আমার এক অবুজ প্রতিবেশী আছেন যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে, এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

আশির দশকের মাঝামাঝি এইটিজের কথা বলছি আমরা, এইটিজের কোনো এক সময়ের কথা বলছি আমরা। কলকাতা শহরের বালিগঞ্জ সার্কুলার রোড আর সেখানেই অবস্থিত 103 নম্বর বাড়িটি, যেটি তিভোলি কোর্ট নামেই খ্যাত, সেই বাড়ির একটি ফ্ল্যাট যেখানে হয়ে উঠেছিল বাংলা বিজ্ঞাপনের ঋতু পরিবর্তন, এমন একটি পীঠস্থান যেখান থেকে প্রচুর প্রচুর প্রোডাক্টের, পণ্যের বিজ্ঞাপন তৈরি হতো। যে এজেন্সির নাম আমরা সকলেই এক মুখে এখন চিনি, এক নামে পরিচিত, সেই বাঙালি সংস্থা তখন বাংলা বিজ্ঞাপন এবং সাংস্কৃতিক জগতের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থল হয়ে উঠেছিল। কর্ণধার ছিলেন রাম রায়। তিনি সদ্য চাকরি ছেড়ে নিজের একটি সংস্থা প্রতিষ্ঠা করলেন এবং সম্ভবত বাংলা বিজ্ঞাপন জগতে এক নতুন যুগের প্রবর্তন ঘটল, বিজ্ঞাপনের ঋতু পরিবর্তন ঘটল সেই অ্যাডভার্টাইজিং এজেন্সির স্থাপনের মাধ্যমে। কারণ সেই সময়ে এদেশে বিজ্ঞাপন ব্যবসা জুড়ে অধিকাংশটাই ছিল মাল্টি ন্যাশনাল কর্পোরেশনস, সেখানে আমরা অনেক নামই বলতে পারি, সেই অর্থে ইন্ডিয়ান বা বাঙালি কোনো সংস্থা, মাঝারি হোক, বড় মাপের হোক, ছোট মাপের হোক, ছিলই না বলতে গেলে। লোকমুখে এক কথায় যাকে বলা হতো অ্যাড এজেন্সি, আর সেখানে কিন্তু কাজ করতেন শিল্পী, সাহিত্যিক গোছেরই মানুষজন। আর এই সমস্ত এজেন্সিতে ছিল বড় বড় কিছু ন্যাশনাল ব্র্যান্ড, হতে পারে তা সিগারেট, হতে পারে বিস্কিট, হতে পারে স্যুটিং, শার্টিং, খাবারের আইটেম, হতে পারে ঘড়ি, হতে পারে জুয়েলারি, কি নেই তাতে, বাজারে অ্যাভেলেবল যে কোনো জিনিসের হতে পারে সেটি ব্র্যান্ড। আর তার কিছু পরেই দেখা যাবে বিজ্ঞাপন দেখতে তখন শুধু পত্রিকা দেখতে হচ্ছে না, মানুষ কিন্তু সিনেমা হলেও ছুটছেন সেই অ্যাড দেখতে, কারণ শুরু হয়েছিল রঙিন টিভিতে রঙিন অডিও ভিজুয়াল বিজ্ঞাপন। আর সেই বিজ্ঞাপন আমরা কখনো সিনেমা হলে বসে দেখছি, কখনো আমরা বেডরুমে বসে দেখছি। এমন একটা সময়ে কলকাতা শহরে নতুন উদয় হলো, নতুন সূর্যোদয় ঘটল এই বিজ্ঞাপনী সংস্থার, যেখানে স্থানীয় প্রোডাক্ট নিয়ে বাংলা ভাষায় বিজ্ঞাপন তৈরির কাজ হতো। সেই বিজ্ঞাপনে কিন্তু অবশ্যই বাংলার মাটির গন্ধ ছিল, বাংলা সংস্কৃতির ছোঁয়া ছিল, এবং যেটা ছিল বাঙালি মানুষের

আবেগ এবং ভাবনা জড়িয়ে কাজের সঙ্গে। সেখানে বাঙালি মানুষদের সৃজনশীলতার পরিচয় আমরা পাই নতুন একটি আঙ্গিকে। এবং বিজ্ঞাপন মানেই তো ভাবনা, খুব একটা সহজ বিষয় ছিল না। কাজকর্মের পদ্ধতিও কিন্তু শিখতে হয়েছিল। পেশা হিসেবে বিজ্ঞাপন কেমন সেটা সাধারণ মানুষের আসলে জানার কথা নয়। ভালো চাকরি মানে এটা যে কোনো সরকারি বা কোনো খ্যাতনামা বেসরকারি সংস্থায় কাজ করাটাই মনে করে নেওয়া হয় যে ভালো চাকরি। কলকাতার কোনো নামি খবরের কাগজ অথবা বহুজাতিক কোনো কোম্পানি কিংবা ব্যাংক, তারা বিজ্ঞাপন দিচ্ছে এবং সেই বিজ্ঞাপনটা তৈরি কিভাবে হচ্ছে, বিজ্ঞাপনের চাকরি বলে যে একটি বস্তু রয়েছে সেই বস্তু সম্পর্কে ধারণা বহু মানুষের ছিল না সময়টা যখন বলছি তখন। শখের জিনিসপত্র যদি দেখতে হয় তাহলে কিন্তু সেই জামা জুতো আতর সেন্ট সবটুকু বইপত্র সবই দেখা পাওয়া যেত বিজ্ঞাপনের আকারে, এবং সেটি সম্ভব করতেন অ্যাড এজেন্সিরা। কথা বলছি 1988 সালের, একটি মানুষের কথাও বলছি এখানে যাকে অবশ্যই তুলনা করা যায় না, যার আবির্ভাব ঘটেছিল এই বিজ্ঞাপন জগতে ক্রিয়েটিভ রাইটারের তকমা পেয়ে। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু তিনি হয়ে উঠেছিলেন প্রথম সারির একজন সৈনিক, এবং যেটা দেখা যায় যে পেশাগত জীবনে যেই মুহূর্তে পা রাখলেন সেই মুহূর্তে তিনি জনপ্রিয়তা লাভ করতে শুরু করলেন। মানুষটির অদ্ভুত একটা কম্বিনেশন ছিল, যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্স নিয়ে পাশ করে বিজ্ঞাপনের কাজে হাত দেওয়া। বাবা সুনীল ঘোষ ছিলেন ফিল্ম মেকার, বেশ কিছু তথ্যচিত্র ছিল তাঁর ঝুলিতে, আর তাই বোধ হয় এই মানুষটি মানে তার সন্তানের রক্তেও ছিল সিনেমা, সিনেমা বিজ্ঞাপন গল্প। পড়াশোনা, রিসার্চ, ফিল্ম গ্র্যামার একেবারে কাজের অঙ্গ ছিল, এবং ছোটবেলা থেকেই বাবাকে দেখেছেন এক প্রবল অনুশাসনের মাঝে কাজ করতে। উত্তরাধিকার সূত্রে পেয়েছেন সেই নান্দনিক ক্ষমতা, পরবর্তী জীবন গড়ে তুলেছেন নিজেকে সেইভাবে। খুব সূক্ষ্ম ভাবনা এবং খুব কাজকে গুরুত্ব দিয়ে সবকিছু সম্পন্ন করা, অস্বীকার করার উপায় নেই। হোক তা বিজ্ঞাপন, হোক তা সিনেমা, দুই ক্ষেত্রেই কিন্তু দ্রুত উন্নতি করেছিলেন যিনি, তিনি অবশ্যই ঋতুপর্ণ ঘোষ। আজ তার চলে যাওয়ার দিন বলছি বটে, আজ বৃষ্টির তারিখ, যদিও বাইরে রোদ। চলে যাওয়া না হলে হয়তো ফিরে আসা যায় না, চলে গেছেন বলেই হয়তো আবারও ফিরে আসছেন আমাদের মাঝে প্রতিনিয়ত। জীবনের প্রথম ইন্টারভিউ তার, কলকাতার এক নতুন অ্যাড এজেন্সি থেকে ডাক এসেছে ঋতুপর্ণর। সদ্য যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সে স্নাতক পাশ করেছে, সরাসরি সোজা ইন্টারভিউ বোর্ডে হাজির, কাচের দরজা ঠেলে ঢুকলেন। অদ্ভুত সাজসজ্জা অফিসের, এবং ভিতরে ঢোকার মুখেই দরজার পাশে হোক রিসেপশন, সমস্ত এলাকা জুড়ে দেখা যাচ্ছে প্রচুর ছবি, সাদা কালো ফ্রেম, ব্রোমাইড ফ্রেম প্রিন্ট করে ঝোলানো, এবং মজা আসে ছবির বিষয়গুলো। কোনোটা ট্যাশ করু, কোনোটা হুকুমুকো হ্যাংলা, কোথাও আর কুমড়ো পটাশের ছবি, কোথাও খুঁড়োর কল, বাড়ি মজা পেয়েছিলেন ঋতুপর্ণ ঘোষ সেগুলো দেখে। অনেক রকমের ছবি ডিসপ্লে হতে দেখেছেন সেখানে, অফিস জুড়ে এত কোম্পানির নাম, এত বিজ্ঞাপন, দেয়ালের অফিসের দেয়ালে সব শোভা পাচ্ছে, এবং টাং টুইস্টারের মতো খেলা করছে তখন তার মনের মধ্যে শব্দ। তিনি বলে উঠলেন, আসতে পারি? দরজা অল্প খুলে চেম্বরে যিনি বসে তার উদ্দেশ্য বললেন। তখন শ্রীরাম রে মুখ তুলে তাকিয়ে বললেন, ইয়াস প্লিজ কাম ইন। খুব মন দিয়ে ঋতুপর্ণ ঘোষের বায়োডাটা সেদিন পড়া হয়েছিল, এবং সেটা যত্ন করে টেবিলের উপরে রেখে ঋতুপর্ণর দিকে তাকিয়ে বলেছিলেন রাম রে, ইকোনমিক্স, Why do you then plan to choose advertising for a career, or is it just a stopgap arrangement? ঋতুপর্ণ ঘোষ সেই প্রশ্নের উত্তরে বলেছিলেন, stopgap একেবারেই নয়। তিনি শিখতে চেয়েছেন, তিনি একটা প্রফেশন তৈরি করতে চেয়েছেন, তিনি তার প্যাশনকে কাজে লাগাতে চেয়েছেন। এভরিথিং ক্রিয়েটিভ ইজ হিজ প্যাশন, সেটা তিনি স্পষ্ট জানিয়েছিলেন সেই মুহূর্তে তখন রাম রেখে। তারপর বাকিটা ইতিহাস। আমরা সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম, বাকিটা আর বললাম না, আমরা কিন্তু সেই প্রোডাক্টের ক্যাচ লাইন, ট্যাগ লাইন ভীষণভাবে মনে করে নিই, বারবার মনে পড়ে।

0: কারণ সেই পার্টিকুলার প্রোডাক্ট আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এখন অংশ। যিনি ক্যাচ লাইন বা স্লোগান বা ট্যাগলাইনটা লিখেছিলেন তিনি ঋতুপর্ণ ঘোষ। বিরাট একটা কথোপকথন হয় তার সঙ্গে রাম রের, সবটা হয়তো আমরা এই মুহূর্তে পড়তে পারবো না, তবে বঙ্গজীবনের যে অঙ্গ হয়ে গেল সেটা কিন্তু আমরা বুঝলাম সেই দিনের পর থেকে। যার সাহিত্যের প্রতি ভালোবাসা ছিল ছেলেবেলা থেকেই, বইয়ের প্রতি প্রচণ্ড ভালোবাসা ছিল এবং শ্বাস প্রশ্বাস মনে করতেন বইকে, সেই মানুষটি তারপর ইতিহাস করলেন, তৈরি করলেন নানান রকম বিগ আইডিয়াস, ব্রেন স্টর্মিং সেশনস হলো। আজ আবারও তিনি ফিরে এলেন আমাদের কথোপকথনের মাধ্যমে। আজকের মনের মেলোডি জুড়ে 100.1 FM গোল্ডে আমরা ঋতুপর্ণ ঘোষকে স্মরণ করে নেব। তার চলে যাওয়ার দিন একেবারেই বলছি না, বরং তাকে আবারও কাছে পেতে চাই, তার সৃষ্টির মাঝে কিছুটা সময় অতিক্রান্ত করতে চাই বলেই হয়তো এই ঋতু পরিবর্তন মনের মেলোডিতে। আজ গানগুলো একটু অন্য স্বাদের, তার পরিচালিত ছবি থেকে আমরা শুনব বেশ কিছু গান। গানগুলো হয়তো সবগুলো খুব রিদমে নয়, কিছু কিছু গান আছে যেগুলো হয়তো স্লো পেস্ট, কিন্তু আশা করছি আপনাদের সকলকে আজকের এই তারিখে ঋতু চলে যাওয়ার দিনে আবারও একটা ঋতু পরিবর্তন ঘটাতে পারি, আপনাদের মনে সেই প্রতিক্রিয়া হোক। 9903055992 এই নাম্বারটাতে অবশ্যই অম্বিকাকে জানাবেন আপনাদের কেমন লাগছে আজকের অনুষ্ঠান। সকাল থেকে প্রভাত বিনা কেমন ছিল, ধৃতিমান চট্টোপাধ্যায়কে আমরা স্মরণ করেছি, আর এই মুহূর্ত থেকে 10টা পর্যন্ত আমরা থাকব মনের মেলোডিতে। আজ যাকে নিয়ে, তিনি হচ্ছেন ক্রিয়েটর, ফিল্মমেকার, অ্যাক্টর ঋতুপর্ণ ঘোষ। অনেক গল্প আছে যেগুলো ভাগ করে নেওয়া যায়, অবশ্যই সেই গল্পগুলো তার নিজস্ব লেখা এবং তার নিজের অভিজ্ঞতার কথা তিনি সকলকে জানিয়েছেন। আমরা সেখান থেকেও কিছু টুকরো ঘটনা আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নেব, তাকে মানুষ হিসেবে চিনতে, তাকে শিল্পী হিসেবে জানতে। আপাতত চলে যাচ্ছি একটি গানে, একদম প্রথম দিককার সিনেমা যা তিনি তৈরি করেছিলেন, 1992 সালের ঘটনা, হীরের আংটি ছিল তার প্রথম ছবি। সেই ছবিতে একটি গান ব্যবহার করা হয়েছিল, যে গানটি এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো। অবশ্যই সঙ্গে থাকুন অম্বিকার স্টুডিও ক্লকে। এই মুহূর্তে 8:48 হয়ে 41 সেকেন্ড, অম্বিকার সঙ্গে 100.1 FM গোল্ড কলকাতায় মনের মেলোডি জুড়ে। আজ শুরুই শুধুই ঋতুপর্ণ ঘোষ, আর শুরুটা ঋতুপর্ণ ঘোষ, শেষটুকুও তাকে দিয়েই হবে, সবটুকু জুড়ে আজ শুধুমাত্র ঋতুপর্ণ। আমরা চলে যাচ্ছি সরাসরি সেই গানে। গানটা কিছুটা অবশ্যই দুর্গা এবং গৌরীকে মনে করিয়ে দেয়।
1: যাও যাও গির আনিতে গৌরী, তোমা বড় রয়েছে, আমি দেখেছি স্বপ্ন নারদ
2: বাড়ির গলা নয় বোধ হয় গন্ধর্ব কুমার।

আমরা শুনছিলাম যে গানটি যাও যাও গিরি আনিতে গৌরী উমা বড় দুঃখে রয়েছে। এই গানটি আমরা নজরুলগীতি হিসেবে জানি। এই গানটি কিন্তু অবশ্যই উমার উদ্দেশ্যে বলা এবং এই গানটি ব্যবহৃত হয়েছিল ঋতুপর্ণ ঘোষ পরিচালিত হীরের আংটি তার প্রথম ছবিতে 1992 সালে, যেটি রিলিজ করে। ঋতুপর্ণ ঘোষ যখন প্রথম ওই অ্যাডভার্টাইজিং এজেন্সি তিভলি কোর্টের ওই অফিসে হাজির হন, আমরা একটু আগেই আলোচনা করছিলাম যে ওই দেয়ালে বিভিন্ন জায়গায় ছিল বিভিন্ন রকম ছবি। সেখানে হুকোমুকো হ্যাংলা থেকে শুরু করে কুমড়ো পটাশ থেকে শুরু করে ট্যাশ গরু থেকে শুরু করে অনেকে ছিল এবং তার ভীষণ আনন্দ লেগেছিল এগুলো দেখে, যে কী সুন্দর ক্রিয়েটিভ পরিবেশ, কী ভালো আঁকাগুলো, কী ভালো ছবিগুলো। এগুলোই তো আসলে একটা জায়গা তৈরি করে দেয় মানুষের ভাবনা চিন্তা নতুন করে তৈরি হওয়ার বা জন্ম নেওয়ার। তো তিনি বলেছিলেন তার রামরে, মানে বসকে, যে ইটস আ ভেরি গুড প্লেস, এত সুন্দর একটা জায়গা, ভীষণ ইন্টারেস্টিং লাগলো, এত সুন্দর একটা পরিবেশ, এভরিথিং ইজ ক্রিয়েটিভ এভরিওয়ের। তখন তাকে বোঝানো হয়েছিল যে আসলে অ্যাডভার্টাইজিংয়ের এই জগৎটা কিন্তু আউট অফ দ্য বক্স থিঙ্কিংয়ের জায়গা এবং সেখানে সৃজনশীলতা, সেখানে সৃষ্টি করাটাই হচ্ছে মেইন উদ্দেশ্য, মূল উপজীব্য। এবং ঋতুপর্ণর কাছে চরিত্রগুলো বড্ড প্রিয় ছিল, এই ট্যাশ গরু আর হুকুমুকো হ্যাংলা, তার কারণ তিনি সত্যজিৎ রায়ের অনুরাগী ছিলেন, ভীষণ ভালোবাসতেন, ভীষণ পড়তে ভালোবাসতেন এবং ছোটবেলা থেকেই ওদের সঙ্গে তার ওঠা বসা। সেই সাউথ পয়েন্টে পড়ার সময় থেকে হজবরল নাটকে ঋতুপর্ণ ঘোষ অভিনয় করেছিলেন এবং গুলচাঁদ ন্যাড়ার চরিত্রে অভিনয় করে তিনি যথেষ্ট প্রশংসাও কুড়িয়েছিলেন। এইভাবেই সাহিত্যের সঙ্গে তার ওঠা বসা এবং ছেলেবেলা থেকেই বই, সাহিত্য সবকিছু তার শ্বাস প্রশ্বাস ছিল। এক একটা ক্যাপশন রাতারাতি হিট হয়ে গেছিল, বাঙালির কাছে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল, তার কারণ তিনি বাঙালির মন বুঝতে পারতেন, সাধারণ হলেও সাধারণ মানুষ কিভাবে ভাবছে সেটি তিনি ফিল করতে পারতেন। বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত কত মানুষই তো রয়েছেন, কিন্তু তিনি অফিসে অফিসে রীতিমতো সেই ব্র্যান্ড বিল্ডিং তৈরি করতে পেরেছিলেন বাংলা ভাষার। পূজোর মাত্র এক মাস মতন বাকি এবং একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ের পর তিনি মিডিয়া প্ল্যানিংয়ের সঙ্গে, মিডিয়া প্ল্যানিং টিম এবং ক্রিয়েটিভ টিমের সঙ্গে মিটিংয়ে নেমে পড়েছেন। ব্রেন স্টর্মিং সেশন হলো, বিগ আইডিয়া তৈরি হলো, সব কিছুর পর একটা ক্যাম্পেইন প্ল্যান তৈরি হলো, দুর্দান্ত সিরিজ যেখানে প্রিন্ট মিডিয়াতে ভীষণ সাড়া ফেলেছিল। বিজ্ঞাপন জগতে সেই গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছেন ঋতুপর্ণ ঘোষ, যে বঙ্গ জীবনের অঙ্গ সেই ট্যাগলাইন দিয়েছিলেন। খুঁতখুঁতে মানুষ যারা ছিলেন সেই খুঁতখুঁতে মানুষদেরও পর্যন্ত তিনি বাগে আনতে পেরেছিলেন, অদ্ভুত ক্ষমতা ছিল তার। আরও একটা অদ্ভুত ক্ষমতা ছিল হচ্ছে তিনি খুব ইচ্ছা করলেই যেখানে সেখানে যে কোনো পরিস্থিতিতে ঘুমিয়ে পড়তে পারতেন চোখ বুজে বসে থাকতে থাকতে। মানে সেটা রামরের গুণাবলীর মধ্যে একটা আমি অবশ্যই বলবো। এখানে অ্যাডভার্টাইজিং এজেন্সির গল্পটাই হচ্ছে আলাদা করে, যেখানে অসুরের গলায় মালা পরিয়ে নানান রকম বিজ্ঞাপনের কথা ভাবা হচ্ছে। তার প্রিয় বই ছিল মহাভারত এবং লেখার মূল অনুপ্রেরণাও ছিল, অসম্ভব সাহিত্য জ্ঞান ছিল তার, স্টাইল অনুকরণ করার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি লিখে ফেলতে পারতেন এবং খুব সুন্দর সুন্দর ক্যাম্পেইন উপহার পেয়েছি আমরা। কত রকম থিমের মধ্যে মহিষাসুর মর্দিনী থিম, অসুর দলনী বলি, পুজি দশভুজা, অনেক কিছুর মাথায়।

আসছে এবং সেগুলো লেখা লাইন নয়, হঠাৎ লেখা ওরমভাবে নয়, কিন্তু দীর্ঘকালের পড়াশোনা ছাড়া এগুলো আসলে হঠাৎ করে মাথায় আসে না। তাও তো তারপরও এমন অনেক মানুষের সঙ্গে কাজ করেছেন যারা হয়তো অল্পেতেই মনুপ্পুত হয়নি, তাদের ইচ্ছার অবশ্যই অগ্রাধিকার রেখে তিনি নতুন করে আবারও সব কৌতূহল মাথায় রেখে উত্তর খোঁজার চেষ্টা করেছেন বহু সময়। ঋতুপর্ণ ঘোষকে নিয়ে যতই বলবো ততই কম, কিন্তু ওই যে বাবার বুক র‍্যাক থেকে ছেলের হাতে শ্রী শ্রী চণ্ডী দেখে অবাক হওয়া মা, সবটুকু নিয়েই ঋতুপর্ণ ঘোষ। এবং সেই ঋতুপর্ণ ঘোষকে আজকে আমরা একটা ছোট্ট পরিসরে 10টা পর্যন্ত ধরার চেষ্টা করব, দেখা যাক আমরা কতটা পারি। এই মুহূর্তে আমরা বিজ্ঞাপনের শিল্প থেকে বেরিয়ে আরও একটা যেটা বলবো সেটা হচ্ছে তার মনের কিছু প্রতিক্রিয়ার কথা। এবং মনের মেলোডিতে পরের গানটিতে যাওয়ার আগে এটা একটু বলে নিই, তিনি ডায়েরি লিখতেন, রেগুলার ডায়েরি এন্ট্রি হতো তার মনের যাবতীয় দুঃখ কষ্ট ভালো লাগা সব কিছু স্মৃতিগুলোকে ধরে রাখতেন ডায়েরির পাতায়। তিনি একসময় বলছেন, বড় কঠিন সময়ের মধ্যে দিয়ে চলছি আমরা, একটার পর একটা দিন নতুন করে তীব্র হতে তীব্র কিছু কষাঘাতের চিহ্ন রেখে বিদায় নিচ্ছে। কি পথ দেখাবে, কে দেবে আলো, কে অভয় দিয়ে বলবে যে পাশে আছি, সবাই এমন চুপ মেরে গেছে কেন? অগ্রজরা যারা আদর্শ হয়েছিলেন চোখের সামনে, যাদের বাক্য কর্ম যুক্তি চিরকাল ঈর্ষণীয়ভাবে অনুকরণযোগ্য ছিল, তারা আজ কোথায়? যাদের জীবনচর্যা শিখিয়েছে কি করে মাথা উঁচু করে বাঁচতে হয়, পাড়ি দিতে হয় মারের সাগর, তারা চুপ কেন? বাবা মাকে বেছে নেওয়ার অধিকার আমাদের নেই, কিন্তু জীবনের পথে চেতনে অবচেতনে আমরা সবাই তো বেছে নিই, আমরা বেছে নিই আমাদের অন্যান্য অভিভাবকদের, তারা কোথায়? নাকি তারা সবাই আছেন পাশে নিশ্চুপ হয়ে, আমাদের চিনতে ভুল হচ্ছে কেবল? এই সমস্ত শব্দ অক্ষর ঋতুপর্ণ ঘোষের লেখা, যখন তার মনের মধ্যে হয়তো উথাল পাতাল চলছে, সেখানে তার হয়তো মন খারাপ, পারিপার্শ্বিক পরিস্থিতি সেই মুহূর্তে ভালো নেই, তিনি তার শ্রদ্ধার মানুষদের খুঁজে বেড়াচ্ছেন, সেই সাহচর্য খুঁজছেন, সেই মুহূর্তে লেখাই কথা। একজন সাধারণ মানুষের মতো বিহেভ করছেন এবং সেখানে তার আবেগ শুধু নয়, যুক্তি দিয়েও তিনি খোঁজার চেষ্টা করছেন যে মানুষ কোথায়। আমরা জানি শক্তি চট্টোপাধ্যায়ের সেই কথা, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও। তিনিও হয়তো তেমন কিছু মানুষ খুঁজে লিখেছিলেন এই কথা, যে আমরা যাদেরকে চিনি তারা আদৌ কি আমাদের পাশে আছে। খুব কঠিন সময়ের মধ্যে হয়তো আমরা সেই সাহায্যের হাতটা প্রতিনিয়ত খুঁজতে থাকি, এটা নিশ্চিতভাবে সত্য। আজ তিনি এই কথাগুলো লিখে গেছেন 2006 সালে, কিন্তু 20 বছর পরও কতখানি প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে আজ আমাদের। তাকে নিয়ে কথা বলতে গেলে তার লেখা কথা দিয়েই আমরা ভাবনাগুলো বুঝে ফেলতে পারি। চলে যাচ্ছি পরের গানে, তারপর ফিরে এসে আবারও ঋতুপর্ণ ঘোষকে নিয়ে কিছু কথা থাকবে, সকলের সঙ্গে ভাগ করে নেব। অম্বিকার সঙ্গে 100.1 FM Gold শুনতে থাকুন। এই মুহূর্তে যে গানটি শুনব সেই গানটা কিন্তু বাড়িওয়ালা ছবি থেকে।

0: কি হলো, ডাকছো কেন? কি হলো?
1: টিকিটগুলো কোথায় রেখেছিলাম রে?
0: তোমার বাক্সের মধ্যে, সেদিন রেখে দিলে না?
1: নেই।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
3: Personal loan offer sir.
4: আবার এখনি ব্লক করছি।
3: দুবাইয়ে ফ্রি ট্রিপ।
4: এটা তো ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
5: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
4: তাহলে
5: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
4: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
5: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।

একা ঘুমোতে ভয় করে নাকি? তুমি না বড় হয়েছো। চুপ করে দাঁড়িয়ে আছি আমি, কি উত্তর দেব? লিখছেন ঋতুপর্ণ ঘোষ। 1972 সাল, সদ্য বিবাহিতা পিসিমণির সঙ্গে শ্বশুর বাড়িতে এসেছি আমরা দুজন, আমি আর আমার জ্যাঠুতো দিদি। আজ কাল রাত্রি, তাই নতুন বউ আলাদা ঘরে শোবে, সঙ্গে আমার দিদি। আমি 9 বছরের তখন, তবুও কুটুম তো বটে, আমার তাই বিশেষ খাতির। শোবার ব্যবস্থা আলাদা ঘরে। হালি শহরের ছড়ানো বিশাল চক মেলানো বাড়িটা তখনও আমার কাছে ভুল ভুলাইয়া, বিশেষ করে অন্ধকার উঠোনটা। ভয় পাও কেন, ভয় পায় কেরা, যে ভীত তুমি না লেখাপড়া শিখছ? ধীর শান্ত গলায় বিছানা করতে করতে আমার সঙ্গে কথা বলছিলেন পিসিমণির শাশুড়ি, ছোটখাটো শীর্ণ চেহারা, ভাঙা গাল, একমাথা পাকা চুল। নাও শুইয়া পড়ো, ঘুমাও। বেরিয়ে যাচ্ছিলেন, হঠাৎ ঘুরে এসে বললেন, যদি ভয় করে শোবার আগে বালিশের উপর আঙুল দিয়া লিখবা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী, আর ভয় করব না। আলো নিভিয়ে চলে গেলেন পিসিমণির শাশুড়ি, ঘন অন্ধকার ভেদ করে উঠোন পার হয়ে মিলিয়ে গেল শুভ্রথান। আর আমি বসে রইলাম আমার 9 বছরের জীবনের শব্দকোষে, শব্দ শেখা তখন একটা নতুন শব্দ, লোকনাথ ব্রহ্মচারী। সে রাতটা তারপর কি হয়েছিল, ভয় পেয়েছিলাম কিনা আর মনে নেই, কিন্তু পিসিমণির শাশুড়ির সঙ্গে তারপর আর দেখা হয়নি। কিন্তু এক নিশ্চিত নিরাপত্তার গূঢ় সন্ধানের হদিশ দিয়েছিলেন যেই মহিলা, তিনি যেন আমার সঙ্গেই রয়ে গেলেন অশৈশব। অনেক সময় এমন হয়েছে, পরীক্ষার আগের রাত্রি, পড়া হয়নি কিচ্ছু, ঘুম আসছে না ভয়ে, কখন যে অজান্তে আঙুল চলে গেছিল বালিশের উপর আর লিখে ফেলেছিলাম লোকনাথ ব্রহ্মচারী। ব্রহ্মচারীর হ আর ম এর যুক্তাক্ষর গুলিয়ে গিয়ে লিখে ফেলেছি ক্ষিয়। কতবার যে এমন হয়েছে তার কোনো ঠিক নেই। যে ঋতুপর্ণ ঘোষকে আমরা চেনার চেষ্টা করছি, তা অবশ্যই তার লেখা কিছু অভিজ্ঞতা থেকে। বিজ্ঞাপনের জগতে তার যেমন বিরাট একটা বিরাট বিরাট অবদান ছিল, অবারিত দ্বার, এবং সেখানে আমরা অনেক কিছু তার থেকে পেয়েছি। আমরা হয়তো অনেকেই জানি যে ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক হিসেবে যিনি শুরু করেছিলেন একজন ক্রিয়েটিভ আর্টিস্ট হিসেবে, এবং তারপর হীরের আংটি দিয়ে তার ছবি শুরু, দ্বিতীয় ছবি 19 এপ্রিল, এবং তারপর পরপর চলেছে 92, 93।

0: 4, তিনি কিন্তু বেশিরভাগ তার কাহিনীর জন্য, তার সিনেমার জন্য তিনি জাতীয় পুরস্কার পান। ভীষণ ইন্টারেস্টিং ব্যাপারটা যে আমি যদি চলচ্চিত্রের তালিকার সঙ্গে অ্যাওয়ার্ড পুরস্কারের তালিকা দেখি, 19 এপ্রিল দহন, অসুখ, উৎসব, শুভ মুহূর্ত, প্রত্যেকটি ছবি কোনো না কোনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। হয়তো 19 এপ্রিলের ক্ষেত্রে সেটা শ্রেষ্ঠ চলচ্চিত্র ছিল, দহনের ক্ষেত্রে আমরা দেখেছি শ্রেষ্ঠ চিত্রনাট্য, অসুখের ক্ষেত্রে শ্রেষ্ঠ বাংলা ছবি, উৎসবের ক্ষেত্রে শ্রেষ্ঠ পরিচালনা, এইভাবে অসংখ্য অনেকগুলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার তার ঝুলিতে ছিল। 31 আগস্ট কলকাতায় ঋতুপর্ণ ঘোষের জন্ম হয় এবং আমরা একটু আগেই শুনলাম যে তিনি সাউথ পয়েন্ট হাই স্কুলের ছাত্র ছিলেন, পরবর্তীকালে যাদবপুর ইউনিভার্সিটিতে তিনি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেন এবং জীবনের শেষ বছরগুলিতে তার জীবন নিয়ে হয়তো নানান রকম কঠিন সংগ্রাম করতে হয়েছে, তবুও তিনি কিন্তু হার মেনেছেন এটা বলা চলবে না। চলচ্চিত্রের ক্ষেত্রেও দেখা যায় তিনি যেই ধরনের নারেটিভ মানুষের মাঝে ছড়িয়ে দিতে চেয়েছিলেন, দেয়ার ওয়ার লট অফ টেকার্স, অনেকেই সেগুলোকে সত্যি ভীষণভাবে আদর যত্নে লালন পালন, সেই ভাবনাগুলোকে যত্ন করে তুলে রাখতেন এবং সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে মা মেয়ের পারস্পরিক সম্পর্ক হোক বা হাজব্যান্ড ওয়াইফের কোনো সম্পর্ক হোক, বাবার সঙ্গে ছেলের সম্পর্ক হোক, সম্পর্কের টানাপোড়েনের ওপর তিনি নানান সময় নানান রকম কাহিনী বাস্তবায়িত করার চেষ্টা করতেন এবং আমরা ভীষণভাবে সেই সমস্ত ন্যারেটিভের ওপর নির্ভরশীল হয়ে পড়তাম। তাই জন্যই তো তার চলে যাওয়া আজও আমরা মেনে নিতে পারি না। তার কথাতেই তিনি বলে গেছেন, কদর তো সবাই করতে পারে, ভালোবাসতে পারে কজন। আমরা অনেক সময় অনেক মানুষের ক্ষেত্রে এটা করে থাকি, আমরা প্রত্যেকেই করে থাকি, আমরা বড্ড জাজমেন্টাল হয়ে যাই একটা মানুষকে। হয়তো মাদার টেরিজা বলেছিলেন, অত জাজ করতে হলে তাহলে হয়তো ভালোবাসা যায় না, অত নিখুঁতভাবে তাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করতে হলে তাকে হয়তো সবটুকু নিয়ে ভালোবাসা যায় না। ঋতুপর্ণ ঘোষ বলেছিলেন, কদর সবাই করে কিন্তু ওই ইমপারফেকশনসগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়ে ভালোবেসে সারা জীবন ধরে রাখা হয়তো অনেক মানুষেরই হয় না। আমরা পরের গানটিতে যাচ্ছি, ফিরে এসে আবারও কথা হবে। 9903055992 আপনাদের জন্য খোলা রয়েছে, যাদের যা যা প্রতিক্রিয়া রয়েছে, যারা ঋতুপর্ণ ঘোষকে নিয়ে কিছু বলতে চান তারা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন 9903055992 এই নম্বরে। চলে যাচ্ছি পরের গানটিতে, এই গানটি রবীন্দ্রনাথের গান কিন্তু উৎসব ছবিতে ব্যবহৃত।
1: শম্পা আজকাল অনেক জায়গায় গান গাইছে, সেদিন FM এর প্রোগ্রাম শুনছিলাম। জয় কোথায় রে? জয়কে দেখেছিস?

মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

কি সেই সম্বল যেটা নিয়ে বেঁচে থাকার চেষ্টা করি? যখন সর্বহারা হয়ে থাকি, সব হারিয়ে ফেলি, সহায় সম্বল সব কিছু কেড়ে নেয় সময়, তখন কি নিয়ে পড়ে থাকা যায়? বাকি আর কি পড়ে থাকে? অন্তরের দেবতা মাত্র, সেটিই হয়তো একমাত্র সম্পদ, সেটিই হয়তো একমাত্র ইষ্টমন্ত্র তিনি মনে করছেন। আমরা এমনই দুর্ভাগা যে সময়টা সব পাই সেই মুহূর্তে অবলম্বনকে হয়তো ধরে রাখতে জানি না, মানুষের অসহায়তাটাকে বোঝার চেষ্টা করি না, আর সেই অসহায়তাটুকু বুঝি না। আর শুধু চাই, মানে শুধু যে বুঝি না তাইও নয়, বুঝতে চাওয়াটাই ভীষণভাবে ইললজিক্যাল, অবৈজ্ঞানিক বলে মনে করি। আমাদের সবার পকেটে ভীষণ যুক্তি আছে। আমরা জানি রিলিজিয়ন ইজ এন ওপিয়াম অফ দ্য মাসেস, আমরা সাই অফ দি অপ্রেসড, আমরা অনেক কিছু জানি। যাদের উপর নির্ভর করেই বেঁচে থাকবার কথা ছিল, তারাই যদি স্বেচ্ছায় ঠেলে দেয় গভীর অনিশ্চয়তার দিকে, তখন কিন্তু মরতে মরতেও আঁকড়ে ধরতে হবে কোনো এক সম্বলকে। আমরা বুঝতে পারছি তারা আমার পরিচিত লোক, তার উপর আমি নির্ভরশীল হয়ে পড়ছি, তার উপর নির্ভরশীল হয়ে আমার বেঁচে থাকার কথা, কিন্তু তারা তাদের ইচ্ছায় ঠেলে দিচ্ছে গভীর গভীর এক অনিশ্চয়তার মাঝে, আর তখন মরতে মরতে ওই আঁকড়ে ধরার চেষ্টা বারবার শুধু কিছু একটা সম্বলকে। সেই অন্ধকার থেকে আলোর খোঁজে, নিরুদ্দেশের পথে বেরোনোর চেষ্টা, নাকি সেইভাবেই হারিয়ে যাওয়া, কি আইডেন্টিটি থাকলো? এই এত কিছু যিনি বলছেন তিনি হচ্ছেন ঋতুপর্ণ ঘোষ, তার মানে তিনি তেমন কোনো পরিস্থিতির মধ্যে ছিলেন। তার তখন একমাত্র ত্রাতা ছিলেন লোকনাথ ব্রহ্মচারী, তিনি মনে করছেন। সমাজ চেতনা নিয়ে তিনি বহু কিছু লিখেছেন, আমরা তার সিনেমায় দেখেছি। তিনি ফেমিনিজম নিয়ে কথা বলেছেন, অনেক কঠিনতম বাক্য অতি সরলভাবে ব্যাখ্যা করে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন, মানুষকে আঙুল দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন, নারীবাদ পুরুষতন্ত্র বিরোধিতা করেছেন প্যাট্রিয়ার্কির। এবং তিনি একথাও লিখছেন যে আমি সুন্দর ভীষণ ভালোবাসি, কুৎসিত অসুন্দর আমি পরিত্যাগ করি। এখন প্রশ্নটা হচ্ছে, আমার কাছে যা সুন্দর তার কাছে অসুন্দর হতেই পারে, ইটস এ রিলেটিভ থিং। এবং পরবর্তীকালে ধীরে ধীরে 2006-07 করে 8-এর দিকে তার বেশ কিছু লেখায় চোখে পড়ে, তিনি বলছেন যে পৃথিবীর সব থেকে নিরাপদ জায়গা বোধহয় মায়ের বাড়ি, মায়ের মতো আর ভালো কেউ হয় না। এবং ঋতুপর্ণ ঘোষেরও কিন্তু তেমন মায়ের বাড়ির নিরাপদ কয়েকটি জায়গা ছিল যা তিনি পেয়েছিলেন। সেটি কোথায়, কারা তারা, আমরা সেই সম্পর্কেও অবশ্যই জানব, যা তিনি স্মৃতিচারণা করে তারই জীবনীতে লিখেছেন। জীবনী বলবো না, তবে তার ফার্স্ট পার্সনে আমরা বেশ কিছু লেখা এমন পেয়েছি যেখানে তিনি তার নিরাপদ জায়গাগুলোর কথা বলছেন। সেখানে চ্যালেঞ্জ সংগ্রামের কথা যেমন রয়েছে, তার নিরাপদ আশ্রয়ের কথাও অবশ্যই আছে। আমরা সেগুলো এই গানের উপরে আবারও ফিরে যাব, এবং ফিরে যাব আপনাদের লেখা মেসেজে। আপনারা কিভাবে ভাবছেন ঋতুপর্ণ ঘোষকে নিয়ে? আজ তিনি নেই, কিন্তু আমাদের মধ্যে আজও আছেন বলেই তাকে ফিরিয়ে আনার চেষ্টা আবারও করছি মনের মেলোডি জুড়ে 100.1 FM গোল্ড কলকাতায়। স্টুডিওতে 9:15 হয়ে 42 সেকেন্ড, অম্বিকার সঙ্গে 10টা পর্যন্ত, আর 9903052992 খোলা আপনাদের সকলের জন্য। এই মুহূর্তে যে গানটি শুনব সেই গানটি কিন্তু শ্রীকান্ত আচার্যের কণ্ঠে, খুব পরিচিত একটি গান। এই গানটি শুনলেই তখন কঙ্কনা সেন শর্মা, অপর্ণা সেন, এদের কথা মাথায় আসে। ছবি তিতলি।

গল্পের কথা আজকে আমরা বলছি, তার সম্পর্কে দু চার কথা বলতে গিয়েই মন আসলে খারাপ হয়ে যায়, মন সত্যিই ব্যাকুল হয়ে থাকে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কত কত মানুষ যারা অন্যের ক্ষতি করে, যারা অন্য রকম জীবনযাপন করে বহাল তবিয়াতে বেঁচে থাকে এবং তাদের দীর্ঘ আয়ু, কিন্তু এমন বহু মানুষ আছেন যারা মানুষের জন্য ভালো চেয়ে বড্ড তাড়াতাড়ি চলে যান। তাদের হয়তো সেটা যাওয়ার সময় ছিল না, তাদের হয়তো আরও অনেক দিন বেঁচে থাকা উচিত ছিল শুধুমাত্র তাদের জীবন আদর্শে অন্য মানুষকে আলোকিত করার জন্য, কিন্তু তারা আমাদের মাঝপথে আসলে হাতটা ধরে থাকতে থাকতে হাত ছেড়ে দিয়ে চলে যায়। তাই মন ভারাক্রান্ত হয়। আমরা কয়েকদিন আগেই আরও এক দুঃসংবাদের মুখোমুখি হয়েছি। দু তিন দিন আগেই আমরা আরও এক ভালো মানুষকে হারিয়েছি। হতে পারে তার অবসাদ, হতে পারে অন্য কিছু, কিন্তু তিনি মানুষ হিসেবে সংগ্রামী এবং ভীষণ স্পষ্ট বক্তা ছিলেন। এমন মানুষকে আমরা হারিয়ে ফেলছি। এবং আমি কিছুদিন আগেই তার এই দুঃসংবাদটি পাওয়ার পরই একটা পড়াশুনো করতে গিয়ে এক সাক্ষাৎকারের মাধ্যমে, আমারই বন্ধুর নেওয়া এক সাক্ষাৎকারে দেখতে পেলাম, তিনি নিজে বলে গিয়েছেন যে পৃথিবীতে এমনই হয়ে আসছে বরাবর, ভালো মানুষরা বড্ড তাড়াতাড়ি চলে যায়, ভালো মানুষদের বেশি দিন থাকা হয় না পৃথিবীতে, তারা পারে না। এই অনিশ্চিত পৃথিবীতে অনিশ্চয়তা শুধু নয়, আরও অনেক খারাপগুলোর সঙ্গে সমঝোতা করে আপোষ করে চলতে পারে না, থাকতে পারে না, সময়ের সাথে সাথে তারাও বিলীন হয়ে যায়। এটাই বলার যে ঋতুপর্ণ ঘোষ তো তেমনই একজন শিল্পী মানুষ ছিলেন। তার আরও কত কিছু দেওয়ার ছিল আমাদেরকে, কত কিছু পেয়েছি আমরা, দুহাত উজাড় করে উনি দিয়েছেন, আরও দিতেন, কিন্তু আমরা সেই সময়টা তার থেকে পেলাম না। বড্ড অবহেলা করে তিনি আমাদের মাঝ থেকে চলে গেলেন। তাই মন তো ভারাক্রান্ত হয়, মন তো খারাপ হয়, তবুও দুটি গান শুনিয়ে আর আপনাদের মেসেজ পেয়ে হয়তো মনটা ভালো রাখার চেষ্টা আমরাও ভীষণভাবে করি। এই মুহূর্তে আমার একটু ফোনের মেসেজের দিকে চোখ পড়ল। অনেকক্ষণ ধরে আমরা কথা বলছি যখন ঋতুপর্ণ ঘোষকে নিয়ে, আপনাদেরও অনেক প্রতিক্রিয়া রয়েছে যেগুলো সম্পর্কে একটু সকলের সঙ্গে ভাগ করে নেব। শিশির ঘোষ মালদা থেকে লিখছেন, দ্য ওয়ার্ল্ড অফ অ্যাডভার্টাইজিং ইজ রিয়েলি ক্রিয়েটিভ, নট অনলি ঋতুপর্ণ ঘোষ বাট সত্যজিৎ রে, অনিক দত্ত, ফেমাস ফিল্ম ডিরেক্টার্স, দে হেল ফ্রম দি অ্যাডভার্টাইজিং ওয়ার্ল্ড। হি হ্যাড নো হেজিটেশন টু ডিসকাস অ্যাবাউট এনিথিং about his gender, his interviews under Ghosh and company were very interesting. Shishir Ghosh Malda theke bolchen, amra onekei sei sakkhatkar gulo dekhechi je gulo ekti particular channel e air hoto ekta shomoy, ebong okopote tini shobkichui dirgho oi sakkhatkarer moddhe tar bhabna gulo ke shobar majhe bhag kore niten. Jokhon opomanito hoyechen tokhon jemon okopote tini shikar korechen ebong janiyechen onno manushke je tini opomanito bodh korechen, ঠিক তেমন কোনো মানুষের কোনো শিল্পচর্যায় তার ভালো লাগাটাকেও তিনি অকপটে স্বীকার করেছেন অনস্ক্রিন। উনার মতন কারেজিয়াস, ডিটারমিনেন্ট এবং খুব শক্তপোক্ত একটি মানুষ, যে মনের দিক থেকে হয়তো খুব সংবেদনশীল কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়তো খুব কম হয়। পায়েল ব্যানার্জিও কিছু লিখছেন, একটু দেখে নি। তিনি লিখছেন, প্রভাত বিনা তান তুলেছে মনের এই নীরে, সুরের এই ফাগুন ঝরে হৃদয়ের এই তীরে, কথার ভাষা আজ যেন মনেতে ঢেউ তোলে, সূর্য আজ হাসছে দেখো এই আকাশের কোলে। পায়েল ব্যানার্জি ফ্রম ভেলঘরিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ পায়েল, এভাবেই আমাদেরকে সঙ্গে রাখো। আমরা একটু হোয়াটসঅ্যাপের দিকে যাব, আমরা টেক্সট মেসেজে ছিলাম এতক্ষণ, আরও কিছু টেক্সট মেসেজ থাক আমি পরে দেখছি। হোয়াটসঅ্যাপে ফার্স্ট রাইটার আমাদের, ফার্স্ট লিসেনার বলবো কিনা জানি না, বাট লিখেছেন প্রথম উনি আজকে মনের মিলটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, সৌভিক সরকার কসবাহালতু থেকে। ঋতুপর্ণ ঘোষ ছিলেন বাংলা চলচ্চিত্র ভুবনের এক অনন্য স্রষ্টা, যার শিল্পীদৃষ্টি ও নন্দনতাত্ত্বিক বোধ বাংলা সিনেমাকে এক নবতর মাত্রা প্রদান করেছিল। তার নির্মিত চলচ্চিত্রসমূহ মানব মনের সূক্ষ্ম অনুভূতি, সম্পর্কের জটিলতা, সমাজ বাস্তবতার বহুমাত্রিক অন্বেষণে সমৃদ্ধ। সংলাপ, চিত্রভাষা, চরিত্র নির্মাণে তিনি এক স্বতন্ত্র শিল্পরীতি প্রতিষ্ঠা করেছিলেন, যা সমকালীন চলচ্চিত্র চর্চায় এক নতুন দিগন্তের সূচনা করে। তার সৃজনশীল প্রজ্ঞা
সাংস্কৃতিক মনন বাংলা চলচ্চিত্রকে জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষ মর্যাদা এনে দিয়েছে। তাই ঋতুপর্ণ ঘোষ কেবল একজন চলচ্চিত্র পরিচালক নন, তিনি বাংলা

0: সংস্কৃতির এক চিরস্মরণীয় আলোকবর্তিকা। ১৯শে এপ্রিল, দহন, চোখের বালি, রেইনকোট, চিত্রাঙ্গদার মতো চলচ্চিত্র আজ দর্শকদের মনে গভীর ছাপ রেখে চলেছে। তার নির্মাণশৈলী বাংলা সিনেমাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিল এবং জাতীয় আন্তর্জাতিক স্তরে বহু সম্মান এনে দিয়েছে। বাংলা সংস্কৃতি ও চলচ্চিত্রের ইতিহাসে ঋতুপর্ণ ঘোষ চিরকাল এক অবিস্মরণীয় নাম হয়ে থাকবেন, একেবারেই সঠিক। সৌভিক, অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে এভাবেই থাকুন। খুব সুন্দর লিখে আপনি পাঠান, এত গোছানো আপনার ভাবনা চিন্তা এবং তো সুন্দর মেসেজগুলো হয়, অবশ্যই একটা কৃতিত্ব আপনার প্রাপ্য। এবং আবারও আন্তরিকভাবে কৃতজ্ঞ সকলের কাছে যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, শুনছেন আমাদের বিভিন্ন প্রান্ত থেকে এবং আমাদেরকে মেসেজ করছেন। সুমিতা রায় ঢাকুরিয়া থেকে লিখছেন উনি, সুপ্রভাত দিদি, ঋতুপর্ণ ঘোষ, তাঁর সম্পর্কে আসলে কিছু বলার নেই, তাঁর প্রতিটা ছবি সবই বাস্তব ভিত্তিক, খুব ভালো লাগে ওর ছবি, আমার প্রণাম জানাই, শুনছি অনুষ্ঠান, খুব ভালো লাগছে। ঢাকুরিয়া থেকে সুমিতা রায়, অনেক ধন্যবাদ সুমিতা রায়কে, আমাদের অবশ্যই সঙ্গে থাকুন, প্রণাম নেবেন। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, সুপ্রভাত আরজে অম্বিকা, নমস্কার সহপ্রভাতী, শুভেচ্ছা জানাই তোমায়। ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, লেখক, গীতিকার শ্রদ্ধেয় ঋতুপর্ণ ঘোষ মহাশয়কে জানাই আমার অন্তরের বিনম্র শ্রদ্ধা, যিনি বাংলা চলচ্চিত্রে ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক স্তরে এক অনন্য উচ্চতায় নিয়ে যান। আপনার মিষ্টি গলাতে ওর দিকে অনেক, ওনার অনেক কথা ও আলোচনা, মন ছুঁয়ে যাওয়া সঙ্গীতগুলো শুনছি, মন ভরে যাচ্ছে, অসাধারণ উপস্থাপনা। আজ প্রভাত বিনা আপনার অসাধারণ উপস্থাপনাতে জন্মদিনে প্রখ্যাত চলচ্চিত্র মঞ্চ অভিনেতা শ্রদ্ধেয় ধৃতিমান চট্টোপাধ্যায়ের জীবন কাহিনী ও ওর অভিনীত চলচ্চিত্রের কথা মন ছুঁয়ে যাওয়া সঙ্গীতগুলো শুনলাম, সমৃদ্ধ হলাম, ভীষণ ভালো লাগলো। আপনার কণ্ঠমাধুরী উচ্চারণ শোনার অপেক্ষায় থাকি আমি, খুবই ভালো ও সুস্থ থাকবেন, অনেক ধন্যবাদ আপনাকে। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার থেকে লিখছেন আপনি, আপনাকে আমার প্রণাম জানাই। সুপ্রভাত অম্বিকা, অনেক অজানা কথা তোমার অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারি। আচ্ছা, যিনি লিখছেন তিনি সোমা সেন বেহালা থেকে, আপনাকেও আমার অন্তরের শ্রদ্ধা এবং প্রণাম জানাই, অনেক ধন্যবাদ, এইভাবেই আমাদের সঙ্গে থাকুন সবসময়। এরপরের মেসেজটি দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখছেন সীমা দাস, শুভ সকাল অম্বিকা, বিখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, লেখক ঋতুপর্ণ ঘোষ বাংলা সিনেমার জগতে এক নতুন বিপ্লব এনেছিলেন, তাঁর সৃষ্টিকর্ম, সংবেদনশীলতা ও সাহসিকতার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। ঋতুপর্ণ ঘোষ কেবল একজন চলচ্চিত্র নির্মাতা ছিলেন তো না, তিনি প্রগতিশীল চিন্তাধারার জন্য পথপ্রদর্শক হিসেবে ছিলেন, অবশ্যই আমাদের পথ দেখিয়েছেন তিনি বাংলা চলচ্চিত্রকে আধুনিকতার ছোঁয়ায় বিশ্ব মঞ্চে পৌঁছে দিয়ে, তিনি চিরকাল বাঙালির হৃদয়ে অমর হয়ে থাকবেন। আজ কথায় গানে প্রভাত বিনা খুব ভালো লেগেছে, আর ঋতুপর্ণ ঘোষের কথা দিয়ে মনের মেলোডি অনুষ্ঠান খুব ভালো লাগছে, সুন্দর সব গান, হৃদয় স্পর্শী মনের মেলোডি, আজ খুব ভালো থাকবেন সব সময় আপনি, অনেক ধন্যবাদ, আপনাকে প্রণাম আমার। দমদম ক্যান্টনমেন্ট থেকে আপনি মেসেজ করছেন, এভাবে আমাদের সঙ্গে থাকবেন সব সময়, আন্তরিক কৃতজ্ঞতা প্রত্যেককে। আমরা এর পরের গানে যাব, তারপর ফিরে এসে আরও বেশ কিছু মেসেজ জমিয়ে রেখেছি, সেগুলো শোনাবো, তবে তার আগে আরও একটা কমার্শিয়াল ব্রেক এই মুহূর্তে।
1: আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বললো,
2: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
1: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: লীলা মজুমদারের অন্য কোনখানে এই বইটা শুরু হয় যে লাইন দিয়ে, সেই লাইনটা আমারও বড্ড প্রিয়। তিনি মানে ঋতুপর্ণ ঘোষের কিন্তু এই লাইনটা বড্ড প্রিয়, শুধু আমার কেন। লাইনটা হচ্ছে এমন, পৃথিবীর মধ্যে সব থেকে নিরাপদ জায়গা আমার মায়ের বাড়ি। বইটাও শুরু হয় এই লাইনটা দিয়ে, কোথাও গিয়ে আমাদের ভাবনা, ঋতুপর্ণ ঘোষের ভাবনাও হয়তো এখানে গিয়েই শুরু, এখানে গিয়েই শেষ। যে নিরাপদ বলতে কিছু যদি থেকে থাকে, তবে সেটি মায়ের আশ্রয়। যতই ঝুট ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া যাই হোক না কেন, সেই নিরাপদ জায়গাটি আসলে মায়ের আঁচল, সেই মায়ের বাড়ি। ঋতুপর্ণ ঘোষ বলছেন, কলকাতা শহরের আমারও এরকম তিনটে বড় নিরাপদ জায়গা আছে। আমাদের টালিগঞ্জের বাড়ি, টালিগঞ্জে যেখানে উনি থাকতেন, অবশ্যই সেই বাড়ি ইন্দ্রাণী পার্কের ওখানে, যেখানে আমি জন্মেছি, বড় হয়েছি। আমার যাদবপুর বিশ্ববিদ্যালয়, যেখানে প্রথম ডানা মেলেছে অনেকগুলো নতুন ভাবনা। আর আমার রবীন্দ্র সদন নন্দন চত্বর, যেখানে দাঁড়িয়ে বারবার করে মনে হয়েছে সেই সব ভাবনার পূর্ণ সঙ্গমস্থল যদি কিছু থাকে তাহলে এই জায়গাটি। নন্দন, রবীন্দ্র সদন, বাংলা একাডেমির এই ছায়াছন্ন চত্বরটা আমার মতো অনেকের কাছেই বড় স্নিগ্ধ আদরের জায়গা। যতবার নন্দন রবীন্দ্র সদনের গেট দিয়ে ভেতরে ঢুকি, নতুন করে মনে হয় বড় একটা শান্তি, নির্ভরতা, আনন্দের আশ্রয়ে এসে পৌঁছলাম। এই চত্বরে প্রথম স্কুল পাশ করে লাইন দিয়ে দাঁড়িয়ে আমরা সদ্য প্রয়াত ঋত্বিক ঘটকের রেট্রোস্পেকটিভ দেখেছি। কথাটার মানেও বোধ হয় শিখেছি ওই প্রথম রেট্রোস্পেকটিভ। এই নন্দনে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের আবেগ আমাকে ব্যক্তিগতভাবে পৃথিবীর সমস্ত চলচ্চিত্র উৎসবের হাতছানিকে অবলীলায় অগ্রাহ্য করতে শিখেছে। ভিন শহরের বা বিদেশের বন্ধুরা যখন তাদের নিজেদের ফিল্ম ফেস্টিভ্যাল নানা প্রযুক্তির, নানা আধুনিকতার, নানা ফিরিস্তি দিয়েই বড়াই করেছে, তখন প্রায় দিবারের অমিতাভ বচ্চনের সামনে নম্র প্রতিস্পর্ধী শশী কাপুরের মতো আমরাও শেষ হাসি হেসেছি, মেরে পাস নন্দন হ্যায়। তোমরা বড় অডিটোরিয়াম দিতে পারো, দামি গাড়ি করে ফেস্টিভ্যাল কক্ষে নিয়ে যেতে পারো, কিন্তু আমাদের নন্দন আর রবীন্দ্র সদন তো দিতে পারবে না। আর এই কথা যখন বলেছি, তখন নিশ্চয়ই বাড়ির দুটোর কথা বলিনি, তার স্থাপত্যের কথা বলিনি। বলেছি এমন এক নিরাপদ স্বাধীন সাংস্কৃতিক পরিবেশের কথা, যা সত্যজিৎ রায়ের মতো মানুষের মরদেহ ধারণ করার মতনই পবিত্র। সেই রবীন্দ্র সদন, সেই নন্দন চত্বর। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই চত্বর হয়তো পরিবর্তন হয়েছে, কিছু সময়ের জন্য আবার সে ফিরে এসেছে নিরাপদ আশ্রয়ের জায়গায়। কলকাতার মতো এরকম আরো অন্যান্য শহরে আছে কিনা জানি না, তবে কলকাতার ভিতরে এবার অনেক নিরাপদ আশ্রয় পাওয়া যায়, বহু মানুষ পেয়েছেন। অভিধানে শব্দ ফুরিয়ে যায় কিন্তু আলোচনা শেষ হয় না। আমরা মনে করে নিই আবারও, কলকাতা এমনই একটি অঞ্চল, কলকাতা এমন একটা জায়গা, কলকাতার মধ্যে মা আছেন, সেই মায়ের বাড়ি রয়েছে, আর সেই পরিবার রয়েছে, শুধুমাত্র মার্কেট রয়েছে, শুধুমাত্র ওপেন স্পেস রয়েছে যেখানে বিজনেস হয়, এমনটা নয়। আমরা একটু আবারও মেসেজে ফিরছি, তার নিরাপদ আশ্রয়ের কথা শুনেছি আমরা, ইন্দ্রাণী পার্কের বাড়ি, নন্দন চত্বর এবং তার যাদবপুর বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়। এই মুহূর্তে যে মেসেজটি আমার হাতে রয়েছে, উৎপল মুখার্জি, ডক্টর উৎপল মুখার্জি পুনে, আচ্ছা রায়পুর ছত্তিশগড় থেকে শুনছেন, উনি আগের মেসেজটা পুনে থেকে করেছিলেন। গুড মর্নিং অম্বিকা, গুড মর্নিং আপনাকেও। রায়পুর ছত্তিশগড় থেকে উৎপল মুখার্জি, মন মাতানো কথাও গানের অনুষ্ঠান শুনছি, অনেক ধন্যবাদ, প্রণাম নেবেন। বিষয়ে যাই, অম্বিকা দিদি ভাই অনেক হোমওয়ার্ক করে অনুষ্ঠান পরিচালনা করো, তাই মহান ও ট্যালেন্টেড ঋতুপর্ণ ঘোষের সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম। আমি অ্যাড এজেন্সি সম্বন্ধে কিছুই জানি না, বা অ্যাডভার্টাইজিং দেখে কোনো দরকারি জিনিসপত্র কিনেছি বলে মনে পড়ে না, তবে প্রিয় ঋতুপর্ণ ঘোষ পরিচালনার সিনেমা খুব ভালো উপভোগ করি। অম্বিকা খুব সুন্দর ন্যারেটর উইথ ভেরি নাইস প্রোনাউন্সিয়েশন অ্যান্ড ভয়েস, মনে হয় সিনেমা দেখছি। ভালো থেকো অম্বিকা, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমার সম্পর্কে অনেক বেশি কথাই এখানে মেসেজে লিখেছেন, তার জন্য আপনাকে অবশ্যই একটি ধন্যবাদ জানাই। ঋতুপর্ণ ঘোষ মানুষটি এমন, আমাদের প্রত্যেকের কোথাও গিয়ে একটা তার প্রতি সম্ভ্রম রয়েছে, শুধুমাত্র বিজ্ঞাপনের জগতে তার কাজের জন্য নয়, সিনেমার জন্য তো বটেই। তাই তার সম্পর্কে দু চার কথা বলতে গিয়েও অনেকটা নিজেকে, যাকে বলবো আর কি, বুঝে শুনে আর কি একটু পড়াশোনা করেই আসতে হয়, কারণ তার মতো মানুষও খুব বিরল পাওয়া যায় না। তাই অনেকটা কশিয়াসলি তার সম্পর্কে জেনে পড়াশোনা করে তারপর তাকে নিয়ে কথা বলা যায় বলে আমি মনে করি, কারণ তিনি যে সেই মানুষ নন, তিনি অবশ্যই ভীষণ ট্যালেন্টেড একজন শিল্পী, তার প্রতি সেই মর্যাদাটুকু রক্ষা করতেই হয়। অনিরিনা ঘোষ বেহালা থেকে, আমি জানি না আপনার নাম আমি ঠিক পড়লাম কি না, অনিরিনা ঘোষ লিখছেন বেহালা থেকে, শুভ দিন, ভালোবাসা প্রণাম ঋতুপর্ণ ঘোষ, মন প্রাণ দিয়ে তোমার শিল্পকে আস্বাদন করি, মূল্যায়ন করার চেষ্টা হবে আমার আর স্পর্ধা, তাই কেবল হৃদয় দিয়ে উপলব্ধি করতে ভালো লাগে। অমূল্য কিছু চলে যায়, হয়তো আবার ফিরে আসে আমাদের রোমন্থনে, চিন্তায়, কিন্তু নিয়তির এই নির্মম পরিহাস কেন? তোমার যে আমাদের আরও অনেক কিছু দেওয়ার ছিল। ভালো থেকো ঋতুপর্ণদা, অনুষ্ঠান খুবই ভালো হচ্ছে, শ্রদ্ধা ভালোবাসা চোখের জলে শুনছি, আন্তরিক ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন আপনি চোখের জল ফেলছেন, আমাদের সকলেরই হয়তো ঋতুপর্ণ ঘোষকে নিয়ে কথা বলতে গিয়ে কিছুটা হলেও গলার কাছে দলাট পাকিয়ে আসে এবং জমাট জমাট লাগে বুকের মধ্যে একটা অদ্ভুত, কারণ এতটাই আমরা তার সৃষ্টিকে ভালোবেসেছিলাম, তিনি আমাদের মধ্যেই আছেন, এটা বারবার মনে হয় না, তিনি নেই হয়তো সশরীরে, কিন্তু তার সৃষ্টির মধ্যে তিনি আমাদের মধ্যে আজীবন থেকে যাবেন, এটাও ঠিক। আপনাকে ধন্যবাদ। অনিরিনা ঘোষের মেসেজের পর যে মেসেজটি হাতে রয়েছে, রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে বলছেন, শুভ সকাল দিদি, ঋতুপর্ণ ঘোষ শুধুমাত্র একজন পরিচালক নন, তিনি একজন অসাধারণ গল্পকার, মানুষের সম্পর্ক, মানুষের একাকিত্ব, মানুষের ভালোবাসা, পারিবারিক টানাপোড়েন, সংসার, এইসব বিষয়কে তিনি যেভাবে পর্দায় তুলে ধরেছিলেন তা দর্শকের মন ছুঁয়ে যেত। বাংলা সংস্কৃতি ও সিনেমাকে তার একটা সিগনেচার স্টাইল দিয়ে একটা আলাদা স্তরে পৌঁছে দিয়েছিলেন তিনি, সেটাও খুব সত্যি। অনেক ধন্যবাদ, আপনি আমার প্রণাম জানবেন। দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে বলছেন, ঋতুপর্ণ ঘোষ ছিলেন একজন অসাধারণ চিত্র পরিচালক, কম সময়ে আমাদের মাঝে ছিলেন কিন্তু ওর কাজ আমাদের মনে অনন্তকাল ধরে রয়ে যাবে। 19 এপ্রিল, চোখের বালি, হীরের আংটি, রেইনকোট, সমস্ত অমর হয়ে থাকবে, একদম ঠিক বলেছেন আপনি। এই মুহূর্তে নন্দা রায় পোরেল হাওড়া বিলগাছিয়া রোড থেকে, আমার আরও কিছু কথা বলার ছিল এবং গান শোনানোরও আছে, সময় দ্রুত গতিতে এগোচ্ছে, কিন্তু আমরা যখন আমাদের মনের কথা খুলে বলতে বসি আমাদের সত্যিই হয়তো সেই লাগাম থাকে না। সুপ্রভাত, প্রথমেই শ্রদ্ধেয় প্রয়াত চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষের চরণে শ্রদ্ধাঞ্জলি, তাঁকে কী উপাধিতে বিভূষিত করব জানি না, অবিসংবাদিত, দিকপাল কালজয়ী, ট্যালেন্টেড, তীক্ষ্ণ মেধাবীর অধিকারী পরিচালক, অকালে চলে যাওয়ায় চিত্রশিল্প জগতে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করি, আর কিছু কিছু ক্ষতের দাগ মেটে না, কিছু কিছু ক্ষতির সত্যি ক্ষতিপূরণ হয় না, এটা আমি পার্সোনালি মনে করি, জানেন তো, আমার মনে হয় না সেই জায়গার কেউ পূরণ করতে পারবেন, একদম ঠিক। কি অসামান্য প্রতিভাধর ছিলেন তা তার প্রত্যেকটা ছবি দেখলে বোঝা যায়, সব চরিত্র কাল্পনিক, অন্তর্মহল, রেইনকোট, চোখের বালি, দহন, 19 এপ্রিল, হীরের আংটি, প্রত্যেকটি ভিন্ন স্বাদের। অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন যিনি, যিনি ক্ষমতার লড়াই, দহনে নারী নির্যাতন, 19 এপ্রিলে মা মেয়ের মানসিক দ্বন্দ্ব, হীরের আংটি, কোনটা ছেড়ে কোনটা, ছবিগুলোতে কি নিপুণ পরিচালনায় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে উচ্চাঙ্গ মার্গের কাহিনীকে কত অবলীলায় তিনি গেঁথেছেন।

তার মতো পরিচালকের ক্ষেত্রেই সেটি সম্ভব। প্রত্যেকটি ছবিতে একটি করে সামাজিক বার্তা থাকত। আফসোস হয় তাকে কেন আমরা আরও বেশি দিন ধরে রাখতে পারলাম না। বিদ্যুৎ চলে যাওয়ায় বেশ কিছু সময় তার সম্বন্ধে শুনতে পেলাম না, মন খুব খারাপ লাগছে। একেবারেই মন খারাপ করবেন না, আবারও নিশ্চয়ই তাকে নিয়ে আরও অনেক আলোচনার সুযোগ আমরা পাবো। আজকে যেটুকু সময় আপনি শুনতে পেয়েছেন তার জন্য ধন্যবাদ। আপনি বিদ্যুৎ চলে যাওয়ার পরও আবার টিউন ইন করেছেন, এই জন্য আরও একটা ধন্যবাদ আপনাকে জানিয়ে রাখি। হাওড়া জগাছা বারোয়ারিতলা থেকে পূর্ণা ঘোষ বলছেন, ঋতুপর্ণ ঘোষের অসাধারণ সৃষ্টির জন্য তাকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অম্বিকা, শুভ সকাল, তোমার অসাধারণ পরিবেশনার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা জানালাম, অনেক ধন্যবাদ আপনাকে, আমার প্রণাম জানবেন। ঋতুপর্ণ ঘোষের লেখনী অবর্ণনীয়, তার বিষয়ে অনেক অজানা তথ্য শেয়ার করার জন্য তোমাকে ধন্যবাদ। তার বেশিরভাগ সিনেমাই দেখেছি, ভীষণ সুন্দর। আর তুমি এটা ঠিক বলেছো, ভালো মানুষরাই মনে হয় বেশি দিন পৃথিবীতে থাকেন না। মনে হয় নয় জানো তো, এটা আসলে সত্যি যে ভালো মানুষদের কপালে হয়তো সত্যি পৃথিবীর আলো বেশি দিন দেখা থাকে না। তারা কিছুদিনের ভালো কিছু কর্তব্য করে তারা পৃথিবী থেকে বিদায় নেন। খুব আনফর্চুনেট, কিন্তু এই বাস্তবটা আমরা মেনে নিতে না পারলেও এটাই সত্যি। জীবনে নিজেদের জীবনের ক্ষেত্রেও দেখবে আমরা কিন্তু নিজেদের খুব কাছের মানুষ, ভালো মানুষদের সবার আগে হারাই। বাকিরা বহাল তবিয়াতে বেঁচে থাকেন। আমরা যাদেরকে হারানোর ভয় করি প্রতিনিয়ত, তারাই হয়তো কোনো এক সময় আমাদের ছেড়ে চলে যান। তাদেরকে আরও আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি যাতে তারা চলে না যায়। এটা হয়, এটাই বাস্তব। অনেকে মন থেকে সেটা শক্ত পক্ষে মেনে নিতে পারে, অনেকেই যারা মন শক্ত করতে পারে না তারা মেনে নিতে পারে না। আমরা হয়তো সেই সংবেদনশীল ক্যাটাগরিতে পড়ি যারা ভীষণ সেন্সিটিভ এবং ইমোশনাল। আমরা ইমোশনস দেখাই না, কিন্তু আমাদের ভীষণ ভেতরে কষ্ট হয় যে আমাদের ছাড়তে হচ্ছে তাদেরকে। এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো এটাও সত্যি বাস্তবিতে যে ছাড়তে জানতে হয়, অনেক ভালোবাসার জিনিস, অনেক ভালো লাগার জিনিস অনেক সময়। রমা রায় ভি রোড দাসনগর হাওড়া থেকে বলছেন, নমস্কার দিদি, সুপ্রভাত। সুপ্রভাত আপনাকেও। ঋতুপর্ণ ঘোষ একটি কালজয়ী নাম, তার সৃষ্টিতে তিনি অপরাজেয়। আমাদের দুর্ভাগ্য যে তাকে আমরা খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলেছি, তার আরও অনেক কিছু দেওয়ার ছিল, কিন্তু ঈশ্বর তাকে থামিয়ে দিয়েছেন। তিনি থাকলে পৃথিবীর অন্যতম একজন পরিচালক হতেন। আজ তাঁর প্রয়াণ দিবসে জানাই সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধাঞ্জলি। ধন্যবাদ আপনাকে। রমা রায় লিখছেন ভি রোড দাসনগর থেকে। হুগলি দাদপুর থেকে অপর্ণা ভট্টাচার্য বলছেন, শুভ সকাল অম্বিকা, প্রভাত বিনা খুব ভালো হয়েছে। এটা ধ্রুব সত্য যে ভালো মানুষ বেশি দিন থাকেন না। ঋতুপর্ণ বাবুর দান অপরিসীম বলে শেষ করা যাবে না, মন খারাপ হয়ে যায়। সত্যি আমাদের সকলের আজ সকাল থেকে মন খারাপ, আজ রোদ হয়েও তার বৃষ্টির তারই, কারণ তার চলে যাওয়ার দিন। আকাশ আজ ভেঙে পড়েছে, কাঁদছে, গত রাত থেকে আমরা ঝড় দেখছি, সে ঝড়ের পর বৃষ্টি এসে পড়ল। 30 মে এমনই এক বৃষ্টির তারিখ হয়তো। অনেকেই শিপ্রাকারার মল্লিকপাড়া লেন থেকে বলছেন যে, এরা সবাই ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত, এদের কথা বলার কোনো ভাষা নেই, এদের সম্পর্কে কী বা বলা যায়। সত্যি কথাটা এটাই যে ভগবান আমাদের কাছ থেকে ভালো মানুষদের বড্ড তাড়াতাড়ি নিয়ে নেয়, তার কাছে নিয়ে নেন। হয়তো পৃথিবীতে বেশি দিন থাকার নয় এরা, ভগবান নিজেই হয়তো তাকে ছেড়ে থাকতে পারেন না বলে। আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রোগ্রাম খুব ভালো হচ্ছে, শুনতে শুনতে খুব কষ্টও হচ্ছে মাঝে মাঝে, তবু এভাবেই শান্তি যে উনি আমাদের কাছে অমর হয়ে থাকবেন তার সৃষ্টির মধ্য দিয়ে। অনেক ধন্যবাদ। আমি আমার মেসেজগুলো এখানেই পড়া শেষ করছি, নাহলে এবার আমার মন ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, কারণ আমার যাওয়ার সময়ও হচ্ছে, তার যাওয়ার সময় হয়েছিল, তিনি চলে গেছেন, আমারও যাওয়ার সময় হচ্ছে, কারণ স্টুডিও ক্লক বলছে 9:50 হয়ে গেছে। আমরা একটু অন্য একটা গান শুনে নিই। এই গানটি আবারও তারই পরিচালিত একটি ছবি থেকে, চান্দ্রী ঘোষ গাইছেন এই গানটি।

অনেক গান রয়েছে প্লেলিস্টে, কিন্তু সব গান তো শোনানো যাবে না। মনের কাছাকাছি যে গানগুলো রয়েছে এবং যে গানগুলো শুনলে বারে বারে ক্যানভাসে তুলির রঙে ঋতুপর্ণার ছবি চোখের সামনে ভেসে আসে, তেমনি আরও একটা গান আপনাদের কানে কানে রেখে গেলাম। অনেক কথার ভিড়ে নিজেদের ভাবনাগুলোকে হারিয়ে ফেলেছিলাম ঋতুপর্ণ ঘোষকে নিয়ে অনেক কথা বলতে গিয়ে, কোথাও গিয়ে আমরা হারিয়ে গেছিল আমাদের সময়টাও কিছুটা। এই গানের ওপারে ফিরে আসছি আবারও, তবে আর মেসেজ নেওয়ার মতো সময় আমাদের হাতে নেই।

অনেক বাস্তবতার মাঝে এই বাস্তবটাকেও আমাদের মেনে নিতে হয়েছে যে জন্ম মৃত্যু সব কিছুই একদিন শুরু হয়, একদিন শেষ হয়ে যায়। জন্ম দিয়ে শুরু করে মৃত্যু দিয়ে শেষ হয় এবং সেই মৃত্যুকে অবধারিতভাবে আমাদের মেনে নিতেও হয়। পৃথিবীতে দুঃখ যেমন আছে, সুখও তেমন আছে। এভাবেই ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোথাও গিয়ে সেই ক্যানভাসটা রং তুলিতে ভরে যায়, ওঠানামা জীবনের অংশ। তার উক্তি দিয়ে যদি শেষ করি আজকের অনুষ্ঠান, তাহলে বলতেই হচ্ছে যে কদর তো সবাই করে, কিন্তু ভালোবাসার সাহস কজনের আছে, এটা তার কথা ছিল। তিনি হয়তো সেই ভালোবাসার অপেক্ষায় ছিলেন, সেই কদরটুকুই শুধু জাননি, কিন্তু আজ তিনি আমাদের মধ্যে নেই এবং সেই মৃত্যুর কথা মনে করতে চাই না। আজ তার প্রয়াণ দিবস, কিন্তু সেই মৃত্যুর পথকে অতিক্রম করে উত্তরণের পথ যেমন রবীন্দ্রনাথ বলে গিয়েছিলেন, সেই গানের ব্যবহার যথাযথভাবে করেছিলেন যিনি, তিনি ঋতুপর্ণ ঘোষ, নৌকাডুবি ছবি থেকে। সেই মৃত্যু থেকে উত্তরণের পথের দিকে আমরা তাকিয়ে বরং আজকের এই অনুষ্ঠান শেষ করি।

0: ঋতুপর্ণ ঘোষ কোনোদিনও শেষ হওয়ার নয়, একটা অধ্যায় মাত্র যার সমাপ্তি ঘটেছে, কিন্তু আবারও সে ফিরে আসে বারেবার। আমরা শেষ করছি এই গান দিয়ে, যে গান মৃত্যুকে অতিক্রম করতে আমাদের শেখায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনটাকে ভালো রাখবেন সবসময়।
1: তানপুরাটা দেবে বাবা,
2: তুই গাইবি?

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধাননগর মহকুমা হাসপাতালে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকাকরণ কর্মসূচির সূচনা করেছেন। রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং হাইং 5 দিনের ভারত সফরের শুরুতে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছেছেন। পশ্চিম এশিয়ার সংকটের কারণে সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা প্রকাশ করেছে। বিহারে ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের পৃথক পৃথক ঘটনায় অন্তত 7 জনের মৃত্যু। হংকংয়ে এশিয়ান অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল 4টি সোনাসহ 8টি পদক জিতে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকাকরণ কর্মসূচির আজ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধাননগর মহকুমা হাসপাতালে এই অনুষ্ঠানে টিকাকরণের সূচনা করে 2 কিশোরী উপভোক্তার হাতে শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার 7,72,650 ডোজ টিকা দিয়েছে রাজ্যকে। রাজ্য জুড়ে সরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র মিলিয়ে মোট 881টি কেন্দ্রে বিনামূল্যে এই প্রতিষেধক দেওয়া হবে। বেসরকারি জায়গায় এই টিকার একটি ডোজের দাম প্রায় 4,000 টাকা। রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে তিনি জানান। ইতিমধ্যেই স্বাস্থ্য সচিব ও মুখ্য সচিব স্তরে প্রয়োজনীয় চিঠিপত্র আদান প্রদান সম্পন্ন হয়েছে। রাজ্যের 1,36,00,000 পরিবার তথা 6 কোটিরও বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের আওতায় আনা হবে। এর ফলে উপভোক্তারা বছরে 5,00,000 টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন।
1: মহিলাদের যত ধরনের ক্যান্সার হয় তার মধ্যে এটি দ্বিতীয় বিপজ্জনক। স্বাভাবিকভাবে এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই রাজ্যের 14 বছর বয়সী কিশোরীরা উপকৃত হবেন। আগামী দিনে 880টি কেন্দ্রে এই প্রতিষেধক কর্মসূচি চলবে এবং আমি আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি। আমরা 1,36,00,000 পরিবারের প্রায় 6 কোটিরও বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের আওতায় পশ্চিমবঙ্গে আনছি। যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে থাকেন তারাও আয়ুষ্মান ভারতের সুযোগ পাবেন।
0: দেশের যে কোনো প্রান্তে এই প্রকল্পের আওতাভুক্ত হাসপাতালে চিকিৎসা করানো যাবে। ভেলোরের CMC, মুম্বাইয়ের টাটা ক্যান্সার হাসপাতাল, বিভিন্ন এইমস সহ দেশের বড় বড় স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসার সুযোগ পাবেন বাংলার মানুষ। মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং হায়াং 5 দিনের ভারত সফরের শুরুতে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছেছেন। বিশ্বখ্যাত মহাবোধি মন্দির ও ঐতিহাসিক সুজাতা মন্দিরে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। গয়ার বেশ কিছু বুদ্ধ মন্দিরেও যাবেন তিনি। এদিকে গয়া বিমানবন্দরে মায়ানমারের রাষ্ট্রপতিকে স্বাগত জানান বিহারের কৃষিমন্ত্রী বিজয় কুমার সিনহা। একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও তাঁর সফরসঙ্গী হয়েছে। মায়ানমারের রাষ্ট্রপতির এই সফর দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও বৌদ্ধ ঐতিহ্যকে আরও দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে। নতুন মাত্রা পেতে পারে ভারত মায়ানমার দ্বিপাক্ষিক সম্পর্ক। পশ্চিম এশিয়ার সংকটের ফলে আন্তর্জাতিক স্তরে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে

0: কে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা গতকাল আন্তঃমন্ত্রক বৈঠকে একথা জানিয়ে বলেন, দেশে অপরিশোধিত তেলের ভাণ্ডার গড়ে তোলার কাজ চলছে। তিনি বলেন, কৌশলগত সংরক্ষণ এবং নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করে জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করে তুলতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে। অতিরিক্ত তেল মজুত ক্ষমতা গড়ে তুলতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কোম্পানিগুলিকে পরিকল্পনা গড়ে তুলতে বলা হয়েছে।
1: Regarding the efforts of the government to keep the price stable, Bharat Sarkar ne excise duty kam ki. So these all efforts have been done to keep the price stable. We are working on the strategic reserves also. Oil marketing companies ko work out karne ke liye kaha hai ki LPG ka jo reserve hai, that should be minimum 30 days with them. And they are working on it. And similarly for crude also we are working.
0: শ্রীমতী শর্মা বলেন, দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে এবং সমস্ত শোধনাগার নিজেদের সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা 6 প্রকাশ করেছে। এতে মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি এবং আর্থিক নিরাপত্তায় দেশের উল্লেখযোগ্য অগ্রগতির ছবি ফুটে উঠেছে। গতকাল প্রকাশিত এই সমীক্ষা অনুসারে দেখা গেছে, স্বাভাবিক প্রক্রিয়ায় শিশুর জন্মগ্রহণের হার 88.6% থেকে বেড়ে 90.6% হয়েছে। প্রায় 96% গর্ভবতী মহিলা প্রসব পূর্ববর্তী সেবা পাচ্ছেন। সন্তান ধারণের প্রথম ত্রৈমাসিকে প্রসব পূর্ববর্তী সেবা পাওয়ার হার 70% থেকে বৃদ্ধি পেয়ে 76.2% দাঁড়িয়েছে। চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান আজ অবসর নিয়েছেন। নতুন দিল্লিতে সেনাবাহিনীর 3 শাখার পক্ষ থেকে তাঁকে বিদায় সংবর্ধনা জানানো হয়। শহীদ স্মারকে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রী চৌহান বলেন, দেশের নিরাপত্তায় অপারেশন সিন্দুরের দ্বিতীয় পর্ব শুরু করতে ভারতীয় সেনা প্রস্তুত। প্রায় 4 দশক ভারতীয় সেনায় নানা পদে কাজ করেছেন জেনারেল চৌহান। 1981 সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। পরম বিশিষ্ট সেবা পদক, উত্তম যুদ্ধ সেবা পদক সহ একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। রাজা সুব্রহ্মণি তাঁর স্থলাভিষিক্ত হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিহার জুড়ে ঝড়, বৃষ্টি এবং বজ্রপাতে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, গয়ায় 3 জনের ও ঔরঙ্গাবাদে 2 জনের মৃত্যুর খবর নথিভুক্ত হয়েছে। এছাড়া সারণ এবং খাগড়িয়া জেলা থেকে 1 জন করে মৃত্যুর খবর পাওয়া গেছে। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী নিহতদের নিকটাত্মীয়দের জন্য 4 লক্ষ টাকা আর্থিক অনুদান ঘোষণা করেছেন। ওড়িশায় আজ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআরের কাজ চালু হতে চলেছে। নির্বাচন কমিশনের পরিচালনায় এই কর্মসূচি চলবে 28 জুন পর্যন্ত। রাজ্যের 3 কোটি 33 লক্ষের বেশি ভোটদাতা এই এসআইআর কর্মসূচির আওতাভুক্ত হবেন। বাড়ি বাড়ি গিয়ে নাম যাচাই ও ফর্ম বিলির জন্য 45,000 বুথ স্তরের আধিকারিক বিএলও নিয়োগ করা হয়েছে। বাড়ি গিয়ে যাঁদের পাওয়া যাবে না, তারা দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত নির্ধারিত পোলিং বুথে গিয়ে ফর্ম সংগ্রহ জমা করতে পারবেন। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 5ই জুলাই। তারপর 1 মাস এ সংক্রান্ত অভাব অভিযোগ ও আপত্তি জানানো যাবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ধার্য করা হয়েছে 6ই সেপ্টেম্বর। ওড়িশায় চলতি তাপপ্রবাহের প্রেক্ষিতে মুখ্য নির্বাচনী আধিকারিক সকালে ও সন্ধ্যায় বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর কাজ চালাতে বলেছেন। দুপুর থেকে 3টে পর্যন্ত কোনো রকম আউটডোর কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচনের লক্ষ্যে আজ বিকেল 4টে বেঙ্গালুরুতে কর্ণাটক কংগ্রেস লেজিসলেচার পার্টির সদস্যরা এক বৈঠকে মিলিত হবেন। রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট ইতিমধ্যেই বিদায়ী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তবে নতুন কেউ দায়িত্ব নেওয়ার আগে রাজ্যপাল তাঁকে অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন। প্রসঙ্গত, কংগ্রেসের ডি কে শিবকুমার পরিষদীয় দলের পরবর্তী নেতা হিসেবে নির্বাচিত হতে পারেন বলে খবর। কংগ্রেসের 136 জন বিধায়ককে এই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা কর্ণাটক কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা রণদীপ সিং সুরজেওয়ালা এই বৈঠকে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন। কংগ্রেস বিধানসভা দল তাদের নতুন নেতা নির্বাচন করার পর নতুন সরকার গঠনের উদ্দেশ্যে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। হজ যাত্রায় সমন্বয় ও যোগাযোগের ক্ষেত্রে অসামান্য দক্ষতার স্বীকৃতিস্বরূপ ভারতীয় হজ মিশন সৌদি আরবের মর্যাদাপূর্ণ লাব্বাইতুম পুরস্কার লাভ করেছে। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রক থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এক্ষুনি ব্লক করছি।
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
5: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
4: আমি বললাম, ও এটা ঠিক কাজ। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
6: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিম।

0: এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100

0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
1: 100.1 FM গোল্ডে তোমায় গান শোনাবো। স্টুডিওর ঘড়ির কাটা 1:10 হওয়ার সঙ্গে সঙ্গেই চলে এসেছি আমরা। আমি কৃষ্ণা,
2: আমি দোলন আছি আজ আপনাদের সঙ্গে। আর ঘড়ির কাঁটা কিন্তু 10 থেকে প্রায় এখন 14 হয়ে গেছে। আমরা আর দেরি না করে কথা না বাড়িয়ে সরাসরি অনুরোধে চলে যাই।
1: অসীমা সেনের অনুরোধ শুনব। নিয়ম মেনে এক সপ্তাহ পর তিনি অনুরোধ করছেন। অমর পালের কণ্ঠে রাইজাগো গো শুনতে চেয়েছেন। আপনাকে বলি অসীমা, রাইজাগো গো অমর পালের কণ্ঠে গানটি আমাদের সংগ্রহে নেই এই মুহূর্তে, কিন্তু রাইজাগো রাইজাগো এই গানটি অমর পালের কণ্ঠে রয়েছে।
2: মানে মোটমাট কথা, যে গানই শুনি না কেন রাইতাতে জাগছে।
1: সুতরাং এই গান দিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। অসীমা সেন, নাকতলা, কলকাতা 47 থেকে।

0: ভেবেছিলাম আপনাকে এটা শোনাতে হবে রাই জাগো সুখসারি বলে, কিন্তু ফ্র্যাকশন অফ সেকেন্ডে গানটা খুঁজে পেয়ে
1: মানে শেষ মুহূর্তে আমাদের হাতে চলে এলো আর কি, যার জন্য অনুরোধের গানটাই শুনিয়ে দেওয়া গেল।
0: খুব সুন্দর একটি গান দিয়ে শুরু হলো। এর পরে যে গানটি আমরা শুনব,
1: এরপরে আমরা শুনব যে বন্ধুর গান, তিনি হচ্ছেন রমা রায়। রমা রায় শুনতে চেয়েছেন ফিরোজা বেগমের কণ্ঠে নজরুল গীতি, আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলি। তো আপনাদের আমরা কোনোভাবেই ভুলবো না, তার জন্য দূরে যাওয়ার একদম দরকার নেই।
0: হ্যাঁ, এই সপ্তাহে কিন্তু আমরা অনেক নজরুল গীতি শুনেছি, এই সপ্তাহেই কাজী সাহেবের জন্মদিন ছিল, অনেক বন্ধুরাই অনুরোধ করেছেন।
1: একদম, নজরুল আমাদের কাছে থাকবেন, আপনারাও কাছে থাকবেন আর আমাদের মনে থাকবেন।

0: শুনছিলাম আমরা ফিরোজা বেগমের গাওয়া গান। এরপর চলে যাব যে অনুরোধে,
1: সেই সাইকেল,
0: হ্যাঁ, যখন রবনা আমি। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী থেকে শুনতে চেয়েছেন কার্তিক মণ্ডল, মানে শুধু কার্তিক মণ্ডল একাই নন, আরও অনেকে রয়েছেন সঙ্গে, রয়েছেন ধীরেন্দ্রনাথ মণ্ডল, কালীরানী মণ্ডল এবং গীতারানী মণ্ডলও। এদের সবার অনুরোধে কে এল সাইকেল।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। এই গানটি শুনছিলাম আমরা, যার অনুরোধে তিনি হলেন সৌমিত নন্দী, আরামবাগ হুগলি থেকে অনুরোধ জানিয়েছেন। একটা কথা আপনাদের বলি বারবার, একদম সপ্তাহের শেষের দিকে অনুষ্ঠান করছি, যদিও এ সপ্তাহে দুদিন আমার সঙ্গে আপনাদের দেখা হয়েছে, অনেক রিপিট অনুরোধ ফেসবুক পেজে, মানে 100.1-এর যে ফেসবুক পেজ, অনেক অনেক রিপিট অনুরোধ। তো সেই জন্য প্লিজ, মানে
1: সপ্তাহে একটা দিন এই নিয়মটা দয়া করে মানবেন, যে কোনো ক্ষেত্রেই আমরা নিয়ম না মানলে তো অসুবিধায় পড়ি।
0: তাতে করে কি হয়, আমরা হোয়াটসঅ্যাপের বন্ধুদের জায়গা দিতে পারবো, ফোনের বন্ধুদের জায়গা দিতে পারবো। একটা কথা দোলন একটু বলে দিই, মানে বলতে খুব ইচ্ছে করলো, আমরা কেএল সাইকেলের যে গানটি শুনছিলাম, খুব অনবদ্য গান, প্রণব রায়ের কথা এবং রায়চাঁদ বড়ালের সুরে গানটা শুনলাম
1: একেবারে, এবং শেষ যে গানটি শুনলাম অন্ধকারের যাত্রী, সুধীন দাশগুপ্তের কথা সুরে, 1973 সালে এপার ওপার ছবির থেকে আমরা শুনলাম এই গান।
0: আচ্ছা, এরপর আমরা কোন গানে যাই?
1: এরপর আমরা, আমাদের ফোনের বন্ধুর অনুরোধ আছে, আমরা কি সেই গানে যাব?
0: হ্যাঁ হ্যাঁ, শুনি।
1: আমাদের ফোনের বন্ধু বিশ্বরূপ রায় বিরাটি থেকে ফোন করেছিলেন, শুনতে চেয়েছেন তিনি কিশোর কুমারের গাওয়া গান। তো কিশোর কুমারের গাওয়া, কিশোর কুমারকে নিয়েই একটা গান শুনি।
0: আচ্ছা বেশ।

বাবার খুব শখ ছিল উকিল বন্ধুদের বাড়িতে ডেকে এনে আসর বসাতেন, আর সেই আসরে ঘুম থেকে টেনে তুলে আমাকে বলতেন, খোকা ওরে খোকা, শুনে দে সকলকে অশোক আর দেবিকার ওই গানটা তাড়াতাড়ি। আর আমি সেই আসরে গান শুনিয়ে পেয়েছি কত সম্মান, কত ক্যাশ, কত কড়ি। তখন আমি কি গান গাইতাম জানেন?

বেলার কিশোর এখন কিশোর কুমার, হারিয়েছে গাঙ্গুলি, বুঝলেন না? বোঝাচ্ছি, আমি গায়ক হলাম, খুব নাম হলো, আমি অভিনেতা হলাম, আরো নাম হলো, আরে কায়র নিকলতা কেউ নহীঁ বাহার, পূজা কর উস ঔরত কি জো তেরে জুতে খোলনে মে আপনা স্বর্গ সমজতি হ্যায়, মগর তু তো উস ঔরত কি পূজা কর রহা হ্যায় জিসকে জুতে তুঝে খোলনে পড়তে হ্যায়। হঠাৎ হঠাৎ আমার জীবনের আকাশে উঠল ঝড়, ঝড় না ঝড় না কর, আয় কর আমায় করল দেশান্তর সংসারে।

0: আমরা অনেক বড় একটা গান শুনলাম কিন্তু খুব এনজয় করলাম, একেবারে মন
1: এবং বহু বহুদিন মানে পরে শোনা গান। শিবদাস বন্দ্যোপাধ্যায় গানের কথা লিখেছিলেন, সুর দিয়েছিলেন কিশোর কুমারের পুত্র শ্রী অমিত কুমার। চলে যাব আমরা পরের গানে। হরিও বলছে যে সময় এগিয়ে চলেছে, একটা বেজে 40 মিনিট।
0: হিতেন্দ্র দাস আসাম থেকে একটি গান শুনতে চেয়েছেন, যে কোনো গান শুনে, মানে ওনার নাম বলে যে কোনো গান শুনতে চেয়েছেন। তো এই গানটা, লতা মঙ্গেশকরের এই গানটা, এটি আমার নিজের খুব পছন্দের গান, হয়তো দোলনেরও।
1: হ্যাঁ, আমরা শুনি গান।
0: হ্যাঁ, অনেকদিন আগেকার 75 এর গান, শরীর চৌধুরীর কথায় এবং সুরে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: মান্নাদের গাওয়া গান শুনছিলাম, চলে যাব পরের গানে।
1: না, এটা বলে দিই কে শুনতে চেয়েছিলেন, মিলন বিট, মৌ বিট, রামজীবনপুর, পশ্চিম মেদিনীপুর থেকে।
0: হ্যাঁ, এবং এই গানটি সম্বন্ধে একটু বলে দিই, মান্নাদের নিজের সুরে, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, 1974 সালের গান। আমাদের ফোনের বন্ধু সোদপুর থেকে মঞ্জু কর্মকার শুনতে চেয়েছেন অতল জলের আহ্বান ছবির থেকে এই গানটি, সুজাতা চক্রবর্তীর গাওয়া, যে গানে সুর করেছেন হেমন্ত মুখোপাধ্যায়।

সময় এগিয়ে চলেছে, আমাদের ফোনে আজকে অনেকেই অনুরোধ করছেন। এই মুহূর্তে আমরা শুনব শচীন কর্তার গান। শচীন কর্তার গানের জন্য অনুরোধ করেছেন সল্টলেক বৈশাখী থেকে যামিনীদীপ চক্রবর্তী।

0: আমরা একই আছি, আপনাদের অনুরোধ বাজিয়ে যাচ্ছি এবং একই থাকবো। শেষ গান,
1: হ্যাঁ
0: আজকে শেষ গান শুনবো আমরা প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, যে গানের জন্য অনুরোধ করেছেন টালিগঞ্জ খানপুর থেকে বিদিশা মাইতি।
1: প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান শুনতে শুনতে
0: এই গানটার একটু মানে কথা সুর আমরা একটু বোধহয়
1: আমরা বলিনি, শচীন দেব বর্মনের সুরেই গানটা শুনছিলাম, 1956-র গান। সত্যি কতদিন আগে
0: রবি গুহ মজুমদার লিখেছিলেন আর কর্তা গেয়েছিলেন তার অননুকরণীয় কণ্ঠে। আর চলে যাবো আজকের শেষ গানে,
1: এই শেষ গান প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে যে গানটি শুনতে চেয়েছেন উনি, অসামান্য গান, শৈলেন রায়ের কথায় হিমাংশু দত্তের সুরে।
0: বেশ, এই গান শুনতে শুনতে এই পর্ব থেকে বিদায় নেব, ফিরে আসবো
1: বেজে
0: 30 মিনিটে। হ্যাঁ, সঙ্গে থাকবেন, আজকে অনেক নস্টালজিক ছবির কথা থাকবে 80-90-এর, আর থাকবে জন্মদিনের তারকা। আপনাদের সঙ্গে ছিলাম দোলন
1: কৃষ্ণা।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
2: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
3: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
5: শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফরে আজ 80 থেকে 90।

0: আমরা গান দিয়ে শুরু করলাম আজকের সুরেলা সফর। ঘড়ি তো 2:30 পেরিয়ে গেছে অনেকক্ষণ, আমরা গান দিয়ে শুরু করলাম অনুপ ঘোষালের গাওয়া গান সুবর্ণগোলক ছবি থেকে আমরা শুনছিলাম। এখন কেন আজ আমরা এই গান প্রথমে শুনলাম এবং পরের যে গানগুলিও শুনব, কেন এই ছবিগুলোকে বাছলাম সে সবটাই বলবো। আজকে যেহেতু শনিবার, শনিবার মানেই তো 80-90। আচ্ছা, তার আগে তো অবশ্যই বলে দিই কারা রয়েছে। আমি দোলন।
1: আমি কৃষ্ণা।
0: এবং আজকে এই 80-90-তে আমরা এই সময়কার ছবিগুলোর কোনো একটি মানে কমন ধারা সেইগুলো ধরে আমরা একটু কথা বলি। তো আজকে তো কৃষ্ণাদি আমরা বসেছি মূলত এই সময়ের সাহিত্য নির্ভর ছবিগুলো নিয়ে কথা বলবো।
1: মানে 80-90-এর মধ্যে মানে যেসব সাহিত্য কীর্তি চলচ্চিত্রে রূপান্তরিত হয়েছে তাদের গল্প নিয়ে তার আগেও মানে তার আগের বছরগুলোতেও সবাক ছবি যখন থেকে আমরা দেখছি তখন থেকেই আমরা দেখতে পেয়েছি যে সাহিত্যকর্ম নিয়ে চলচ্চিত্র তৈরি হচ্ছে। কিন্তু আমাদের যেহেতু বাঁধা ধরা নিয়ম যে 80-90-এর কথাই আমরা ভাববো, সেহেতু এই মানে
0: হ্যাঁ এই আজকের এই পর্বটা আর কি। তো এটা আমরা শুনছিলাম 81 সালের এই ছবিটি তৈরি হয়েছিল যার গান শুনছিলাম। এবং মানে যাকে বলে সেই কাস্ট যদি দেখি, চাঁদের হাট মানে উৎপল দত্ত থেকে, সুলতা চৌধুরী থেকে, চিন্ময় রায় থেকে, রবি ঘোষ থেকে, দীপঙ্কর দে থেকে, আমাদের মহুয়া রায়চৌধুরী থেকে, দেবশ্রী রায় থেকে, প্রসেনজিৎ থেকে, কে নেই। ভীষণ অসাধারণ ছবি। মানুষেন ছিলেন পরিচালক
1: এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র।
0: হ্যাঁ, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মূলত মানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ভূমিকাটা একটু অন্য রকম ছিল। এবার বলি যে যেহেতু আজকের আমাদের বিষয়টা সাহিত্য নির্ভর ছবি, এই কাহিনী তো বঙ্কিমচন্দ্রের, এটা আমাদের অনেকেরই জানা। এবং বঙ্কিমচন্দ্র মানে মূল যে থিমটা যাকে বলা যেতে পারে সেটা একটু পুরাণ থেকে নেওয়া, যে শিব তিনি একটা সুবর্ণ গোলক ছেড়ে দিয়েছিলেন
1: মানে পৃথিবীতে ছুঁড়ে ফেললেন। হ্যাঁ,
0: এবং সেইটা যেখানে যেখানে যাবে সে একটি কেওস ক্রিয়েট করবে, মূল বিষয়টা ছিল এরকমই। এবং আর একটা ব্যাপারও ছিল, মানে এই সুবর্ণগোলকটা পৃথিবীতে আসার আগে দেবতাদের মধ্যে বিস্তর গণ্ডগোল ঘটিয়েছে। পৃথিবীতে এসে তার আরও একটা বিষয় হলো, ধরো বলটা গড়িয়ে যাচ্ছে, আমি নিয়ে তোমার হাতে দিলাম, সঙ্গে সঙ্গে চেহারায় নয় ভেতরের সত্তায় এবং চরিত্রে তুমি আমি হয়ে যাব, আমি তুমি হয়ে যাবে,
1: মানে এক্সচেঞ্জ হবে
0: একদম। এই করে হলো কি, মানে প্রথমত তো দীপঙ্কর দে আসছিলেন শ্বশুর বাড়িতে, তিনি তার চাকরকে রবি ঘোষকে দিলেন, ফলে পুরো ব্যাপারটা উল্টে গেল,
1: মানে রবি ঘোষ জামাই হয়ে গেল।
0: হ্যাঁ, এবং শ্বশুর বাড়িতে গিয়ে যখন জামাই মানে কে ঢোকানো হচ্ছে মেয়ের কাছে, এবং সে চাকর আসলে তো ভেতরটা তার চেঞ্জ হয়েছে এরকম। তো এইটা একটা গেল। কিন্তু একটা জিনিস, সেটা এই ছবি হওয়ার আগে এটা একটা নাটক এর পরিকল্পনা হয়েছিল, তো তারপরে এটা ছবি হলো। এবং এই যে ছবি হলো, এই ছবিটার জন্য কিন্তু স্ক্রিপ্ট এবং ডায়লগ লিখলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং বিনুবর্ধন, পরিচালক বিনুবর্ধন, বিভাস যার ছবি আমরা জানি, বিখ্যাত ছবি, এরা দুজন একসঙ্গে বসে ডায়লগ লিখলেন। তো সেই সংলাপ নির্ভর না অপূর্ব ছবিটি। এবং আমার কাছে না একটা দৃশ্য, মানে আমি বলবো বাংলা ছবি কেন, পৃথিবীতেও যদি মানে আন্তর্জাতিক স্তরের ছবিগুলোরও সেরা কমেডি দৃশ্য কোথাও থাকে, তবে আমি বলবো এই ছবিতে উৎপল দত্ত এবং সুলতা চৌধুরীর একটা দৃশ্য আছে। উৎপল দত্ত হচ্ছেন এই বাড়ির বাবু, মানে মানে কি বলবো, হেড অফ দ্য ফ্যামিলি, আর সুলতা চৌধুরী হচ্ছেন কাজের লোক। এবার ওইরকম এক্সচেঞ্জে সেটা গড়িয়ে এসেছে, মানে ঝি যাকে বলে সে তুলে বলছে বাবু এটা কী দেখলাম, ব্যাস। সেই উৎপল দত্ত সেই ধুতিতে তো কুলোচ্ছে না, সেই খুঁটটা নিয়ে সে তো ঘোমটা টানতে গিয়ে অস্থির হয়ে যাচ্ছে, আর সুলতা চৌধুরী ওই ঝাঁটা বাগিয়ে বাগিয়ে বলছে দাঁড়াও দাঁড়াও।
1: বঙ্কিমচন্দ্রের কি অসাধারণ কীর্তি এটা, যে যেখানে মানে প্রাথমিকভাবে মহাদেব ভাববেন আমি নন্দী, নন্দী ভাববেন
0: আমি মহাদেব, ঠিকই। তো যেটা বলছিলাম ওই দৃশ্যটা, মানে আমার বলতে বলতেও মানে মনে হচ্ছে পেট ফেটে যাচ্ছে হাসিতে। সে অসাধারণ দৃশ্য, মানে সুলত আর কেউ কিছু বুঝতে পারছে না যে বাবু হঠাৎ উৎপল দত্ত হঠাৎ ধুতির কুঁড়টাকে নিয়ে ঘোমটা দেবার জন্য লজ্জায় মরে যাচ্ছে, মুখ ডাকছে, আর সুলতা চৌধুরী সে কেন এরকম করছে। তো এইরকম সব মিলে মহুয়া এবং দেবশ্রীর ভীষণ মিষ্টি অভিনয় ছিল, দীপঙ্কর দে তো ছিলেনই। এই হলো আমাদের 80-এর দশকের একদম গোড়াতেই আমরা পেয়েছিলাম সুবর্ণগোলক মানুষেনের ছবি। আমরা এই ছবির আরেকটা গান শুনি,
1: বেশ,
0: এই গান শুনতে শুনতে যাব আমরা পরের ছবিতে।

0: শুনলাম আমরা সুবর্ণ গোলকের গান। আসলে 80 এবং 90 এর দশকটা একদম প্রখ্যাত সব সাহিত্যিকদের কাজ দিয়ে সাজানো, যেখানে রয়েছেন বঙ্কিম, যেখানে রয়েছেন শরৎচন্দ্র, যেখানে রয়েছেন তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, সমরেশ বসু, নারায়ণ সান্যাল, কে নেই। তো আমরা বঙ্কিম দিয়ে শুরু করলাম সাহিত্য সম্রাটকে দিয়ে, তার ছবির কথা হয়তো আবারও পরেও আসতে পারে।
1: শরদিন্দু বন্দ্যোপাধ্যায়,
0: হ্যাঁ একদম, তার কথা তো বলতে,
1: মানে যে যে ছবিটার কথা মানে ভাবছিলাম আমরা, 80 ছবি, এই ছবিতে একটা জিনিস ঘটলো, সেটা হলো এই যে 80 সময়টা, মানে সিনেমা তো একটা সমাজ, একটা সেই সময়কার সমাজকে নির্দেশ করে, তো ওই যে একটা টল ডার্ক হ্যান্ডসাম নায়কের প্রতি আমাদের যে আগ্রহ, সেইখান থেকে আমাদের চোখটা একটু সরে গেল
0: একদম,
1: এবং সেই সময় আস্তে আস্তে ভাঙছে, মানে ভাঙছে মানে সমাজটা ভাঙছে, নিউক্লিয়ার ফ্যামিলির প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে 1980 সালে আমরা এমন একটা ছবি পেলাম তরুণ মজুমদারের কাছ থেকে, যে ছবি সেই একটা বড় যৌথ পরিবার, যে ছবি কলকাতা থেকে খানিকটা দূরে, মানে বাঙালির সেই পশ্চিম, বাঙালির সেই পশ্চিম, শরৎচন্দ্রের পশ্চিম আর কি, বাঙালির সেই পশ্চিমের প্রতি যে আগ্রহ, সেই আগ্রহ, এই সব কিছু মিলে আমরা যেন কলকাতা থেকে পূজোর সময় প্রায় উড়ে গিয়ে সেখানে বসলাম, এবং যে নায়ককে আমরা দেখলাম সে নায়ককে আমরা আগে দেখিনি, তিনি একেবারেই আমাদের পাশের বাড়ির, মানে তিনি যে নায়ক হতে পারেন তার মধ্যে নায়কোচিত কিছু থাকতে পারে সেটাই আমরা ভাবতে পারিনি। এতে করে যেটা হলো, এ ছবি আমাদের ছবি হয়ে উঠল
0: একদম। এবং শরদিন্দু নিজে যেহেতু মুঙ্গেরের বাসিন্দা ছিলেন, সে কারণে তার বেশিরভাগ কাহিনীরই ব্যাকড্রপ হচ্ছে বাংলার বাইরের কোনো শহর,
1: মানে মুঙ্গের, ভাগলপুর, রাঁচি,
0: এই সমস্ত জায়গাগুলো। পরবর্তীকালে তো তিনি পুনেতে যখন চলে গেলেন তখন সেখানকার পটভূমিতে লিখেছেন। এবং আরও একটা, এই যে বলে ঠিক যেন মনে হলো পুজোর পর আমরা গিয়ে পড়লাম, এই ছবির যে সেটিংটা সেটাও কিন্তু ঠিক ওই পুজোর পরের সময়টা নিয়ে,
1: পুজোর পর না, পুজোর সময় রিহার্সাল হচ্ছে,
0: হ্যাঁ মানে ওই বিজয়ার পরের যে নাটক হবে সেখানে, বিজয়া দশমী উপলক্ষে যে নাটক সেইখানে, এবং পুজো উপলক্ষে সবাই সেখানে মানে ফিরছে বাড়িতে এসেছে, এরকম একটা ব্যাপার। তো দাদার কীর্তির কাহিনী নিয়ে নতুন করে কিছু বলার নেই, কিন্তু যেটা তুমি বললে যে নায়কের কনসেপ্টে একটা নতুন ধারা যেন জুড়লেন তরুণবাবু, যে একদম নিপাট ভালো মানুষ, ভীষণ নির্বিরোধী, মুখ চোরা সেই ছেলেটাকেও যে ভালোবাসা যায়, এবং ভালোবাসাটা যে সত্যি ওই বাহ্যিক রূপের ওপর নির্ভর করে না, এই সবটা,
1: ভালোবাসার কথা একটাও না বলে,
0: হ্যাঁ
1: একটি ভালোবাসার কথাও না বলে, মানে

0: প্রেমে হাবুডুবু খাওয়া যায়। এবং আরেকটা জিনিস, সেটা হলো একটা পরিবার, সেই পরিবারের মধ্যে শৃঙ্খলা, পরিবারের যে কোড অফ কন্ডাক্ট, তার প্রতি মানুষের যে আস্থা, সেই আস্থাকে ফিরিয়ে আনা, বাবা মায়ের প্রতি শ্রদ্ধা, সব কিছু দিয়ে না শরদিন্দু এই গল্পটাকে বেঁধে।
1: হ্যাঁ, আমাদের যে এই আমাদের একটা অদ্ভুত যে রক্ষণশীলতা এই ছবিতে, কিন্তু সেটাও একটা বিরাট জায়গা নিয়ে রয়েছে। কারণ বিনাকে মাঝে মধ্যেই আর কি হিটলার ইত্যাদি বলা থাকে, কারণ সে অসম্ভব ডিসিপ্লিনড। এবং শুধু সে ডিসিপ্লিনটুকুই নয়, একটা যে বাঙালি পরিবার, বাঙালি হিন্দু পরিবার, তাদের যে ধারা, তাদের যে গতিবিধি, সমস্ত উৎসব অনুষ্ঠান সবটা নিয়ে একটা অসাধারণ, মানে আর তরুণ মজুমদারের হাতের ছোঁয়া, বুনট, তার তো কোনো তুলনাই হয়।
0: সবসময় সেটা পরিবার কেন্দ্রিক।
1: হ্যাঁ, একদম। গান শুনি আর, এবং এই ছবিটা না আজও দেখবে খুব মন খারাপেও, যখন এই এই আমরা দাদার কীর্তি বা ধরো ধন্নি মেয়ে এইগুলো দেখতে বসলে না দেখবে মনটা অদ্ভুত ভরে যায়। কারণ বোধহয় ওই যে পারিবারিক সংযুক্তিটার কথা।
0: আরেকটা এই যে যে গানটার কথা, মানে যে গানটি বাজাবে বলে দোলন মানে মুখিয়ে আছে সেই গানটি, এই যে বাবা মা দুজনে বসে আছেন সন্ধ্যেবেলায়, দুই মেয়ে, তারা বাবা মাকে গান শোনাচ্ছে। এই এখনকার যে প্রজন্ম, যে প্রজন্ম ফ্ল্যাটের একটি দরজা বন্ধ করে থাকে, তাদেরকে ডাকলে তারা খেতে আসে, আবার খেয়ে দিয়ে দরজা বন্ধ করে দেয়,
1: বেশি ডাকলে বড্ড বিরক্ত হয়,
0: বেশি ডাকলে বিরক্ত হয়, বেশি কথা বললে বাবা মা বিরক্ত হয়, এইখান থেকে না শত সহস্র দূরে বারবার মনে হয় দাদার কীর্তির মতো ছবি যদি দেখতে পেত সবাই।
1: আমরা চলে যাব এই গানটিতে, এবং এই গানটি সম্বন্ধে স্বীকার করতে আমার লজ্জা নেই, দীর্ঘদিন পর্যন্ত ধরেই নিয়েছিলাম এটা তো অতুল প্রসাদের গান। তারপরে একদিন আকাশবাণীতে বসেই দেখলাম, না না, এ তো পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা আর হেমন্ত মুখোপাধ্যায়ের অসাধারণ সুর সংযোজন, অরুন্ধতী হোমচৌধুরী, বিটু সমাজপতির কণ্ঠে।

0: সত্যি তাই, যেটা তুমি বলছিলে যে মনে হয় বারবার এই ছবিগুলোর কাছে ফিরি, তাই না?
1: এবং খুব একটা অদ্ভুত প্রশান্তি এই ছবি দেখলে, মানে সামনে চললেও যদি তুমি দেখছো না হয়তো একটু অন্যমনস্ক হয়ে আছো, হয় না যে ইউটিউবে হয়তো ছবিটা চলছে কিন্তু তুমি ঘরের কাজ করছো, কিন্তু তুমি খুব কমফোর্ট ফিল করবে।
0: হ্যাঁ তাই তো, একটা একটা একটা ভীষণ ওই আজকের ভাষায় বলতে হয় ফিল গুড ব্যাপার আছে এটাকে কেন্দ্র করে। আমরা 80 বললাম, 81 বললাম, তাই তো? একটু 82 ছবির দিকে যদি তাকাই,
1: সমরেশ বসু মানে কালকুট,
0: একদম অমৃত কুম্ভের সন্ধানে বলা বাহুল্য। এবং এই অমৃত কুম্ভের সন্ধানে ছবিটা না, মানে আমার মনে আছে খুব ছোটবেলায় যখন দেখেছিলাম তখন মানে সেই স্মৃতিটা বহুদিন পর্যন্ত ছিল, এবং আমার কেমন জানি এটাকে না একদম একটা ডকু ফিচার টাইপের মনে হতো। এবং কতগুলো মজাকে বলে মানে ডিফারেন্ট ফ্যাসেটস অফ লাইফ সেটাকে তো ধরেছেন তিনি। অপর্ণা সেনকে আমরা অদ্ভুত একটা মানে অন্যরকম ভূমিকায় পেয়েছিলাম, এবং মানুষের জীবনের নানান যে শেডসগুলো সেগুলো কিন্তু পেয়েছি আমরা এই ছবিতে।
1: আমার সব থেকে মনে হয়েছিল যে এই ছবিটা যখন হয়েছিল বড়রা আলোচনা করতেন এই ছবিটার কথা, মানে তখন অতটা বুঝিনি, কিন্তু পরে যখন লেখাটা পড়তে গিয়ে মানে সমরেশ বসুর জীবন পড়তে গিয়ে এবং তার ছেলের লেখায় যখন এটা পড়ছি, মানে এই যে একজন মানুষ তিনি যেতে পারেন এইভাবে, একজন লেখক তিনি তো কল্পনার উপর নির্ভর করেই লিখবেন। আমরা যদিও আমাদের বাংলা সাহিত্য অসম্ভব কি বলবো মানে
0: সমৃদ্ধ,
1: অত্যন্ত রিচ, সম্পদশালী যাকে বলে, যে একজন মানুষ আফ্রিকায় না গিয়ে চাঁদের পাহাড় লিখে ফেলতে পারেন তার কাছে আমরা কৃতজ্ঞ। মানে কল্পনা যে কোথায় যেতে পারে, কোথা থেকে কোথায় যেতে পারে আমরা জানি না, কিন্তু এইখানে যে অমৃত কুম্ভের সন্ধানে যখন কালকুট লিখছেন এবং কত কষ্ট সহ্য করে তিনি এই অভিজ্ঞতাটা সঞ্চয় করছেন, এটা তিনি না করলেও পারতেন কিন্তু করেছেন।
0: এবং এই যে লেখকের দৃষ্টিতেই কিন্তু সবটা দেখা হচ্ছে, তাই না?
1: সাধারণত সাহিত্য নির্ভর ছবির ক্ষেত্রে যেটা হয়, যেটা সত্যজিৎ বাবু খুব মনে করতেন, যে পুরোপুরি সাহিত্যটা ছবিতে উঠবে না,
0: মানে ফর্মটা আলাদা,
1: মানে সিনেমাটোগ্রাফি তাকে একটা অন্য মর্যাদা দেবে, অন্য অন্য পরিভাষা দেবে, কিন্তু এক্ষেত্রে যেটা হয়েছে এটা একদম প্রায় টোটো কিছু কিছু জায়গা তুলে আনা।
0: এবং আরেকটা জিনিসও বলার, যে এই যে যখন একজন লেখক মানে লেখক একটা জায়গায় এরকমও তো মনে হয়, মানে তিনি চরিত্র হয়ে উঠতে গিয়েও তিনি নিজেকে ডিস্টেন্স করে মানে ডিস্টেন্সিয়েট করেন,
1: দূরত্ব তৈরি।
0: হ্যাঁ, এবং তিনি বলছেন আমি একজন লেখক, আমার কাজ তো সবটা মানে এই কোথাও সমস্তটা দেখা, দেখি সেটাকে লেখা, মানে তিনি কোথাও ঘটনার অংশ হতে হয়ে উঠতে উঠতে গিয়েও আর কি উঠতে চাইছেন না।
1: এই গোটা গোটা গল্পটাতে মানে গোটা ছবিতে এবং সাহিত্যেও সমরেশ বসুর ন্যারেটর।
0: হ্যাঁ একদম, মানে লেখক কি কথক আর কি যাকে বলা যেতে পারে। তো অনেককে আমরা পেয়েছিলাম না এই ছবিটায়, মানে অনেক কলাকুশলীদের, শুভেন্দু চট্টোপাধ্যায়।
1: আরেকটা জিনিসও খুব অদ্ভুত লাগে যে এই ছবিটা তো অসম্ভব একটা গভীর দাগ, মানে দাগের ছবি, এবং এই ছবিতে যিনি সুরারোপ করলেন তার অর্কেস্ট্রেশন আমরা মাথায় করে রাখি,
0: সুধীন দাশগুপ্ত, একদম। এবং মানে কি বলবো, এবং সব থেকে ইন্টারেস্টিং দেখো, দিলীপ রায় এটা করলেন ছবিটা। হ্যাঁ, দিলীপ রায়ের মতন অসম্ভব যাকে বলে কি বলবো, মানে একটা ভীষণ, তার মধ্যে একটা অন্য রকমের অন্তর্দৃষ্টি রয়েছে, তার অভিনীত চরিত্রই বলো বা সেই দিলীপ রায় যখন পরিচালনায় এলেন তখন কিন্তু ছবিটা সত্যি একটা একদম, এটা দেখবে আর ঠিক পাঁচটা ছবির থেকে যেন কোথাও আলাদা, কোথাও যেন একটু অন্য রকম করে ছবিটা তৈরি। তো অমৃত কুম্ভের সন্ধানের একটা গান আমরা শুনি এখন তাহলে।

0: 같이
1: গানে কথায় গোল্ডেন সময় আপনি শুনছেন 100.1 FM গোল্ড 100.1 FM গোল্ড FM গোল্ড
2: আমাদের একটু আবহাওয়ার খবর জেনে নিতে হবে, কারণ আজকে প্রায় আমাদের চারপাশ জুড়ে অনেকটাই দুর্যোগের সম্ভাবনা রয়েছে। যেমন রয়েছে হাওড়ায়, হাওড়ায় আগামী 2-3 ঘন্টার মধ্যে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বৃষ্টি এবং যার সঙ্গে বজ্রবিদ্যুৎও থাকবে। এবং এই কারণে হাওড়ায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এরপর চলে আসব দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের কথায়। এই দুই জেলার বেশ কিছু অংশে খুব মানে প্রবল ঝড়ের সম্ভাবনা, প্রবল বজ্রসহ ঝড় এবং বিদ্যুৎ চমক তো থাকবেই, সঙ্গে রয়েছে বৃষ্টি এবং 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আগামী 2-3 ঘন্টার মধ্যে। 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং বৃষ্টি, সেটা রয়েছে কলকাতা, দক্ষিণ চব্বিশ, উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি জেলার জন্য আগামী 2-3 ঘন্টার মধ্যে। এবং হুগলি জেলার ক্ষেত্রে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলার জন্য কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে। সুতরাং যারা ওই সময়টায় বাড়ি ফিরবেন বা বাইরে থাকবেন তাদের জন্য বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দেওয়া হচ্ছে। আমরা চলে যাই।
3: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: সুরেলা সফরে আজ 80-90

0: আমরা বিজ্ঞাপন ইত্যাদি পেরিয়ে আবার আমাদের চলে এলাম আমাদের মূল অনুষ্ঠানে। 1980 মানে আমরা 80-এর দশকেই রয়েছি এখনও অবধি। তো একটা ছবি হয়েছিল 80-এর শুরুতেই, 1981 সাল, কলঙ্কিনী গঙ্গাবতী, যে ছবিটাতে উত্তম কুমার পরিচালক হিসেবে ছিলেন, অভিনেতা হিসেবে তো ছিলেনই, পীযূষ বসুর সঙ্গে পরিচালনাতেও ছিলেন উত্তম কুমার, এবং তার কাহিনী লিখেছিলেন নিহার রঞ্জন গুপ্ত। নিহার রঞ্জন গুপ্তের কাহিনী মানেই একটা সেখানে সাধারণভাবে একটা একটা রহস্য থাকে, একটা অনুসন্ধানের আবহ থাকে। এই ছবিতেও ছিল তেমনই একটা রয়্যাল সেটিং এবং রাজবাড়ির অন্দরমহলের ঘটনা, যেখানে একটি শিশু জন্ম মাত্রই সে একদম রাজবাড়ির বাইরে ভিন্ন পরিবেশে সে স্থানান্তরিত হয়, সেখানে সে বেড়ে ওঠে। তো এই সমস্তটা নিয়েই হচ্ছে ছবিটা, এবং এই ছবিতে আমরা মিঠুন চক্রবর্তীকে পেয়েছিলাম। মানে সে সময়ের বাংলা ছবিতে মিঠুন একদমই অন্যরকম, এবং ছিলেন শর্মিলা ঠাকুর, ছিলেন লিলি চক্রবর্তী, আর উত্তম কুমার তো বটেই
1: না। এটা কি হয়, মানে এই যে মিঠুন চক্রবর্তী এবং শর্মিলা ঠাকুর, এই এই জুটিতে সেই সময় একদম একটা অন্য রকমের আবহ তৈরি হয়েছিল।
0: ঠিকই তাই। আমরা কি মিঠুন শর্মিলা জুটি বোধহয় আর পাইও নি পরে সেভাবে?
1: না, সেইভাবে পাই।
0: হ্যাঁ, এই ছবিতেই একটা মানে মিঠুনকে আসলে ওই যে 80-এর দশক মানেই, দেখো তখন 80-এর দশকের মিঠুন মানেই হচ্ছে ডিস্কো ডান্সার, তখন কালো জয়ী।
1: আমরা মানে তখন তো বম্বে, মুম্বাই নয়, বম্বেতে আমরা যে মিঠুনকে তখন পাচ্ছি এবং পরে এখানে যে মিঠুনকে পাচ্ছি, তিনি রোমান্টিক নায়ক।
0: ঠিকই তাই। তো সেই সবটা নিয়ে লিলি চক্রবর্তী ছিলেন,
1: কারণ আমাদের স্মৃতিতে মৃগয়ার মিঠুন নেই।
0: ঠিকই তাই। লিলি চক্রবর্তী ছিলেন, ছিলেন অসিত বরণ। তা আমরা এই ছবিতে কিন্তু মানে পুরোটাই, মানে গানের দিকটা দেখতে গেলে পুরোটাই বম্বে। হ্যাঁ, এদিকে আর ডি বর্মন রয়েছেন, ওদিকে আশা ভোঁসলে রয়েছেন, কিশোর কুমার রয়েছেন, আরও অনেকে রয়েছেন। তো চলে যাই আমরা সেই আর ডির শ্যুট করা বিখ্যাত গানে,

0: আমরা শুনছিলাম কলঙ্কি নেই কঙ্কাবতীর গান, এবং এই গান শুনতে শুনতে যেটা মনে হচ্ছিল যে এই 80-90 দশক জুড়ে সত্যি কত ছবি, কত সাহিত্যিকের মানে কত না ছবি। আমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কথা বলছিলাম, তাই তো? যে সাহিত্যিকের ছবি নিয়ে, কাহিনী নিয়ে ছবি করেছিলেন তারই ভ্রাতুষ্পুত্র পরিচালক শ্রী পলাশ বন্দ্যোপাধ্যায়
1: অগ্রদানী। হ্যাঁ, এবং সেখানে পূর্ণ চক্রবর্তীর ভূমিকায় আমরা যাকে পেলাম, তিনি তো সত্যি আর একজন সৌমিত্র চট্টোপাধ্যায় হবেন না। এবং ওই শেষ দৃশ্যটার কথা আমার খুব মনে পড়ে, জানো দোলন, মানে যেখানে পুত্রের অন্ত্যেষ্টিক্রিয়া এবং ওই
0: পিণ্ডটা বাবাই প্রথম গ্রহণ,
1: বাবাই গ্রহণ করছেন প্রথম, এবং পূর্ণ চক্রবর্তীর গোটা জীবন ধরে, এবং কি অদ্ভুত ভালো অভিনয়,
0: তাই তো? এইটার, এটা মানে পলাশবাবুর কাছ থেকে অনেকবার শুনেছি এই ছবির যে ব্যাকগ্রাউন্ড স্টোরি আর কি। লাভপুরেই তো শুটিং এটা, লাভপুরে ওদের বাড়ির চারপাশে। তো বললেন সৌমিত্রদাকে নিয়ে ঘুরছি, আমি বললাম সৌমিত্রদা, ওটা তো একটা বিশেষ অ্যাকসেন্টে ওখানে সংলাপ ছিল বীরভূমের ওই জায়গার। তো পলাশবাবু বললেন, আমি সৌমিত্রদাকে বললাম, সৌমিত্রদা আপনি চলুন, এখানকার মানুষকে আপনি ফলো করুন। হ্যাঁ, কোনো বাড়িতে যাচ্ছি, একটু বসি দাওয়ায় চারটে মুড়ি দিচ্ছে, তারা খাচ্ছে, এবং এই সমস্তটা দিয়েতে মানুষগুলোর ওঠা বসা তাকানো, যে তুমি বললে না যে কি অভিনয়,
1: কি অভিনয়!
0: হ্যাঁ, কারণ তার পেছনে আছে এই গল্পটাই, অবজারভেশন, প্রত্যেকটা তাদের জীবনযাত্রা, জীবনযাপন, ওঠা বসা, মানুষকে গ্রহণ করা, আপ্যায়ন, সবটাই রয়েছে। তো সেইভাবে করতে করতে যেতে যেতে মানে বীরভূমের রোদ, তো যাকে বলে ওই চামড়া, যে মানে আমরা দেখেছি না এখানে পূর্ণ চক্রবর্তী একটা মানে যাকে বলে রোদে পুড়ে যাওয়া মুখ, আক্ষরিক অর্থেই ওই পুড়েটা মানে মুখটা ওরকম মানে চামড়াটা পুড়ে গিয়েছিল। এবং শুটিং শুরু হওয়ার বেশ কয়েকদিন আগের থাকতে শুধুমাত্র এই গ্রামে গ্রামে ঘোরা, বিভিন্ন লোকের বাড়ি যাওয়া। পলাশবাবু নিচে রয়েছেন, তিনি তো ওখানকারই মানুষ, তাকে সবাই চেনেন, জানেন। এবং তার বাবাও ছিলেন বিখ্যাত বিপ্লবী, উমাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো সেই কারণে তারও একটা পরিচিত রয়েছে, এবং তারা শঙ্করবাবুর পরিচয় তো রয়েছে। তো ফলে প্রত্যেকটি বাড়িতেই তারা খুব সমাদরে মানে আপ্যায়িত হচ্ছেন, এবং সৌমিত্র চট্টোপাধ্যায় কিন্তু প্রতিটা মানে কি বলবো জায়গা থেকে আহরণ করছেন, তাকানো, বসা, চলাফেরা করা, এবং মুখভঙ্গিগুলো, যে এই রোদে পুড়ে যাওয়া মানুষগুলোর এক্সপ্রেশনটা কেমন হয়, সব মিলিয়ে এভাবে করে ওঠেন।
1: এই যে মানে অগ্রদানীর গল্পটা, মানে এইরকম একটা গল্প আমরা খোকাবাবুর প্রত্যাবর্তনেও পেয়েছি, যে জমিদারবাবুর স্ত্রী যখন মৃত সন্তান প্রসব করে, তখন তাদের যে মানে বাড়িতে যিনি কাজ করেন বা তিনি তার নিজের সন্তানটিকে সেখানে রেখে আসেন, অগ্রদানীর ক্ষেত্রেও তাই, যে পূর্ণ চক্রবর্তী তার নিজের সন্তানটি জমিদারবাবুর মৃত সন্তান প্রসবের পর সেখানে রেখে আসেন।
0: খোকাবাবুর প্রত্যাবর্তনে যেটা

0: সন্তানের
1: এবং ওই নিজের যে কাজের জায়গা সেই জায়গাটাকে সম্মান, আমার মালিককে আমি কতটা সম্মান করি, সেই জায়গা থেকেই এই অনুভূতিগুলো উঠে আসে গ্রাম্য মানুষের মধ্যে, এবং সেটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অদ্ভুতভাবে ফুটিয়ে তুলেছিলেন। এবং এই ছবিতে মানে প্রাণ দিয়ে অভিনয় করা যাকে বলে সেটা সৌমিত্র চট্টোপাধ্যায়,
0: একদম, যার জন্য এই এই সৌমিত্র চট্টোপাধ্যায় না আর তার অভিনীত পূর্ববর্তী কোনো ছবির সঙ্গে যেন মেলে না। আমরা অগ্রদানী থেকে গান শুনবো মান্নাদের কণ্ঠে 83 সালে।
1: আমাদের একটা বিজ্ঞাপন আছে, আমরা বিজ্ঞাপনের বিরতির পর এই গানটি শুনবো।
0: হ্যাঁ হ্যাঁ, একদম একদম, আমরা বিজ্ঞাপনের বিরতি পেরিয়ে এসে শুনবো মান্নাদের কণ্ঠে এই গান কালীপদ সেনের সুরে।

0: আবার এক্ষুনি ব্লক করছি,
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
0: এটাকেও ব্লক করছি, আর কতগুলো নাম্বার ব্লক করব।
2: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
0: তাহলে
2: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন, আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
0: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
2: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
3: সফরে আজ 80 থেকে 90

0: শুনছিলাম আমরা অগ্রদানী ছবির গান। ঘড়ি বলছে 3:21। এই যে বলছিলাম আসলে 80-90-এর দশকটা খুব ভালো ভালো, খুব সিরিয়াস এবং খুব ভালো কিছু পরিচয় মানে সাহিত্যিকদের লেখা নিয়ে কাজ হয়েছে, তেমনি খুব মজার ছবিও হয়েছে। কিন্তু সুবর্ণগোলকের কথা শুরুতেই বলেছিলাম, পাকা দেখার কথা বলতে ইচ্ছে করছে, তাই তো?
1: হ্যাঁ, পাকা দেখা। হ্যাঁ, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের গল্প, মানে বনফুলের গল্প, কিন্তু গল্পটা ওই বাড়ি থেকে পালিয়ে টাইপের আর কি।
0: একদম একদম। এবং সেখানে বাড়ি থেকে পালিয়ে ঠিক সেটা নয়, অতটা নয়, কিন্তু সেখানেও একটা ওই দোর্দণ্ড প্রতাপ বাবা, এবং সেই বাবা মানে উৎপল দত্ত ছিলেন যে চরিত্রে, তিনি দোর্দণ্ড প্রতাপ, এক পুলিশ অফিসার, এবং তার মেয়েটি মোটামুটি সুশীলা মেয়ে, সুশীলা আর কি বলা যেতেই পারে, মহুয়া ছিলেন, এবং তার কলেজের একটি ছেলের সঙ্গে প্রেম, কৌশিক ব্যানার্জি ছিলেন যে চরিত্রে, এবং মা হয়েছিলেন শোভা সেন, আর ঠাকুমার রোলটা ছিল ভারী সুন্দর, কারণ ঠাকুমা মানে ওই যে জাঁজরেল দোর্দণ্ড প্রতাপ ছেলে, ঠাকুমার কাছে তো সে খোকা, বৌমা খোকার আমার শরীরটা ভেঙে যাচ্ছে, বৌমা খোকাকে আমায় এইটা, খোকাকে একটু মাছের পিসটা দাও, খোকাকে একটু দইয়ের বাটিটা এগিয়ে দাও, এরকমই আর কি তিনি। তো সেই উৎপল দত্ত জেদ ধরে বসেছেন যে মেয়ের বিয়ে তিনি প্রায় ঠিক করেই ফেলেছেন, সন্তোষ দত্ত হচ্ছেন
1: কলেজে পড়া মেয়ে আর কি,
0: হ্যাঁ, হবু বেয়াই, এবং সে মেয়ে তো বিয়ে করবে না, সে তো তার পছন্দের ছেলেকে বিয়ে করবে, এবং সেটাতে মা অনেকটা হেল্প করবেন। রবি ঘোষ ছিলেন উত্তম এই উৎপল দত্তের সাবঅর্ডিনেট হয়েছিলেন, অসম্ভব মজার সংলাপ,
1: নক্ষত্র খচিত একেবারে,
0: একদমই তাই। আর সংলাপ মানে কি মজার যে সংলাপ, এবং সেখানে দুটি একটি আপত্তিকর শব্দ আছে, কিন্তু সত্যি সেগুলো তখন কি অবলীলায় ছবিতে ব্যবহার হতো। আর অরবিন্দ মুখোপাধ্যায়, তো অরবিন্দ মুখোপাধ্যায় মানে আমি শুরুতেই বলছিলাম না যে দেখলে মনে হয় মনটা যেন আহা ভরে গেল, সেই যে একটা মানে ওভারঅল একটা অসম্ভব একটা কি বলবো মানে একটা একটা সব কিছু মন ভালো করা একটা যে স্পর্শ, সেইটা গোটা ছবিটা জুড়ে রয়েছে।
1: অরবিন্দ মুখোপাধ্যায় সত্যি সত্যি মানে তার কাছ থেকে দেখো, আমরা যখন অগ্নিশ্বর দেখছি তখন একটা অন্য ধারার ছবি,
0: ঠিক ঠিক,
1: আবার যখন পাকা দেখা দেখছি মানে একই ডিরেক্টরের হাত থেকে একই সঙ্গে এত সিরিয়াস এবং এত হাসির খোরাক।
0: এবং আসলে অরবিন্দবাবু তো সেই মানুষ না যিনি রবীন্দ্রনাথের সঙ্গ করেছেন, এবং শান্তিনিকেতনে যে সময়টা তিনি কাটিয়েছেন কাকে না পেয়েছেন, তো যার জন্য একটা সময় যখন এই ভীষণভাবে মানে মেন স্ট্রিম ছবির পাশাপাশি এই প্যারালাল মুভিজ এইগুলো নিয়ে কথা হচ্ছিল, উনি তো দীর্ঘ জীবন পেয়েছিলেন, ওনাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হলো যে আচ্ছা এই যে আর্ট ফিল্ম এমনি ফিল্ম, তো উনি বললেন যে দেখো আমি না, আমাকে না এই শব্দগুলো বলো না, আমি এগুলো বুঝি না, কারণ বুঝি না, কারণ আমার কাছে মনে হয় এই যে ধরো গোলাপ ফুলের গন্ধ, এটাকে কি ভালো আবার আর্টিস্টিক গন্ধ এরকম কিছু বলে আলাদা করা যায়, নাকি কোকিলটা যে ডাকছে কোকিলের ডাকটা কেরমভাবে আলাদা করা যায়, আমাকে এই শব্দগুলো বলো না। এবং সত্যিই তাই তো, ওদের ছবি তো তেমনই ছিল যাকে তুমি ওই ভালো, যে কারণে যেটা সত্যজিৎ রায় বলেছেন যে ফিল্ম তো দু প্রকারই, আর্ট মেন স্ট্রিম প্যারালাল ও সব নয়, ফিল্ম হচ্ছে ভালো ছবি খারাপ ছবি।
1: হ্যাঁ, এবং যারা দীর্ঘদিন ধরে FM এর সঙ্গে রয়েছেন, দীর্ঘ সময় FM এর সঙ্গে রয়েছেন, সেই প্রথম যুগের FM, আপনাদের নিশ্চয়ই মনে আছে 1997-তে সম্ভবত তিনি রাত্রেবেলায় আজ রাতে এসেছিলেন, এবং 2 ঘন্টা তিনি তার ছবি নিয়ে
0: কথা বলেছিলেন, এবং সত্যি তখন আমরা মানে একেবারে পড়াশোনার মধ্যে কিন্তু মুখিয়ে থাকতাম, হাঁ করে শুনতাম এগুলো, এবং সেই সময় থেকে আর কি তার কথা, তার সঙ্গে আরও বিভিন্ন সময় পরবর্তীকালে তার সাক্ষাৎকার শোনার সুযোগ হয়েছে। তো সেই মানুষ যখন এরকম পাকা দেখার মতন ছবি করেন, ভীষণ মজার হয়। একটা দৃশ্য আছে, সেই গানটা আজকে আমরা বাজাতে পারলে ভালো হতো, গানটা আজকে আজকে পারছি না বাজাতে, এই বিরিয়ানিটা রান্না করা ভাবিনি এত যে ছক, মানে কি অসাধারণ, মানে
1: বিরিয়ানিটা রান্না করা,
0: হ্যাঁ বিরিয়ানিটা রান্না করা ভাবিনি এত যে ছক, মানে তার চেয়ে তো ভালোই ছিল পুঁই শাকেরই চচ্চড়ি, মানে চিন্ময় রায় আর কি রান্নাঘরে হেল্পিং হ্যান্ড হিসেবে রয়েছেন, আর মহুয়া রান্না করছেন, কি অপূর্ব।
1: এবং চিন্ময়ের এই যে ভূমিকাগুলো মানে সেটা যে কতটা মানে অনেকটা সেই কি বলবো মানে নুনের
0: নুনের মতন, একদম একদম,
1: মানে তুমি সুবর্ণগুলোকে ভাবো গোবরা চরিত্র,
0: মানে এখানে না নুন না বলে আরেকটু আমি এগিয়ে যাব, আমি বলবো চাট মশলার মতন, মানে সবকিছু নুন তো আছেই তার সাথে সবটা মিশেল, মানে ওইটা ছিটলেই একদম খাবারটা মুহূর্তে স্পাইসি।
1: তুমি মৌচাকের কথা
0: ভাবো, একদম একদম,
1: সেখানে চিন্ময়ের কি সাংঘাতিক একটা ভূমিকা।
0: তো এখানে না একটা গানটাও ভীষণ ইন্টারেস্টিং, এই গানটা যখনই শুনেছি, কয়েকদিন আগেও বাজালাম, এই গানটা যখনই শুনেছি তখন আমার খুব মন খারাপ করেছে যে সাগর সেনকে প্লেব্যাকে কেন ব্যবহার করা হলো না। এই গানটা শুনলে বোঝা যাবে প্লেব্যাকেও সাগর সেন মানে কত অনন্য গেয়েছেন।

আমরা শুনছিলাম পাকা দেখা ছবির গান, এবং এই গান শুনতে শুনতে ঘড়ি আমাদের বলে দিচ্ছে যে 3:30 কিন্তু হয়ে গেছে, এবং আরও অনেক ছবি আমাদের লিস্টে রয়েছে। তো যারা এই মুহূর্তে টিউন করলেন তাদের জন্য বলে দিই, শুনছেন 100.1 AIRFM গোল্ডের সুরেলা সফর। আজ শনিবার, আজ আমরা তাই কথা বলছি 80 থেকে 90 এর।

0: দশকের যে সমস্ত ছবি সাহিত্য নির্ভর নির্মাণ হয়েছে সেই ছবিগুলিকে নিয়ে। আমরা এরপর যে ছবিটার কথা বলতে ইচ্ছে করছে সেই ছবিটি হল 1983 ছবি, এটিও অশ্লীলতার দায়, যে ছবি নারায়ণ সান্যালের উপন্যাস অবলম্বনে কিন্তু তৈরি হয়েছিল। এবং নারায়ণ সান্যালের উপন্যাস তো আমরা জানি, ঠিক আছে, তৈরি হয়েছিল, কিন্তু এই ছবিটার মানে টাইটেল ট্র্যাক দেখলে দেখা যাবে শুরুতেই লেখা হচ্ছে নারায়ণ সান্যালের চাঞ্চল্যকর উপন্যাস অবলম্বনে। তো অশ্লীলতার দায় কেন না, কারণ সেটি 292 ধারা বিষয়কে নিয়ে ডিল করছে, অর্থাৎ 292 ধারা মানেই হচ্ছে অশ্লীলতার দায় কোনো কিছু। চিরঞ্জিত ছিলেন, এবং এই ছবিতে যেটা ইন্টারেস্টিং, আমরা তো আজকে যেহেতু সাহিত্য নির্ভর ছবি নিয়ে কথা বলছি সে কারণে বলতে ইচ্ছে করছে আর কি, এটা যে ছবির একটা সংলাপে রয়েছে যে যেখানে মানে দাদু এবং নাতনি আর নাতনির যিনি প্রেমিক বলা যেতে পারে তিনি রয়েছেন, প্রদীপ মুখার্জি ছিলেন এই ভূমিকায়, নাতনির প্রেমিকের ভূমিকায়। তো তিনি এসে দাদুর কাছে বলছেন যে মানে স্যার একটা আপনার থেকে একটা লিগ্যাল অ্যাডভাইস নেওয়ার জন্য এসেছি, আমি একটা কেসে খুব ফেঁসে গেছি এবং সেটা হচ্ছে অশ্লীলতার দায়। তো দাদু তখন নাতনিকে করে বলছেন যে আরে তুই শুনছিস না, দেখছিস বলা হচ্ছে যে 292 ধারা, তখনও এই এতটা ডিটেল আসেনি, তাও তুই বসে আছিস। তো নাতনি তখন বুঝতে পারছে না, নাতনি বলছে হ্যাঁ তা 292 ধারা তা তোমরা কথা বলো না, আমি বসে থাকলে কি সমস্যা। তখন দাদু বলছেন আরে 292 মানে হচ্ছে অশ্লীলতার সংক্রান্ত কিছু, সেই কারণে তোকে বলছি যে তুই কি মানে বসেই থাকবি তাহলে এখানে। তখন নাতনি উঠে চলে যাচ্ছে, উঠে তখন নাতনি বলছে ও আচ্ছা আচ্ছা, এটা তো আগে বুঝতে পারিনি 292 ধারা মানে যে অশ্লীলতার বিষয়। তো উঠে চলে যাচ্ছে, কিন্তু উঠে চলে যাওয়ার আগে একটি দারুণ সংলাপ আছে। নাতনি তখন বলছে ও বুঝতে পেরেছি, তার মানে এখন এই লেডি চ্যাটার্জির লাভার, বিবর, প্রজাপতি সব কিছু মানে একসঙ্গে আসবে, তাই তো? তো দাদু তখন বলছেন যে তাহলে বুঝতে যখন পাচ্ছিস তখন এই দুজন পুরুষের মধ্যে এইসব আলোচনা হবে, তুই বা কেন বসে থাকিস। তো এই এতগুলো উপন্যাসের কথা কিন্তু একসঙ্গে চলে এলে একটা সংলাপে, কারণ নারায়ণ সান্যাল লিখছেন যখন তখন তো সেখানে রেফারেন্স অন্যরকম আরও থাকবে। আমরা এই ছবিটার তো তারপরে আরও, এবং ছবিটাও মানে এই যে কেসের যে মূল জায়গাটা সেটাও একটা উপন্যাসকে ঘিরেই, যে উপন্যাসটা 40 বছর ধরে ব্যান হয়েছিল এবং 40 বছর পরে ব্যান ওঠা মাত্রই সে উপন্যাসটা বাজারে চলে এসেছে, যেটা নাকি খুব অশ্লীল বলে যেটাকে বলা হচ্ছে, এবং সে কারণেই সেটা কেনার জন্য প্রচণ্ড লোকের ক্রেজ। তো তারপরেই সেটাকে কেন্দ্র করেই একটা কেস হবে, যে কেসটায় তারপর মানে এমনই ক্রেজ যাতে যার জন্য পুলিশ আর কি ছদ্মবেশে গিয়ে এই বই বিক্রেতাদের ধরছে। তো সেই বইটিকে কেন্দ্র করে একটি কেস এবং তারপরে ছবি যেমন এগোবে।
1: আমাদের এবার এই পর্বটা একটু শেষ করতে হবে।
0: হ্যাঁ, একদমই তাই।
1: মানে এই যে 80 থেকে 90 আমরা সাহিত্য নির্ভর ছবিতে ছিলাম, কারণ এরপরে আমাদের বার্থডে সেগমেন্ট এবং এমন একজনের জন্মদিন আজকে যিনি বাংলা ছবিতে তার স্বাক্ষর রেখেছেন। আমরা কি ছবি দিয়ে শেষ করবো?
0: আমার মানে এই পর্বে আর কি কথা তো অনেক অনেক ছবি নিয়েই কথা বলা যায়। আমরা কি অগবধূ সুন্দরীর কথা বলতে পারি? অগবধূ সুন্দরী তো একটা মানে মার্কাটারি ছবি, এবং হ্যাঁ সেটা কোনো বাংলা সাহিত্য
1: মানে বাংলা সাহিত্য নির্ভর ছবি
0: নয়। বার্নার্ড শর বিখ্যাত নাটক পিগম্যালিয়ান, সেই পিগম্যালিয়ান অবলম্বনে লিখিত হয়েছিল অগবধূ সুন্দরী, মাই ফেয়ার লেডি, যেটা সবাই জানেন। তো সেই ছবির গান দিয়ে বরং আমরা এই পর্ব থেকে মানে পর্বান্তরে যাই।
1: হ্যাঁ, কারণ অগবধূ সুন্দরীর গল্প সকলের মুখস্থ।
0: হ্যাঁ,
1: এবং কাকে ছেড়ে কাকে দেখি, সত্যি কথা বলতে কি আমি এক এক সময় ভাবি অগবধূ সুন্দরীটার গোটাটা দেখবো শুধু সন্তোষ দত্তের জন্য।
0: সত্যি তাই। এই কিছুদিন আগে সন্তোষ দত্তের জন্মদিন করলাম আমরা, সেখানে কিন্তু অগবধূ সুন্দরীর কথা তো বলতেই হয়েছে। তাহলে আমরা এই গান শুনতে শুনতে এই পর্ব থেকে জন্মদিন পর্বে প্রবেশ করি।
1: বেশ,
0: আশা ভোঁসলে।

শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর 100.1 FM গোল্ডে।

যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এইসব অভিজ্ঞতা থেকে আপনার উপলব্ধি হয়েছে যে নগর কেন্দ্রিক সভ্যতা হচ্ছে একটা বিরাট ভাঁওতা, অন্য সভ্যতাই হলো আসল সভ্যতা। এখানে বলে রাখা ভালো যে আমি নিজে শহুরে মানুষ হলেও ট্রাইবাল লাইফ সম্বন্ধে একেবারে অজ্ঞ নই, এ সম্বন্ধে কিঞ্চিত পড়াশোনা আমারও আছে। আমি জানি যে ওদের ভাষা আছে, ধর্ম আছে, শিল্প সংস্কৃতি সঙ্গীত ইত্যাদি আছে, কিন্তু কোনো মোমেন্ট

0: What is ittadi? Ittadi bole apni ki uddharachen seta bolun eder. Bole era amay chinben ki kore? Bonno shobhota sambandhe eba janben ki kore?
1: Ki baat geche seta apni bolun.
2: Are bapre. Asho jinishi to baat. Science. Technology.
0: Apni shudhu bhabchen Neptune er kotha. Voyager er kotha.
2: Acha eta bhabun to?
0: Manush. Niralombo. বন্দুরের অবস্থা থেকে হান্টিং ফিশিং এগ্রিকালচার উইভিং পটারি
2: জীবন ধারণের যাবতীয় উপাদান উদ্ভব করতে কি করে শিখলো? আরো আছে আর্কিটেকচার,
0: একটি পলকুটিরও স্থাপত্যের সাক্ষ্য বহন করে। আপনি এগুলো জানেন?
2: এস্কিমোদের বাড়ি তাতে দু রকম বরফ ব্যবহার হয় জানেন, এক ওপেক অস্বচ্ছ যা দিয়ে বাড়ির ছাউনি তৈরি হয়, আর দ্বিতীয় স্বচ্ছ ট্রান্সপেরেন্ট যা দিয়ে বাড়ির চতুষ্কোণ জানলা তৈরি হয়।
0: কি বলবেন, সায়েন্স নয়, টেকনোলজি নয়?
3: থামুন মশাই, টোটেম, টাবু, ভুডুইজম, উইচক্রাফট, মাম্বো জাম্বো।
2: আপনি, আপনার ব্যারাম হলে আপনি কি ওঝাকে কল দেন?
4: এই যে একসঙ্গে প্রায় এই যে কণ্ঠটি, হ্যাঁ এই যে কথোপকথন, এই কথোপকথন আমাদের চেনা। আজকে কিন্তু উল্টো দিকের যে মানুষটি তার কথা আমরা বলতে বসিনি, সিনিয়র সেনগুপ্ত যার কথা বলা হচ্ছে, যে কণ্ঠ আমরা শুনলাম দুজনের, একজন উৎপল দত্ত আরেকজন ধৃতিমান চট্টোপাধ্যায়।
5: একদমই, আজকে তার জন্মদিন। এবং এখানে এই যে আগন্তুক ছবিতে জ্যোতিবানের অভিনয়, এই অভিনয় প্রসঙ্গে তিনি নিজে বলছেন, ঋতিমান চক্রবর্তীকে বলতে গেলে তো প্রথমেই ধরো আমরা প্রতিদ্বন্দ্বীর কথা আমাদের সবার আগে মনে আসে, হ্যাঁ, এবং মানে এবং ধৃতিমান তখন সবে ধৃতিমান হয়েছেন, তার আগে তো তিনি সুন্দর, সুন্দর চ্যাটার্জি তার বার্থ নেম যেটা, এবং ছবিতে আসার পরে নাম বদলে যায়। তো সেই যে প্রতিদ্বন্দ্বিতে যিনি নায়ক হলেন, এবং শুধু নায়ক নন, সত্যজিৎ রায়ের সঙ্গে তার একটা ওতপ্রোত ব্যাপার চলে এলো,
4: সখ্যতার একটা সম্পর্ক। এবং তিনি বারবার বলেছেন যে শুধুমাত্র বিশপ লেফ্রয় রোডের বাড়িতে নয়, লেক টেম্পল রোডে যখন সত্যজিৎ থাকতেন তখনও আমি গল্প করতে গেছি, মানে যার সঙ্গে গল্প করলে আড্ডা দিলে ভীষণ আরাম হয় তিনি,
5: হ্যাঁ মানে দুজনের একটা মানে কোথাও ওই আমরা বলি যেটা আজকের ভাষায় যে ভাইবসটা একটু ম্যাচ করে গিয়েছিল, সেখান থেকে তো আলাপ। এবং ধৃতিমান যখন অভিনয় বিষয়ে মানে ইন জেনারেল অভিনয় বিষয়ে বলতে বসেন, এবং যখন তাকে আজকে পরিণত বয়সে এসে ৮০তে পড়লেন, তিনি
4: যখন পড়লেন কি মানে ৮০ বছর হলেন, হ্যাঁ ১৯৪৫ আজকের দিনে ধৃতিমান চট্টোপাধ্যায়
5: মানে ৮০ পূর্ণ
4: হলো।
5: তো এই বয়সেও তিনি তো মানে ম্যাড্রাস গোয়া মিলিয়ে মানে জমিয়ে ইংলিশ থিয়েটার করে যাচ্ছেন, এবং অভিনয়টাকে না অসম্ভব একটা অন্য গভীরতা থেকে তিনি বিশ্লেষণ করতে পারেন এখন।
4: এবং তিনি তার অভিজ্ঞতায় বলছেন যে প্রেসিডেন্সি কলেজ এবং তারপরে দিল্লি ইউনিভার্সিটি, একটা জায়গায় তিনি বলছেন যে দিল্লি ইউনিভার্সিটিতে আমরা একটা ফিল্ম ক্লাব তৈরি করলাম, এবং তখন আকাশবাণী মানে রেডিও তারা ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে সেটার
5: খবর রেডিওতে পাওয়া যেত,
4: তো আমরা হাঁ করে সব বন্ধুরা যারা ফিল্ম ক্লাব তৈরি করেছি সেই ফিল্ম সোসাইটির বন্ধুরা সকলে মিলে দুজনের ইন্টারভিউ শুনছি। তো একটা ইংরেজি ভীষণ রকমের দুর্বোধ্য, কিছুই প্রায় বুঝে উঠতে পারছি না, যদিও ধৃতিমানের পড়াশোনা সেন্ট জেভিয়ার্স প্রেসিডেন্সি এবং তারপর দিল্লি বিশ্ববিদ্যালয়, কিন্তু আরেকজন সাহেবের মতো ইংরেজি বলছেন, প্রতিটি শব্দ স্বচ্ছ এবং স্পষ্ট। তারপর যখন রেডিওর অ্যানাউন্সার দুজনের নাম অ্যানাউন্স করলেন, তখন একটি নাম, তিনি তো বিদেশি অবশ্যই, আরেকটি নাম হলো সত্যজিৎ রায়।
5: এবং সেই দুর্বোধ্য যে শব্দটা ইংরেজিটা সেটা ছিল মার্লন ব্র্যান্ডের, আর সাহেবের মতন যিনি বলছিলেন তিনি অবশ্যই সত্যজিৎ রায়। তো এটা তো মানে সেই সত্যজিৎ পর্ব শুরু হলো। কিন্তু যখন আর কি অভিনয়, যেটা আমি বলছিলাম যে অভিনয়কে যখন বিশ্লেষণ করছেন, আজকের প্রজন্মের অভিনেতাদের অভিনয়েরটা যখন তিনি বোঝাচ্ছেন, তখন একটা জায়গায় মানে

0: বলা হচ্ছে যে এই যে সিদ্ধার্থ চরিত্রে প্রতিদ্বন্দ্বিতে তো একদম গোটা ছবিটা জুড়েই ধৃতিমান তাকেই আমরা দেখেছি, এবং এই ছবির প্রসঙ্গে এই ছবিরই আর এক খুব ব্রাইট অভিনেতা কল্যাণ চ্যাটার্জি, যারা কাজিন ছিলেন অবশ্য ব্যক্তিগত জীবনে। কল্যাণ চ্যাটার্জি বারবার বলছেন যে সুন্দরদা আমাকে ছাড়িয়ে, আমাকে তো গেছেই ছাড়িয়ে, কিন্তু সাবলীল অভিনয় সুন্দরদা যেন মানে সবসময় এক্সেল করেছে,
1: এবং মানে একটা অন্য রকমের মানে কি বলবো, একটা সামাজিক অবস্থান থেকে উঠে এসে যখন সিদ্ধার্থর জন্য তাকে কাস্ট করা হচ্ছে, সেই যে তার অসহায়তা, বাবার মৃত্যু, বাবার মৃত্যুর পর ডাক্তারি পরীক্ষা ছেড়ে দিয়ে তিনি এসে, মানে ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে তিনি এসে চাকরি খুঁজছেন, এবং আস্তে আস্তে একটা প্রতিবাদী চরিত্র হয়ে উঠছেন যাকে প্রোটাগনিস্ট বলছে, এবং সেখানে তিনি যারা চাকরি প্রার্থী, যারা খেটে খাওয়া মানুষ, যারা কষ্ট করে, তাদের সঙ্গে আইডেন্টিফাই করছেন, কোথাও কোথাও হ্যালুসিনেট করছেন।
0: একদমই। তো এই ছবিতে যখন মানে এই ছবিতে তো ধরতে গেলে সিদ্ধার্থময় একটা ছবি যাকে বলা যেতে পারে, তো আজকের প্রজন্মের অভিনেতাকে যখন তিনি শেখান যে অভিনয় কি তাহলে শুধু এটুকুই, তো তখন বলা হয় যে মানে মঞ্চ এবং চলচ্চিত্র, ধৃতিমানের যেটা সব থেকে বড় জায়গা মঞ্চ এবং চলচ্চিত্র দুটো জায়গাতেই তিনি সমান স্বচ্ছন্দ। তো তিনি বলেন যে ক্যামেরার পেছনে যিনি আছেন তার তো সুবিধা আছে, তিনি ক্লোজ আপ দেখিয়ে দিতে পারেন, মঞ্চ তো ক্লোজ আপ দেখাতে পারে না, সে কারণে মঞ্চের ক্ষেত্রে হয় কি ওই যিনি সংলাপ রাখছেন তার বাইরে বাকিদের রিয়াকশানটা খুব জরুরি হয়েছে, এবং কখনোই সেটা তখন অভিনয় শুধুমাত্র যে সিন নির্ভর বা দৈর্ঘ্য নির্ভর থাকে না। এইটা বলতে গিয়ে
1: গান শুনি দিলাম,
0: হ্যাঁ না, আমরা গানের আগে এই এই এই বিশ্লেষণটা আমাদের মানে শেষ করাটা একান্ত দরকার, যেটা আমরা আটকাচ্ছে বারবার। তো তিনি তখন বললেন যে এই প্রতিদ্বন্দ্বীর কথা তোমরা বলছিলে, তার কয়েক বছর পরই একটা ছবিতে দেখা গেল ডের সিনের জন্য একজন অভিনেতা এলো যার নাম ধৃতিমান চট্টোপাধ্যায় আগন্তুক বলে একটি ছবিতে, এবং সেই ডেরটি সিনে তিনি কি করলেন সেটা আমরা আমাদের প্রথম সংলাপেই শুনলাম, যে এই যে মনমোহনের মতন একটা যাকে বলে মানে একদম একটা দোর্দণ্ড প্রতাপ ব্যক্তিত্ব,
1: এবং তাকে জানেন না এমন জিনিস নেই,
0: হ্যাঁ তাকে আমরা সন্দেহ করতে পারি, তাকে আমরা প্রশ্ন মানে ভুরু কুঁচ করতে পারি, কিন্তু তাকে ইগনোর করার কোনো জায়গাই নেই, সেই মানুষটিকে কিন্তু যাকে বলে প্রশ্নে প্রশ্নে জেরবার করে দিচ্ছেন ধৃতিমান। তো এইখানটায় এই যে ডেটটা সিনের মধ্যে সিনে নেমে একটি লোক তিনি মাত করে দিচ্ছেন, এইটাই হচ্ছেন ধৃতিমান, যাকে আমরা আরও অন্যান্য ছবিতে পেয়েছি আশপো সেসব কথায়।
2: Hey, Samalo.

0: Hey, Samalo.
1: Hey, Samalo.
0: Hey, Samalo.

0: শুনছিলাম আমরা যে গান,
1: সেই গান ব্যবহার হয়েছিল আকালের সন্ধানে ছবিতে। তো আসবো সে ছবির কথায়, আসবো পরিচালক জ্যোতিমানের কথায়, মানে পরিচালক জ্যোতিমানের ভূমিকায়, পরিচালকের ভূমিকায় জ্যোতিমান যেখানে অভিনয় করছেন। কিন্তু তার আগে তার আইকনিক চরিত্র প্রতিদ্বন্দ্বী থেকে আমরা একটু সংলাপ শুনব।
2: এমন একটা সময় আসবে যখন তুমি নিজেই বিশ্বাস করতে শুরু করবে যে তোমার মধ্যে কোনো গুণ নেই, অথচ সেটা তো সত্যি না। আমি তো তোমাকে চিনি
3: না নরেশদা, চাকরি একটা চাই, অদারওয়াইজ
2: আর কিছু না, একটা কারখানা টারখানাতেই ঢুকে পড়ো না, না হয় মজুরি করলে ক্ষতি কি? আচ্ছা তো অনেকেই
3: আর জ্ঞান দেবেন না, আর জ্ঞান দেবেন না, এত লোকে এত জ্ঞান দিয়েছে যে জ্ঞানের ঠেলা একেবারে চোখ রয়েছে। আপনি ভালো লোক, আপনাকে অ্যাডমায়ার করি, কিন্তু তাও বলছি হয় কথা বন্ধ করুন না হয় কেটে পড়ুন, আর বক বক ভাল লাগে না।
1: হ্যাঁ শুনছিলাম আমরা
4: সিদ্ধার্থ, সেই আইকনিক চরিত্র
1: একদম প্রতিদ্বন্দ্বী ছবি থেকে সংলাপ,
4: এবং সেই সময়কার উঠে আসা মানে একদম ঝোড়ো একটা চরিত্র, তাই না? এবং সমাজ, সেই সময়কার সমাজকেও ইন্ডিকেট করছে। একটা কথা উনি বারবার বলেছেন ওনার ইন্টারভিউতে, যখন ওনাকে মৃণাল সেন সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, যখন ওনাকে সত্যজিৎ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, যে এদের প্রত্যেকের ছবিতে কোথাও একটা সোশ্যাল মেসেজ থাকবে এটা এরা বিশ্বাস করতেন।
1: হ্যাঁ,
4: যেটা মৃণাল সেন করতেন সেটা হয়তো সরাসরি, কিন্তু সত্যজিৎ রায় যেটা করতেন সেটা সিগনেচারের মাধ্যমে
1: নিশ্চয়ই। এবং মৃণাল সেনের তিনি পদাতিকে কাজ করেছেন, তিনি আকালের সন্ধানেতে কাজ করেছেন, আকালের সন্ধানে তো ফিল্ম ওইদিনা ফিল্ম, এবং সেখানে পরিচালকের ভূমিকায় হচ্ছেন ধৃতিমান, মানে অসম্ভব, মানে একদম অত্যন্ত স্বাভাবিক একজন মানুষ, মানে অত্যন্ত সাধারণ, স্বাভাবিক হয়তো সঠিক শব্দ নয়, সাধারণ একজন মানুষ যাকে দেখলে যার চেহারায় আলাদা করে কোনো বৈশিষ্ট্য নেই। সত্যজিৎ রায়কে যদি আমরা আজকে ডিরেক্টর হিসেবে ভাবি, একদম তার চেহারাতেই এতগুলো বৈশিষ্ট্য রয়েছে, মানে এতগুলো ব্যতিক্রমী দিক রয়েছে যে তাকে আলাদা করে চেনা যায়। কিন্তু এই যে পদাতিকের যে এই আকালের সন্ধানের যে পরিচালক, তিনি অ্যাভারেজ হাইট, অ্যাভারেজ চেহারা, সাধারণভাবে থাকেন। তো কিন্তু একজন বিরাট, মানে একটা বিরাট ইউনিট সামলান যখন একজন ডিরেক্টর, তাকে কোথাও সাধারণের থেকে একটু অন্য রকম হতে হয়, এবং এইখানেই ওই যে সাধারণ অবয়বের মধ্যে একটা কঠিন মানুষ, একজন মানে কি বলবো, একটা একটা বড় টিমকে কন্ট্রোল করতে পারে আর লিড দেওয়ার ক্ষমতা সম্পন্ন একজন ডিরেক্টর তিনি, এটা কিন্তু ধৃতিমান অসাধারণ দক্ষতায় এস্টাবলিশ করেছেন। এবং সেখানে যেমন তিনি স্পটে কারো কিছু হলে তার সঙ্গে সিম্প্যাথাইজ করছেন, একইভাবে কেউ এতটুকু বেগরমাই করলে তাকে কোথাও চিৎকার নয়, চেঁচামেচি নয়, কিচ্ছু নয়, কিন্তু ওই শান্ত গলাতেই বলা কথা দিয়ে একদম স্ট্রেট ইউনিটের বাইরে করে দিচ্ছেন। আমরা আজকে আরও অনেকগুলো ছবির কথা বলা যেত, মানে সময় হয়তো ততটা আমাদের সুযোগ দেবে না, কিন্তু আরেকটা ছবির কথা বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে পিঙ্ক।
4: হ্যাঁ,
1: যে ছবিতে তার খুব সংলাপ ছিল না, কিন্তু ওইটাই আবারও বলার, অভিনয়ের ছাত্ররা বলেন যে রিয়াকশান দিয়ে যে শুধুমাত্র একটা জোরালো অভিনয় দেখিয়ে দেওয়া যায় এবং দর্শকের চোখকে টেনে রাখা যায়, সেটা পিঙ্কে ধৃতিমানকে দেখলে বোঝা যায়।
4: একদম শেষবেলায় সত্যজিৎ

0: তার একটি কথা দিয়ে শেষ করি। প্রথম কথা, আজকে তার জন্মদিন, 80 পূর্ণ করলেন তিনি, তাকে আমাদের শুভেচ্ছা, অভিনন্দন এবং শ্রদ্ধা তো বটেই। ধৃতিমান চট্টোপাধ্যায় এখনও যিনি
1: মানে এই মুহূর্তে তো তিনি, আমরা যেটা যতদূর জেনেছি যে বম্বে এবং এই চেন্নাই এবং গোয়া, চেন্নাই টু গোয়া তিনি ছুটিয়ে মানে ইংলিশ থিয়েটার করে বেড়াচ্ছেন এবং বাংলা ছবিতেও টুকটাক ছবি ওয়েব সিরিজ সেসবেও কাজ করছেন। মানে অনেকদিন আরও তিনি এমনই সুস্থ থাকুন, এমনই সুন্দর থাকুন, এমনই কর্মময় থাকুন, এটাই চাওয়া।
0: এবং সত্যজিৎ রায় বলেছিলেন যে স্টার তাকে ঘিরে, স্টার কেমন যে তিনি চলে যাবেন কিন্তু স্ক্রিন থেকে তিনি চলে যাওয়ার পরেও তার একটা উপস্থিতি থাকবে,
1: দর্শকের মনে তার উপস্থিতি থেকে যাবে,
0: তার উপস্থিতি থেকে যাবে। আর আরেক রকম আর্টিস্ট, আরেক রকমের কেমন অ্যাক্টর, যিনি তার অভিব্যক্তি দিয়ে, যার ব্যক্তিত্ব দিয়ে এমন একটা অনুভূতি তৈরি করবেন যে অনেকক্ষণ অবধি দর্শক তাকে মনে রাখবে, ধৃতিমান এই দ্বিতীয় রকমের অ্যাক্টর। আমরা শেষ করব আগন্তুকের একটি গান দিয়ে, যে গানে যদিও ধৃতিমান উপস্থিত ছিলেন না কিন্তু এই গানটি আগন্তুকের কথা ভাবলে আমাদের মনে হয়, তাই না? আজকে ছিলাম কৃষ্ণা এবং দোলন, দেখা হবে আবারও অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে।
1: ততদিন সঙ্গে রাখবেন, শুনতে থাকবেন 100.1 IRFM গোল্ড।
0: শ্রমণা গুহঠাকুরা থেকে আগন্তুকের সাউন্ড ট্র্যাক রেখে যাচ্ছি এবং যে গান শুনলে ধৃতিমানকে অবশ্যই মনে পড়বে।

0: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
1: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
0: আমি প্রধানমন্ত্রী।

0: নিজের কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন
1: পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। আজই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
3: তাহলে

0: রিপোর্ট করুন ব্যাংকিং ট্রাভেল ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
0: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই TNT অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।

বিশ্বাসকেমি টেলিলয় ন্যায় বন্ধু আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলিলয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংবিধান, নির্বাচনী আইন এবং নির্দেশিকা মেনেই দেশজুড়ে নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হচ্ছে বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ এরাজ্যে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকাকরণ কর্মসূচির সূচনা করেছেন। সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল মিলিয়ে 880টি কেন্দ্রে 14 বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে এই প্রতিষেধক দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। সোনারপুরে আজ ব্যাপক বিক্ষোভের মুখে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের পাঠানো চিঠিতে সইজালের অভিযোগের তদন্তে অভিষেক

0: মুখোপাধ্যায়কে আগামী সোমবার তলব করেছে সিআইডি। রাজ্য সরকার শহর ও পুরসভা এলাকাগুলিকে আরও পরিচ্ছন্ন এবং নাগরিক বান্ধব করে তুলতে স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করেছে। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগ করে দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ থাকবে। আজ সেই বিস্তারিত খবরে দেশের মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার বলেছেন, সংবিধান, নির্বাচনী আইন এবং নির্দেশিকা মেনে দেশে নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্টে আজ নির্বাচন কমিশনের এক সম্মেলনে যোগ দেন তিনি। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে লোকসভা নির্বাচনে প্রায় 1,80,00,000 ভোটকর্মী নিয়োগ করা হয় বলে তিনি জানান।
1: Elections in India are held strictly as per the Constitution of India, electoral rolls, electoral laws and the transparent instructions issued by Election Commission of India from time to time. No right and no left. It's only law. It's only transparency. You know how many electors are there in India? You add the continent of America, North America, South America, the entire Europe, the entire Australia, the entire Africa, and still 8 crores counting. We are roughly 95 crores plus today.
0: কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে এরাজ্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাকরণ কর্মসূচির আজ সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধাননগর মহকুমা হাসপাতালে এই অনুষ্ঠানে দুই কিশোরী উপভোক্তার হাতে শংসাপত্র তুলে দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার 7,72,650 ডোজ টিকা রাজ্যকে দিয়েছে। 235টি সরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে আজ একযোগে এই টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। আগামী দিনে এই সংখ্যা বাড়িয়ে 880টি কেন্দ্রে বিনামূল্যে এই প্রতিষেধক দেওয়া হবে। 14 বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে সরকার এই টিকা দেবে।
2: মহিলাদের যত ধরনের ক্যান্সার হয় তার মধ্যে এটি দ্বিতীয় বিপজ্জনক। স্বাভাবিকভাবে এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই রাজ্যের 14 বছর বয়সী কিশোরীরা উপকৃত হবেন। আগামী দিনে 880টি কেন্দ্রে এই প্রতিষেধক কর্মসূচি চলবে এবং আমি আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি।
0: বিধাননগর মহকুমা হাসপাতালের অনুষ্ঠানে SSKM হাসপাতালের জন্য অতিরিক্ত 100 শয্যার নতুন ইউনিটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সরকারি হাসপাতালে পরিষেবার মানোন্নয়ন ও দালাল রাজ বন্ধ করতে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। হাসপাতালগুলির ওপর স্বাস্থ্য ভবন থেকে সরাসরি নজরদারি চালানো হবে। হাসপাতালে দালাল চক্র চলছে কিনা, রোগীরা ঠিকমতো পরিষেবা পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখা হবে। এছাড়াও রাজ্য সরকার একটি কন্ট্রোল রুম চালু করছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কয়েকদিন আগে কলকাতা মেডিকেল কলেজে এক মুমূর্ষু রোগীকে রেফার করার জন্য MSVP-কে সাসপেন্ড করা হয়েছে। মুমূর্ষু রোগীদের যাতে কোনোভাবেই রেফার না করা হয় তার জন্য সুসংহত পরিকল্পনা করেছে রাজ্য সরকার। বিভিন্ন সময় যেসব বেসরকারি হাসপাতাল রাজ্য সরকারের কাছ থেকে 1 টাকায় জমি নিয়েছে তাদের 15% বেড সাধারণ মানুষ ও অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের জন্য বরাদ্দ রাখতে হবে। ওই অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ সমীর ভট্টাচার্য বলেন, বিগত সরকারের আমলে স্বাস্থ্যক্ষেত্রে বদলি সহ সব বিষয় রাজনৈতিক নির্দেশে চলত, এই ধারাকে বদলানো হবে। রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বিধাননগর মহকুমা হাসপাতালে এইচপিভি টিকাকরণ কর্মসূচির সূচনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানিয়েছেন। তিনি বলেন, ইতোমধ্যে স্বাস্থ্য সচিব ও মুখ্যসচিব স্তরে প্রয়োজনীয় চিঠিপত্র আদান প্রদান সম্পন্ন হয়েছে। রাজ্যের 1,36,00,000 পরিবার তথা 6 কোটিরও বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের আওতায় আনা হবে। অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির টাকা আগামী বুধবার থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। বিধাননগরে এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানান। এ ব্যাপারে সকলকে শান্ত থাকার এবং গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আত্মসাতের অভিযোগে তারেকুর রহমান নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার নিজের, স্ত্রীর এবং ছেলের নামে মোট 8টি ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকত বলে অভিযোগ। এর আগে এই প্রকল্পের জালিয়াতির অভিযোগে বহরমপুর থেকে রাকিবুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরাও করে পাকড়াও করা হয় মোস্তাফিজুর রহমান নামে আরও একজনকে। ধৃতরা জেরায় জানিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে বড়সড় চক্র চলত। এদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দুর্নীতির অভিযোগে ডোমকল পঞ্চায়েত সমিতির সভাপতি শাহানা বিশ্বাসের স্বামী শরীফুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে। উত্তর চব্বিশ পরগনার বনগাঁর ছয়ঘড়িয়ায় জাল জাতিগত শংসাপত্র তৈরি করে পঞ্চায়েত প্রধানের পদে বসায় উমা ঘোষ এবং তার স্বামী প্রাক্তন পঞ্চায়েত প্রধান প্রসেনজিৎকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রসেনজিৎ পূর্ত কর্মাধ্যক্ষ পদে রয়েছে বলেও জানা গেছে। আজ তাদের আদালতে তোলা হয়েছে। উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রাপোল সীমান্তে তৈরি হোল্ডিং সেন্টারে আজ অনুপ্রবেশকারী সন্দেহে আটক 17 জনকে আনা হয়েছে। এদের মধ্যে 16 জন ব্যারাকপুর এলাকায় এবং 1 জন গাইঘাটায় থাকত। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠাতে রাজ্য

সরকার ডিটেক্ট ডিলিট এবং রিপোর্ট নীতি নিয়েছে। জেলায় জেলায় তৈরি হয়েছে হোল্ডিং সেন্টার, সেখানে তাদের রেখে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ধাপে ধাপে ফেরত পাঠানোর কাজ চলছে। এদিকে জেলারই স্বরূপনগর সীমান্তে কাঁটাতারবিহীন বিস্তীর্ণ এলাকা আজ ঘুরে দেখেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। খুব শীঘ্রই এইসব এলাকায় কাঁটাতার লাগানোর কাজ শেষ হবে বলে তিনি জানান। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।

0: আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। সোনারপুরের কামরাবাদে দলীয় কর্মীর বাড়িতে গিয়ে আজ ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বাইকে করে যাবার সময় অভিষেকের দিকে ছোড়া হয় ডিম, দেওয়া হয় চোর স্লোগান, তাকে শারীরিকভাবে হেনস্থার অভিযোগ তোলেন অভিষেক। পরে ব্যাপক পুলিশি নিরাপত্তায় ওই দলীয় কর্মীর বাড়িতে যান তিনি। বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের পাঠানো চিঠিতে সইজালের অভিযোগে তদন্তে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী সোমবার তলব করেছে সিআইডি। ভবানী ভবনে বেলা ১২টায় হাজির হতে বলা হয়েছে তাকে। এ সংক্রান্ত নোটিশ দিতে আজ সিআইডির পাঁচ সদস্যের দল হরিশ মুখার্জি রোডে অভিষেকের বাড়িতে যান। সেখানে প্রায় আধ ঘণ্টা অপেক্ষা করেও তার দেখা পাননি আধিকারিকরা। পরে কালীঘাটের বাড়িতে গিয়ে তদন্তকারী আধিকারিকরা তাকে তলবি নোটিশ দেন। এদিকে জাল সইয়ের অভিযোগে তদন্তে ফের বেলেঘাটার বিধায়ক কুনাল ঘোষের সুকিয়া স্ট্রিটের বাড়িতে গেছে সিআইডি আধিকারিকরা। এর আগে গত বৃহস্পতিবারও তার বাড়িতে যান তারা। এই ঘটনার তদন্তে চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম, ডোমজুড়ের বিধায়ক তাপস মাইতি এবং বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতেও যায় সিআইডির দল। রাজ্য সরকার শহর ও পুর এলাকাগুলিকে আরও পরিচ্ছন্ন এবং নাগরিক বান্ধব করে তুলতে স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করেছে। নগরোন্নয়ন, পুর বিষয়ক এবং বিদ্যুৎ দপ্তরের যৌথ উদ্যোগে তৈরি এই অ্যাপের আজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খাট্টার। মুখ্যমন্ত্রী জানান, ধাপে ধাপে রাজ্যের ১২০টিরও বেশি আরবান লোকাল বডি বা পুরসংস্থা এই পরিষেবা চালু করা হবে। তবে প্রথম পর্যায়ে ১০টি পুরসভা ও পুর নিগমে প্রকল্পটি কার্যকর হচ্ছে। প্রবাদ প্রতিম চলচ্চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের মৃত্যুবার্ষিকীতে আজ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। একটি প্রতিবেদন।
1: নিজের শরীর, মন আর সমাজ নিয়ে নানা প্রশ্ন ছিল ঋতুপর্ণ ঘোষের। সেইখানে তিনি কখনো আশ্রয় করেছেন রবীন্দ্রনাথে, কখনো বাংলার লোককথায় সুরে।

0: উনিশে এপ্রিল এলেই স্মৃতির সরণিতে ভেসে ওঠে চলচ্চিত্রে তাঁর অসামান্য শিল্প নৈপুণ্যের কথা। আরও অনেক প্রত্যাশা ছিল তাঁর কাছে, বললেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
1: উনি একজন রিসার্চ মেটেরিয়াল, আমার মনে হয় ঋতুদার সবকিছুই তার লেগেসিকে বহন করা উচিত আমাদের মানে এই কালচারাল ওয়ার্ল্ডে। এবং আমার ধারণা যে ওনার মতো ফিল্ম মেকার খুবই রেয়ার বর্ন, খুব ক্ষণ জন্মা যাকে বলে, মাঝে মাঝে এই পৃথিবীতে আসে। দারুণ দারুণ ছবি আরো কিছু ঋতুপর্ণ ঘোষের সাথে করে যেতে পারতাম।
0: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা এবং হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ থাকবে। সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে কোনো রকম যান চলাচল করবে না। এই সময় বিকল্প পথে সব গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংবিধান, নির্বাচনী আইন এবং নির্দেশিকা মেনেই দেশজুড়ে নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হচ্ছে বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন। সোনারপুরে আজ ব্যাপক বিক্ষোভের মুখে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। খবর শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6টা বেজে 45 মিনিটে।

0: खूबसूरत एक शाम जो है क्लासिक्स के नाम। आप सुन रहे हैं चाय और क्लासिक्स, चाय और क्लासिक्स 100.1 FM गोल्ड पर। चाय और क्लासिक्स, चाय और क्लासिक्स 100.1 FM गोल्ड पर, FM गोल्ड पर।
1: पर्सनल लोन ऑफर सर।
2: आबार एक्खुनी ब्लॉक करछी।
1: दुबई फ्री ट्रिप।
2: इटाकेओ ब्लॉक करछी। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই ডিএনডি অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে রাজ্যে আজ জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছে। বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা রক্ষা এবং নাগরিক সমস্যা দ্রুত সমাধানে চালু করা হয়েছে স্বচ্ছ মোবাইল অ্যাপ। অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির টাকা আগামী বুধবার থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। দক্ষিণ শহরতলি সোনারপুরের কামরাবাদে মৃত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে আজ ব্যাপক গণবিক্ষোভের মুখোমুখি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শারীরিকভাবে হেনস্থার অভিযোগ, ঘটনার নিন্দায় রাজনৈতিক নেতৃবৃন্দ। বিধানসভায় সইজালের অভিযোগে তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী সোমবার তলব করেছে CID। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ থাকবে। আসছে বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে রাজ্যে আজ জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধাননগর মহকুমা হাসপাতালে দুই কিশোরী উপভোক্তার হাতে টিকাকরণের শংসাপত্র তুলে দেন। তিনি বলেন, এই কর্মসূচির জন্য কেন্দ্রীয় সরকার 7,72,650 ডোজ টিকা রাজ্যকে দিয়েছে। 235টি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্রে আজ একযোগে এই টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছে। আগামী দিনে এই সংখ্যা বাড়িয়ে 880টিতে নিয়ে যাওয়া হবে। 14 বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে সরকার এই টিকা দেবে।
1: মহিলাদের যত ধরনের ক্যান্সার হয় তার মধ্যে এটি দ্বিতীয় বিপজ্জনক। স্বাভাবিকভাবে এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই রাজ্যের 14 বছর বয়সী কিশোরীরা উপকৃত হবেন। আগামী দিনে 880টি কেন্দ্রে এই প্রতিষেধক কর্মসূচি চলবে এবং আমি আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি।
0: উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 14 বছর বয়সী কিশোরীদের জন্য HPV টিকাকরণ কর্মসূচির সূচনা করেছিলেন। বিধাননগর থেকে আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন,
2: ভারতবর্ষে প্রতি বছর মহিলারা সবচেয়ে বেশি যে যে ক্যান্সারে আক্রান্ত হন তার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে জরায়ুর মুখের ক্যান্সার বা সার্ভিক্যাল ক্যান্সার। এই সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধে আজ থেকে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হলো বিনামূল্যে HPV ভ্যাকসিন প্রদান কর্মসূচি। চলতি বছরে 28 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে

0: টিকাকরণ কর্মসূচির সূচনা করেছিলেন। তারই অঙ্গ হিসাবে আজ উত্তর চব্বিশ পরগনার বিধাননগর মহকুমা হাসপাতালে এই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে 14 বছর বয়সী কিশোরীদের এই ভ্যাকসিন দেওয়া হবে। আপাতত 235টি কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আগামী দিনে কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে 881 করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রক থেকে 7,72,650 HPV ভ্যাকসিনের ডোজ পাঠানো হয়েছে। এই মারণ রোগ মোকাবিলায় আগামী 3 মাসের মধ্যে 7,65,000 কিশোরীকে HPV ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে। এদিন অনুষ্ঠানে টিকা পাওয়া 2 কিশোরীর হাতে টিকাকরণের শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। পল্লব ঘোষ, আকাশবাণী সংবাদ, বিধাননগর, উত্তর চব্বিশ পরগনা।
1: অন্যদিকে বিধাননগর মহকুমা হাসপাতালের অনুষ্ঠানে আজ SSKM হাসপাতালের অতিরিক্ত 100 শয্যার নতুন ইউনিটের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। সরকারি হাসপাতালে পরিষেবার মানোন্নয়ন এবং দালাল রাজ বন্ধ করতে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। হাসপাতালগুলির ওপর স্বাস্থ্যভবন থেকে সরাসরি নজরদারি চালানো হবে। এছাড়াও রাজ্য সরকার একটি কন্ট্রোল রুম চালু করছে, সেখানেও হাসপাতালে পরিষেবা সংক্রান্ত যে কোনো অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। এরাজ্যের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা রক্ষা এবং নাগরিক সমস্যা দ্রুত সমাধানে স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু হয়েছে। কলকাতায় আজ এক অনুষ্ঠানে কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল এই অ্যাপটির সূচনা করেন। এর মাধ্যমে যে কোনো সাধারণ নাগরিক এলাকার জমা জল, আবর্জনা এবং নিকাশি সংক্রান্ত সমস্যার ছবি তুলে স্বচ্ছ অ্যাপে আপলোড করতে পারবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ পাওয়ার 2 ঘন্টার মধ্যেই সমস্যার সমাধান করবেন। শ্রী মনোহর লাল বলেন, প্রধানমন্ত্রী বারবার স্বচ্ছতার বিষয়ে প্রচার চালাচ্ছেন। স্বচ্ছ ভারত অভিযানের আওতায় শহর ও গ্রামাঞ্চলের পরিচ্ছন্নতা রক্ষার কাজ চলেছে।
2: ইস অ্যাপ মে জনতা কো নাগরিকো কো এক সুবিধা দি গই হ্যায় কি জাহাঁ ভি আপ গন্দগি দেখতে হ্যায় ওহি উসকা ফোটো খিচিয়ে অর উস ফোটো পর ইস অ্যাপ কে মাধ্যম সে আপলোড করিয়ে তুরন্ত ডিপার্টমেন্ট জো লোকাল মিউনিসিপ্যালিটি হ্যায় উসকে পাস ও জায়েগা। প্রধানমন্ত্রী জি নে লাল কিলা সে ইস বাত কা আহ্বান কিয়া থা কি হমকো হর শহর হর গাঁও ODF করনা হ্যায়, টয়লেট বনানে হ্যায়। পিছলে 10-12 সাল মে দেশ ভর মে জিতনা কাম হো গিয়া উতনা বঙ্গাল মে নহীঁ হো পায়া, লেকিন জো ভি কমিয়া উস সময় রহি হ্যায় উইদিন শর্টেস্ট টাইম হম উসকো পুরা করেঙ্গে।
1: অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের প্রতিটি প্রান্তে এই কর্মসূচিকে পৌঁছে দেওয়া হবে। প্রথম পর্যায়ে 10টি পুরসভা এবং পুর নিগমে এই পরিষেবা চালু হচ্ছে। ধাপে ধাপে তা রাজ্যের 120টিরও বেশি পুরসভায় পৌঁছে দেওয়া হবে। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির টাকা আগামী বুধবার থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। বিধাননগরে এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানান। তিনি বলেন, ইতিমধ্যেই প্রকল্পের নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম পর্যায়ে প্রত্যেক যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে 3,000 টাকা করে সরাসরি পাঠানো হবে। এ ব্যাপারে সকলকে শান্ত থাকার ও গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, যারা নিজেরা ফর্ম পূরণ করতে পারবেন না তাদের বাড়িতে বাড়িতে সরকারের পক্ষ থেকে কর্মীরা পৌঁছে যাবেন। বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত এবং রোহিঙ্গা সহ বিদেশি নাগরিকদের রাখার জন্য রাজ্য জুড়ে মোট 13টি হোল্ডিং সেন্টারে বর্তমানে 386 জনকে রাখা হয়েছে। এদের মধ্যে 85টি শিশু। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট পুলিশ জেলার অধীনে থাকা 3টি হোল্ডিং সেন্টারে আটক রয়েছেন সব থেকে বেশি সংখ্যক। সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে আটক 386 জনের মধ্যে 182 জন পুরুষ এবং 109 জন মহিলা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দক্ষিণ কলকাতার শহরতলি সোনারপুরের কামরাবাদে মৃত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে আজ ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বাইকে করে যাওয়ার সময় অভিষেকের দিকে ছোঁড়া হয় ডিম, দেওয়া হয় চোর স্লোগান, তাকে শারীরিকভাবে হেনস্থারও অভিযোগ তোলেন অভিষেক। পরে ব্যাপক পুলিশের নিরাপত্তায় ওই দলীয় কর্মীর বাড়িতে যান তিনি। এই ঘটনার পরই বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছে যায়। বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। পরে তাকে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের পাহারায় বের করে নিয়ে যাওয়া হয়। তিনি ন্যায় বিচারের জন্য আদালতের দ্বারস্থ হবেন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
3: পুরো ঘটনার ভিডিওগ্রাফি রয়েছে। আমি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করছি, আমি রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করছি। কি বাংলার পরিস্থিতি! এখানে প্রায় 50 জন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা রয়েছে, দরজা ভাঙার চেষ্টা করছে। আই উইল ডেফিনেটলি মুভ টু কোর্ট।
1: এই ঘটনা তীব্র নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। ঘটনার ভিডিও শেয়ার করে তিনি বলেন, রক্ষকই ভক্ষক। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তৃণমূল নেত্রী ছাড়াও দলের শীর্ষ নেতৃত্ব সেখানে রয়েছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। রাজ্য বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্য বলেন, সুস্থ গণতন্ত্রে এই ঘটনা কাম্য নয়।
4: এই নির্বাচনের ফলাফল প্রমাণ করে দিয়েছে ঔদ্ধত্য এবং একদলীয় একচেটিয়া একাধিপত্যবাদ দীর্ঘদিন চলতে পারে না। কারোর ক্ষোভ থাকতে পারে, বিদ্বেষ থাকতে পারে, কিন্তু এ ধরনের ঘটনা যারা ঘটাচ্ছেন এটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। এর সঙ্গে আমার দল দূর দূর পর্যন্ত যুক্ত।
1: সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে হুমকি দিয়েছিলেন ঠিক তেমনই আজকের ঘটনাও কাম্য নয়। বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের পাঠানো চিঠিতে সইজালের অভিযোগে তদন্তে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী সোমবার তলব করেছে সিআইডি। ভবানী ভবনে বেলা ১২টায় হাজির হতে বলা হয়েছে তাঁকে। এই সংক্রান্ত নোটিশ দিতে আজ সিআইডির পাঁচ সদস্যের দল হরিশ মুখার্জি রোডে অভিষেকের বাড়িতে যান। সেখানে প্রায় এক ঘন্টা অপেক্ষা করেও তাঁর দেখা পাননি আধিকারিকরা। পরে কালীঘাটের বাড়িতে গিয়ে তদন্তকারী আধিকারিকরা অভিষেকের হাতে তলবি নোটিশ তুলে দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশবাসীর সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩৪তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল ১১টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ থাকবে। সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে কোনো রকম যান চলাচল করবে না। প্রবাদ প্রতিম চলচ্চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের ১৩তম প্রয়াণ বার্ষিকীতে আজ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। ব্যতিক্রমী ধারায় চলচ্চিত্র তৈরি করে বাঙালি মননে নিজস্ব ছাপ রেখে গেছেন তিনি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকালও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। তারপর থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে আজও আগামীকাল হালকা বৃষ্টি হতে পারে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে রাজ্যে আজ জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছে। বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা রক্ষা এবং নাগরিক সমস্যার দ্রুত সমাধানে চালু হয়েছে স্বচ্ছ মোবাইল অ্যাপ। স্থানীয় সংবাদ শেষ হলো।
5: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold। আপনার কথা 100.1 FM Gold।
6: আপনার কথা নিয়ে বিশ্বজিতা সুস্মিতায় প্রান্তে রয়েছে। আর আপনার কথায় আপনি বলবেন ঠিক আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ যে বিষয় নিয়ে আমাদের আলোচনা করার ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের ফেসবুক যে পোস্টার রয়েছে সেখানে বিষয়টা আমরা লিখে দিয়েছি যে সহবত ছোটরাই স্কুল থেকেও শেখে, অর্থাৎ আদব কায়দা, সহবত, কমিউনিকেটিভ কম্পিটেন্স এগুলো স্কুল থেকেও শেখে। অদ্ভুতভাবে এটা নিয়ে আমাদের মধ্যে নানান তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু আপনারা যারা এ বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত দিতে চান সরাসরি চলে আসুন আমাদের কাছে 2248-8085 এই নাম্বারে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করুন 9903055992 এই নাম্বারে। আর আমাদের ফেসবুকে আজকের দিনের পোস্টার দেওয়া আছে আজকের বিষয়ের, তার নিচে গিয়ে কমেন্ট সেকশানে আপনি আপনার বিষয় লিখতে পারেন। ইতিমধ্যে প্রায় ১০ জন আমাদেরকে কমেন্ট করেছেন, সেগুলো তো শোনাবই, আর আপনিও বলতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপে লিখতে পারেন। ইতিমধ্যে অনেকে লিখেছেন আর ফোনও কিন্তু আসতে শুরু করেছে। আগে আমরা কি লিখেছেন সেটা শুনে নিই, আর যারা ফোনে আসতে চাইছেন 2248-8085 এই নাম্বারে চলে আসবেন সরাসরি আমাদের কাছে।
7: সহবত ছোটরা স্কুল থেকেও শেখে এই বিষয়ে দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস আমাদের হোয়াটসঅ্যাপ করছেন, লিখছেন, সহবতের প্রথম পাঠ শুরু হয় পরিবার থেকে, তবে স্কুল এই শিক্ষাকে সুদৃঢ় করতে বড় ভূমিকা পালন করে। ছোটরা তাদের চারপাশের বড়দের, বিশেষ করে বাবা মা ও পরিবারের অন্যান্য সদস্যদের আচরণ সবচেয়ে বেশি অনুসরণ করে। বড়রা কীভাবে একে অপরের সাথে কথা বলছেন বা সম্মান প্রদর্শন করছেন তা দেখেই তারা শেখে। শিক্ষকরা ছোটদের শুধু পুঁথিগত বিদ্যাই দেন না, বরং শ্রেণীকক্ষে সহপাঠীদের সাথে মিলেমিশে থাকা, বড়দের সম্মান করা এবং নিয়মানু

0: মূর্তিতা প্রভৃতি সম্বন্ধেও শিক্ষাদান করে থাকেন। আত্মীয় স্বজন প্রতিবেশীদের সাথে মেলামেশা এবং সামাজিক রীতিনীতি থেকেও তারা বহু আচরণগত শিক্ষা লাভ করে। সংক্ষেপে বলা যায়, পরিবার হলো শিশুর প্রথম পাঠশালা, আর স্কুল হলো সেই শিক্ষার সামাজিক রূপায়নের মাধ্যম।
1: এই মুহূর্তে 2248085 বন্ধু আছেন, সরাসরি যাচ্ছি তার কাছে। হ্যালো
2: হ্যালো, নমস্কার দাদা ভাই, দিদি ভাই,
1: নমস্কার।
2: আমি হাওড়া দাসনগর থেকে রমা রায় বলছি। সহবাস ছোটরা স্কুল থেকেও শেখে, এটা ঠিকই, যেমন টিফিন ভাগ করে খাওয়া, লাইন ধরে ক্লাসে যাওয়া, শিক্ষকদের দেখে হাসি মুখে প্রণাম, ধন্যবাদ জানানো, দিতে গেলে কলম, বন্ধুর বিপদে পাশে দাঁড়ানো, ঝগড়া না করে হাত দুটো বাড়ানো, বই খাতা গুছিয়ে ব্যাগে রাখা ঠিক, স্কুল শেখায় আলু ছড়াতে চারিদিক, মিথ্যা না বলা, সদা সত্য কথা, কাউকে কাউকে না দেয়া মনে কোনো ব্যথা, কাউকে মনে কোনো না দেয়া ব্যথা, পড়ালেখার সাথে এই ভালো স্বভাব স্কুলে পূরণ হয় সহবতের অভাব। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ। যারা বলছেন একদম সুনির্দিষ্ট করে বিষয়ে বলছেন, ভালো লাগছে। এই মুহূর্তে যে ফেসবুক পেজের যে কমেন্ট আপনাদের শোনাবো সেটা হচ্ছে কাজী আবু জাফর, তিনি বলছেন যে এখানে যখন সহবত, শৃঙ্খলা, মানবিকতা ইত্যাদি বিষয় নিয়ে মতামত চাওয়া হয় তখন বুঝতে হবে এই মানবিক গুণগুলোর বড় অভাব দেখা দিয়েছে। শিশুরা সামান্য সময় স্কুলে থাকে, বাবা মায়ের আচরণ তাকে প্রভাবিত করে সবচেয়ে বেশি। আবার এটাও ঠিক, ভালো স্কুলের অবদান অস্বীকার করা যায় না। স্কুলের পোশাক, মার্জিত রং, ফুলের বাগান, টিফিন ব্যবস্থা, স্কুল ম্যাগাজিন, সব কিছু নিয়ে গড়ে ওঠে সহবত। স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক অনুষ্ঠান, এসব থাকতে হবে। একটা ছোট্ট ঘটনা বলি, একবার একটি ছোট্ট মেয়ের হাতে আঁকা একটি ছবি পত্রিকায় পাঠিয়েছিলাম, ভাগ্যক্রমে সেটি ছাপা হয়। মেয়ের বাবা আক্ষেপ করে বলেছিলেন, আমার এই কালো মেয়েটাকে শহরের কেউ আবিষ্কার করতে পারল না, আবিষ্কার করলো আত্রাই থেকে একজন নতুন শিক্ষক এসে। আমি চাইব প্রতিটি স্কুল এগিয়ে আসুক, শিশুদের বিকাশ মানে দেশের বিকাশ। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন।
0: চলে যাব পরের হোয়াটসঅ্যাপের বন্ধুর লেখায়, তিনি ছোট করে লিখছেন,
1: বরং হোয়াটসঅ্যাপের আগে আমরা ফোনটাই চলে
0: গেছেন। নমস্কার,
1: হ্যালো, না ছিলেন কিন্তু এই মুহূর্তে নেই।
0: সপ্তর্ষি মজুমদার বড়নগর থেকে লিখছেন, সহবত অর্থাৎ ব্যবহারে ভদ্রতা, নম্রতা, ছোটরা যেমন বাড়ির গুরুজনদের থেকে শেখে তেমনই স্কুল থেকে নিয়মানুবর্তিতা, সহমর্মিতা, শৃঙ্খলাবোধ, সময়ের মূল্য, ধৈর্য, সবার সঙ্গে মিলেমিশে থাকার পাঠও নেয়। আমার আজও মনে পড়ে, আমি যখন তৃতীয় শ্রেণীতে পড়ি, আমাদের শিক্ষক মহাশয় পিতামাতার প্রতি শ্রদ্ধাবান হতে এবং তাঁদের প্রতি সন্তানের কী কী করা কর্তব্য তা শেখাতেন। দিন দুঃখের সমবায় এবং অসহায়ের প্রতি সহানুভূতিশীল সহমর্মী হতে বলতেন। হ্যাঁ, এই হচ্ছে তার বক্তব্য। সঙ্গে রয়েছেন আমাদের লিসেনার।
1: হ্যালো, হ্যালো,
3: নমস্কার।
1: নমস্কার,
3: দেখা যাচ্ছে কি অনিমেষ পচার্য কথা বলছি,
1: বলুন।
3: কথায় বলে, চাইল্ডস এডুকেশন বিগিনস ওয়েন ইট সাকস দ্য ব্রেস্ট অফ ইটস মাদার, অর্থাৎ মাতৃদুগ্ধ পানের সঙ্গে সঙ্গে শিশু শিক্ষা শুরু হয়। সহবত শিশু শিক্ষার একটা অঙ্গ এবং সেটা বাড়ি থেকেই শেখাটা সম্ভব হয়। স্কুলে হয়তো সহবত শেখা যায় যদি সেখানে সমস্ত কিছু ডিসিপ্লিন অনুযায়ী চলে, প্রার্থনার সময় মতো যদি হয়, সেখানে এই যে কমিউনিকেটিভ কম্পিটেন্স, এই কমিউনিকেটিভ কম্পিটেন্স শিখতে হলে সেই বিদ্যালয়ে পত্রিকা প্রকাশের ব্যবস্থা থাকা দরকার, তাৎক্ষণিক বক্তৃতা, বিতর্ক, এ সমস্তগুলো যদি ঠিকঠাক হয়, যথাযথ নিয়ম মেনে উপযুক্ত শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে যদি হয়, তাহলে সেখানে কমিউনিকেটিভ কম্পিটেন্স অনেক ভালোভাবে শিখতে পারে এবং সহবত কিছুটা হলেও শিখতে পারে। কিন্তু শিশুর সহবত প্রধানত শেখা শুরু হয় তার নিজের পরিবার থেকে। নমস্কার,
1: ধন্যবাদ, এত সুন্দরভাবে বললেন। এবারে আমরা বলি, আমাদের অনেকে কিন্তু হোয়াটসঅ্যাপ করছেন, আবার অনেকে ফেসবুকে লিখছেন। আমরা ভাবি সহবত মানে শুধু বাড়ির শিক্ষা, কিন্তু স্কুলও একটা বড় পরিবার, আর সেখান থেকেই ছোটরা জীবনের আসল ভদ্রতা শেখে। বাড়িতে শিশু আমি শেখে, স্কুলে শেখে আমরা। লাইনে দাঁড়ানো, বন্ধুকে কলম ধার দেওয়া, টিচারকে সম্মান করা, অন্যের কথা শুনে তারপর নিজের বলা, এই ছোট ছোট অভ্যেসগুলোই সহবতের ভিত করে দেয়। বইয়ের পড়ার চেয়েও এই শিক্ষাটা দামি, মানে বইয়ের পড়ার চেয়েও এই শিক্ষাটা দামি। টিফিন ভাগ করে খাওয়া, হেরে গিয়ে বন্ধুকে অভিনন্দন জানানো, সরি থ্যাংক ইউ বলা, এগুলো কোনো সিলেবাসে নেই, কিন্তু ক্লাসরুম, খেলার মাঠ, প্রেয়ার লাইন থেকেই বাচ্চারা এগুলো রপ্ত করে। মা বাবার পর শিক্ষকরাই শেখান কিভাবে বড়দের সম্মান করতে হয়, কিভাবে নিয়ম মানতে হয়। একজন ভালো শিক্ষাকে একটা কথাই সারা জীবন মনে গেঁথে যায়। তাই স্কুল শুধু অঙ্ক ইংরেজি শেখায় না, শেখায় মানুষ হতে। তাই যদি বাড়ি যদি সহবতের শেকড় হয়, স্কুল হলো তার ডালপালা। ধন্যবাদ, লিখছেন সুব্রা ভট্টাচার্য, বাসদ্রোণী, কলকাতা 70 থেকে।
0: লিসনার রয়েছেন আমাদের সঙ্গে, দেখি কি বলছেন। নমস্কার। কিন্তু আমাদের কাছে হোয়াটসঅ্যাপের বন্ধুদেরও মেসেজের অভাব নেই। এই মুহূর্তে সৌভিক সরকার কসবাহালতু থেকে লিখছেন, সহবত ছোটরা স্কুল থেকেও শেখে। সহবত বা ভদ্র আচরণ মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। পরিবার যেমন শিশুর প্রথম শিক্ষালয়, তেমনই স্কুলও তাদের সহবত শেখার অন্যতম প্রধান স্থান। স্কুলে শিক্ষক শিক্ষিকা ও সহপাঠীদের সঙ্গে মেলামেশার মাধ্যমে শিশুরা সম্মান করতে, শৃঙ্খলা মানতে, সৌজন্য প্রকাশ করতে এবং একে অপরকে সাহায্য করতে শেখে। ধন্যবাদ, দয়া করে, মাফ করবেন, এই ছোট ছোট শব্দগুলোর ব্যবহারও তারা স্কুলের পরিবেশ থেকেই রপ্ত করে। তাই শুধু বইয়ের জ্ঞান নয়, সুন্দর চরিত্র ও ভদ্র ব্যবহারের শিক্ষাও স্কুল শিশুদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
1: লিসনার রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে। হ্যালো।
4: হ্যালো,
1: বলুন।
4: হ্যাঁ বাবা, আমি পায়েল ব্যানার্জি বলছি, বেলকুড়িয়া থেকে।
0: বলুন।
4: হ্যাঁ, তো আমার মনে হয় দেখুন যে বাড়ি থেকে সহবতটা আমরা প্রথমে ছোটবেলা থেকে শিখি ঠিকই, কিন্তু বড় হয়ে যখন স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করছে তো সেখানে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকেও কিছু সহবত অবশ্যই শেখার আছে। যেমন পড়াশোনায় ধৈর্য, মনোযোগী হওয়া যেমন আমরা শিখি, পাশাপাশি সহবতটাও আমরা স্কুল থেকে শিখি। কার সাথে কি ব্যবহার করতে হয় সেগুলো কিন্তু শিক্ষক শিক্ষিকারাও আমাকে আমাদেরকে শেখায়। প্লাস আমরা যে আর পাঁচজন বাচ্চার সাথে মিশছি, মানে যারা শিশুরা মিশছে, এক একজনের ব্যবহার এক এক রকম, তো তাদের থেকেও হয়তো আমাদের বন্ধু বান্ধবদের থেকেও কিছু কিছু ভালো জিনিস, পজিটিভিটি আমাদের অবশ্যই নেওয়া আছে। সুতরাং আমাদের দুপক্ষেরই দায়িত্ব, গার্জিয়ান প্লাস শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব, যে বাচ্চাদেরকে সেই সহবতটা শেখানো যাতে তাদের ভবিষ্যৎটা ভালো হয়। তবে অবশ্যই সেটা উন্মুক্ত পরিবেশে হতে হবে। বাচ্চাদেরকে একটা গণ্ডির মধ্যে রেখে তাদেরকে মানসিক চাপ দিয়ে পড়াশোনার এইভাবে কিছু হবে না। তাদেরকে মুক্তভাবে ভাবার সেই পরিবেশটা রাখতে হবে, তবেই কিন্তু তারা ঠিকঠাক মতো শিখে ঠিক জায়গায় পৌঁছতে পারবে। থ্যাংক ইউ।
1: ধন্যবাদ। আমাদের কাছে বন্ধুরা এসে লিখছেন তাদের কথা, শ্রোতারা এত সুন্দরভাবে লেখেন যে তখন তাদের, এবং বলেন যারা ফোনে আসছেন এই মুহূর্তে, পায়েল বললেন এত পরিষ্কার গুছিয়ে সুন্দরভাবে তার মতামত প্রকাশ করলেন। আপনার কথা তো এই কারণেই যে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত পৌঁছে দেবেন, আর স্টুডিওর এ প্রান্তে বিশ্বজিৎ আর সুস্মিতা সেগুলো আপনাদের কাছে পাঠাবে।
0: একদম।
1: এই মুহূর্তে আপনাদের যার কথা বলবো তিনি মোহাম্মদ সাহেব আলী বিশ্বাস। মোহাম্মদ সাবেদ আলী বিশ্বাস, তিনি চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে লিখছেন যে সহবত বা শিষ্টাচার মানুষের চরিত্র গঠনের একটা গুরুত্বপূর্ণ অংশ। ছোটরা শুধু পরিবার থেকেই নয়, স্কুল থেকেও সহবত শেখে। স্কুলে শিক্ষকরা তাদের ভদ্রভাবে কথা বলা, আচরণ করা শেখান। সহপাঠীদের সঙ্গে মেলামেশার মাধ্যমে তারা সম্মান, সৌন্দর্যবোধ অর্জন করে। সারিবদ্ধভাবে চলা, নিয়ম মেনে কাজ করা এবং নিয়মানুবর্তিতে স্কুলেই শেখা যায়। বড়দের সম্মান করা ও ছোটদের স্নেহ করার শিক্ষা স্কুল থেকে শেখে। স্কুলের পরিবেশ শিশুদের দায়িত্বশীল হতে সাহায্য করে। বিভিন্ন সাংস্কৃতিক এবং শিক্ষামূলক কার্যক্রম তাদের সামাজিক মূল্যবোধ গড়ে তোলে। তাই একটি ভালো স্কুল শিশুর চরিত্র বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সহবত শেখার মাধ্যমে শিশুরা আদর্শ সুনাগরিক হিসাবে গড়ে ওঠে। জানাচ্ছেন মোহাম্মদ সাবেদ আলী বিশ্বাস।
0: সহবত ছোটরা স্কুল থেকেও শেখে, সেখানে বাড়ির শিক্ষার কথাও বারবার আসছে, কিন্তু আমরা বারবারই জোর দেব স্কুল থেকে সহবত শেখার বিষয়টা আপনারা কতটা নির্ভর করছেন বা বিশ্বাস করছেন। 2248 0 85 কিন্তু এই মুহূর্তে রয়েছেন লিসনার। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো,
5: নমস্কার।
1: হ্যাঁ বলুন।
5: বিশ্বজিৎ দা, সুস্মিতা দি, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।
5: আমি মহেশতলা ব্যানার্জি হাট থেকে দেবাশিষ কথা বলছি। দেখুন, এই সহবত জিনিসটা বাড়ির থেকেই শেখা শুরু হয় ঠিকই, কিন্তু আমার মতে বলে স্কুলের বিশাল দায়িত্ব আছে। আমি নিজে দৃষ্টিহীন হওয়ার কারণে আমি একটি আবাসিকে পড়তাম, তো সেইখান থেকে যে শিক্ষাটা পেয়েছি সেই ছোটবেলা থেকে মানুষের সঙ্গে ব্যবহার করা, কিভাবে আচরণ করতে হয়, কিভাবে পরস্পর পরস্পরের পাশে দাঁড়াতে হয়, এই যে শিক্ষাটা সেখান থেকে পেয়েছি সেটা মনে হয় আজকালকার বাচ্চারা সেখান থেকে অনেকটাই দূরে সরে আছে। কারণ স্কুলে এখন পঠন পাঠনটাই শেখানো হয়, তার বাইরে খুব বেশি যে ব্যবহার শেখানো হয় না। আর বাড়ির গার্জেনদেরও এখানে অনেকটাই গাফিলতি আছে, ওই আমিত্ব, এই আমিত্ব জিনিসটা যদি দূর না হয় তাহলে কিছু হবে না।
0: একদমই,
5: তুমি তোমাকে ভালো হতে হবে, তোমাকে বড় হতে হবে, হ্যাঁ তোমাকে উপরের দিকে উঠতে হবে, তুমি তোমার সঙ্গে যে পিছিয়ে পড়া মানুষটা আছে তার দিকে তোমায় তাকালে হবে না। তোমার বন্ধুটা একটু পিছিয়ে পড়েছে, আমি সে যদি চায় আমি একটু হেল্প করবো, কিন্তু বাড়ির চাপে সে সেটুকুও পারে না। তাই আমি মনে করি স্কুলের আরো বেশি সহানুভূতিশীল হওয়া উচিত।
0: অনেক ধন্যবাদ। এই কথায় মনে পড়লো যে এমনও আছে, অন্যেরা যাতে এগিয়ে না যায় সেমন তেমন শিক্ষা অনেক ক্ষেত্রে পরিবারগুলো থেকে দেওয়া হয় যে পাশের বাচ্চাটিকে ডিস্টার্ব করা, যাতে সে বেটার কিছু করতে না পারে। যাই হোক, চলে যাব হোয়াটসঅ্যাপের মেসেজে। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে লিখছেন, সহবত শেখে স্কুল থেকে ছোটরাই মনে প্রাণে, না নয় শুধু লেখাপড়া জীবনের শিক্ষাঙ্গনে, কথা বলার ধরন থেকে অন্যের প্রতি শ্রদ্ধাশীল, নিয়মানুবর্তিতায় অনুসরণ, ব্যবহারে সদা সাবলীল, ভিন্ন প্রকৃতির মানসিকতায় ভালো মন্দির বাছাই স্কুলের বেশ বড় পরিসরে করে নিতে হয় যাচাই, স্কুলের শাসন ও নীতিকথা সহবত শেখার স্বচ্ছ ধাপ, জীবনের তৃণমূল স্তরে মানুষ হওয়ার পরিমাপ, সহবতহীন প্রথম জীবন চরিত্রায়ণে রূঢ়তা, স্কুলে ছোটদের সুশিক্ষা সহজেই আনে সরলতা।
1: সুন্দরভাবে লিখছেন তাদের মতামত। এই মুহূর্তে আবার চলে যাব ফোনে। হ্যালো
5: হ্যালো
6: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
6: বেলগাঁও থেকে লক্ষ্মণ মজুমদার বলছি। দাদা দিদি দুজনকে নমস্কার জানাই।
0: নমস্কার।
6: বলছি যে প্রথমে বাড়ির শিক্ষা, মা বাবার কাছে বাড়ির শিক্ষা সন্তানের, কিন্তু মা বাবার তো কুশিক্ষা দেয় না, সুশিক্ষায় দেয়। আর তারপরে স্কুলে গিয়ে মাস্টারমশাই দিদিমণি তাদের কাছে শিক্ষা। আর একটা কথা হচ্ছে ওখানে ভালো ভালো তারা ভালো ভালো শিক্ষাই দেয় দাদারা, কিন্তু একটা বাচ্চার সাথে একটা তুলনা, ওই বাচ্চাটা ভালো পড়াশোনা করে, তুমি ভালো পড়াশোনা করো, তাকে তাকে তাকে এই করে তোমার আরো ভালো করতে হবে, এই রেশারেশিটা আমার মনে হয় না করাই ভালো, বাচ্চাদের মাথায় একটা ই পড়ে, চাপ পড়ে।
1: তাদের মধ্যে একটা কমপ্লেক্স তৈরি হয়। এই মুহূর্তে আমাদের কাছে অনেকে লিখছেন এবং অনেকে তাদের মতামত জানিয়েছেন। খালি এই মুহূর্তে ফেসবুকে একজন লিখছেন, একটি ক্লাস এইটের ছেলে, সেটা আপনাদেরকে শোনাচ্ছি।
0: আচ্ছা, বেড়াচাপা বারাসাত উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, শ্রদ্ধেয় মহাশয় মহাশয় আমার নাম তুফান, আপনাকে জানাই শুভ সন্ধ্যা, পাশাপাশি জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। আমি দশম শ্রেণীতে পাঠরত একজন ছাত্র, অতএব এই বয়সে যতটুকু অভিজ্ঞতার আমি শিকার হয়েছি সেই অভিজ্ঞতার সাক্ষী হয়ে আমি উক্ত বিষয় সম্বন্ধে নিজের কয়েক কথা লিখছি। মানুষের জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম, কিন্তু শিক্ষা বলতে শুধু বইয়ের পাতা মুখস্থ করা বা পরীক্ষায় ভালো নম্বর পাওয়াকেই বোঝায় না। প্রকৃত শিক্ষা মানুষকে সুন্দরভাবে বাঁচতে শেখায়, অন্যকে সম্মান করতে শেখায় এবং মানবিক হতে শেখায়। আর এই মানবিকতার অন্যতম ভিত্তি হলো সহবত। শিশুরা যখন স্কুলে যায় তখন তারা শুধু অঙ্ক, বিজ্ঞান বা ইতিহাস শেখে না, শেখে একসঙ্গে চলতে, অন্যের কথা শুনতে, শৃঙ্খলা মেনে চলতে এবং সকলকে সম্মান করতে। বন্ধুদের সঙ্গে মেলামেশা, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়েই সহবতের বীজ তাদের মনে অঙ্কুরিত হয়। এই প্রসঙ্গে এর একটি বিখ্যাত উক্তি স্মরণীয়, শিক্ষা হলো মানুষের মধ্যে নিহিত পূর্ণতার প্রকাশ। এই পূর্ণতা কেবল জ্ঞানে নয়, চরিত্রে, আচরণে এবং ভদ্রতায়ও প্রকাশ পায়। তাই সহবতহীন শিক্ষা কখনোই সম্পূর্ণ শিক্ষা হতে পারে না। আজকে দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে প্রযুক্তি ও জ্ঞানের পাশাপাশি সুন্দর ব্যবহারের মূল্য আরও বেড়েছে। একজন মানুষের পরিচয় তার কথাবার্তা, ব্যবহার এবং অন্যের প্রতি দৃষ্টিভঙ্গির মধ্যেই ফুটে ওঠে। তাই ছোটবেলা থেকেই সহবতের চর্চা অত্যন্ত জরুরি। আমার বিশ্বাস, সহবত শেখা মানে শুধু ভদ্র হওয়া নয়, বরং

0: একজন প্রকৃত মানুষ হয়ে ওঠার পথে দৃঢ় পদক্ষেপ নেওয়া, কারণ জ্ঞান মানুষকে আলোকিত করে কিন্তু সহবত তাকে সকলের শ্রদ্ধা ও ভালোবাসার আসনে প্রতিষ্ঠিত করে। শেষে আবারও আপনাদেরকে শ্রদ্ধেয় শ্রোতা ও মণ্ডলীকে জানাই আমার আন্তরিক প্রণাম।
1: এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন লিসনার রয়েছেন, সরাসরি যাব তার কাছে। হ্যালো, না ছিলেন তিনি, বারবার আসছেন আমাদের কাছে এবং সেগুলো পাঠিয়ে দিচ্ছি। এই

0: বাদ করি আশপাশের পরিবেশটাও দরকার কিছুটা। অনেক সময় বাচ্চারা খুব মুশকিলে পড়ে, ছোট মনে কিউরিয়াসিটি বেশি জন্মায়, বাড়িতে সহবত শিখছে ভালো, স্কুলে বা বন্ধুবান্ধবদের সঙ্গে অনেক খারাপ জিনিস বাচ্চারা শেখে, তারা এই জিনিসটার মানে কাকে জিজ্ঞাসা করবে? একটা ভালো মানুষ খোঁজে, সেখানে সে এই কথাটা সহজভাবে বলতে পারে, আমার সন্তান দু একটা খারাপ শব্দ আশপাশ থেকে শিখেছিল, সে তখন তার দাদুকে জিজ্ঞাসা করে এ কথার মানে কি। এরকম হয়ে থাকে অনেক বাচ্চার ক্ষেত্রে, আস্তে আস্তে বাচ্চা চোখ খুলবে, ভালো মন্দ বুঝে যাবে, যতটা পারবো ঘর থেকে ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করব। দীনেশবাবু, আপনাকে বলি, আপনি যখন লেখেন তখন ওই দাড়ি কমাগুলো না থাকায় আমাদের পড়তে অসুবিধা হয়, এবং আশা করব আপনি পরে যখন লিখবেন তাতে কি অর্থটা বদলে যায়, সেইটা একটু মেনটেন করার চেষ্টা করবেন।
1: লিসনার আছে কিনা দেখে নি। নমস্কার।
2: হ্যালো, নমস্কার দিদি ভাই, ভালো ভাই?
0: হ্যাঁ বলুন।
2: আমি শাহরাপুর থেকে অশোক দত্ত বলছি। দেখুন, বাচ্চারা প্রথম শিক্ষা তার মানে বাড়িতে, বাড়িতে ছোট থেকে দু বছর, আমি একদিন গিয়েছিলাম, একটা চার বছরের মেয়ে, সে কোনো বাড়িতে গেছে, তার পিসির বাড়ি, তার সেখানে বলছে তোমরা আমার বাড়িতে যাবে, মানে সে বাড়ির পরিবেশ থেকে যে জ্ঞানটা, বাইরের জ্ঞানটা সবই তো এই বাড়ি থেকে, ফ্যামিলি নিজের পরিবার থেকে হবে। স্কুলের নিয়ম কানুন যেরকম আছে, দেখুন স্কুলে অনেক রকম হয়, আমি দেখেছি কেউ একটা স্কুলেই নম্বর কম বেশি দিয়েছে, তার মা তাকে বলছে ও ওইরকম করেছে, তুই এরকম হতে পারলি না কেন, এতে বাচ্চাদের মন ভেঙে যায়। এটা আমার খুব খারাপ লাগলো, তাকে আমি বললাম দিদি ভাই এরকম বলবেন না, ওই বাচ্চাটা ও বলুন যে এরকম ভালো করে করবেন। আমার মুখে, আমার নানি গিয়েছিল স্কুলে, আমি হানতে গিয়েছিলাম। নমস্কার দিদি ভাই,
0: ধন্যবাদ। আমাদের কাছে যারা লিখছেন তাদের মধ্যে এবারে যার কথা বলবো, তিনি অনুপ কুমার রায়, চন্দননগর হুগলি থেকে লিখছেন। চ্যারিটি বেগেন্স অ্যাট হোম হলেও সহবত ছোটরা স্কুল থেকেও শেখে, বাড়িতে পরিবার পরিজনদের কাছ থেকে শুরু করে স্কুলেও ছোটরা সহবত শেখে, বয়োজ্যেষ্ঠ কিংবা ওদের থেকে বড়রা কিংবা ওদের থেকে বয়সে ছোট অথবা ওদের সমবয়সী সবার সাথে কেমনভাবে আচরণ করবে, কেমন করে কথা বলবে, সেই সব শিক্ষাও স্কুল থেকে শেখে। তবে ধীরে ধীরে ছোটরা বড় হয়ে যায় আর আচার ব্যবহার, নিয়মানুবর্তিতা, মার্জিত আচরণ কোথায় যেন ধীরে ধীরে উধাও হয়ে যায়। লিখছেন অনুপ কুমার রায়, চন্দননগর হুগলি থেকে।
1: কিশোর বালিহাওড়া থেকে লিখছেন, ছোটরা সহবত শিক্ষা পায় স্কুল থেকে আর ঘর থেকে। কার সঙ্গে এরকম ব্যবহার করা উচিত, বড়দের সম্মান করা, ভালোবাসা, এগুলো ঘর থেকে এসেছে। তবে এখন অনেক কিছু পাল্টে গেছে, বাচ্চারা দুষ্টুমি করলে স্কুলে দিদিমণি বা মাস্টারমশাই মারতে পারেন না। আমি যখন পড়াশোনা করেছি স্কুলের মাস্টারমশাইরা আমাদের শাস্তি দিত, ভুল করলে, দুষ্টুমি করলে মারতো। এখন এটা উঠে গেছে, একটু মারলে বা বকলে বাবা মা স্কুলে চলে যায় বা চিঠি লিখে দেয়, আমার বাচ্চাকে মারবেন না, বকবেন না, আপনাকে বারবার ডায়েরিতে লিখে দিচ্ছি, আপনারা শুনছেন না কেন। বলতে পারবো না এটা কতটা ভালো হয়েছে, শিক্ষকরা তো অভিভাবক, শিক্ষা শেখাবে, ভুল করলে বকবে, অল্প একটু একটু মারবে, তাতে কি হয়েছে? এর ফলে বাচ্চারা অনেকটা আশকারা পেয়ে গেছে, টিচার এখন ছেড়ে দিয়েছি, যার সন্তান সে বুঝবে। আমাদের সময় মারলে বাড়িতে বলতো, বললে গার্জেন বলতো আরও কটা দিলে ভালো হতো, শিক্ষকরা বা গার্জেনরা ভালোবাসবে, দুষ্টুমি করলে মারবে, তাহলেই তো একটা ছাত্র অনেক কিছু শিখবে, শিখবে, জানবে। চলে যাই আমাদের লিসনারের।
0: হ্যালো,
3: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
3: আমি শেখ তাহির আলী বলছি, বদুরচক মাঝপাড়া রাজবলহাট হুগলি থেকে। তা বাচ্চাদের শিক্ষা নিতে গেলে যে ছোট থেকে কিন্তু আগে তাদের বাবা মার কাছ থেকে তাদের শিক্ষা সহবত কিন্তু বাবা মা মায়ের কাছ থেকে কিন্তু নেওয়া দরকার বলে আমি মনে করি। কারণ তার বাচ্চারা যখন ছোট হয় তাদের শিক্ষা দীক্ষা, তাদের আচার ব্যবহার সবকিছু তার বাবা মায়ের কাছ থেকে শিক্ষা নিতে হবে। কার পাড়া পড়শি পাঁচটা ছেলের সঙ্গে যখন খেলাধুলো করে, পাঁচ রকম সহবত, পাঁচ রকম তাদের আচার ব্যবহার হতেই পারে। তো আমার ছেলেকে আমি কিভাবে মানুষ করব, আমার ছেলে কিভাবে বড় হবে, শিক্ষার দিক দিয়ে শিক্ষার আলো ছড়াবে, সেই সব দিক দিয়ে বাবা মাকে আগে সেই সব দিক দিয়ে সহবত হতে হবে। তারপরে যখন ছেলে আস্তে আস্তে বড় হবে, তারপরে স্কুলের গণ্ডি, অবশ্যই স্কুলে সে কতক্ষণ থাকে, যখন সে পাড়ায় বাড়িতে আসে অবশ্যই সে খেলাধুলো, তাকে একটু শরীর চর্চা সর্বদিক দিয়ে তাকে একটু বাইরের হাওয়াটা তাকে গায়ে লাগাতে হবে।

0: তার পরিপ্রেক্ষিতে যখনই সে বাইরের হাওয়া পাচ্ছে সেটা বাবা মাকে খেয়াল রাখতে হবে যে আমার ছেলে বাইরে যাচ্ছে, তার সহবতটা, তার সঙ্গীটা যে কতটা ভালো, ভালোর দিক দিয়ে যাচ্ছে না খারাপের দিক দিয়ে যাচ্ছে। স্কুলে যখন আছে নিশ্চয়ই আমি বলবো শিক্ষার্থীরা, শিক্ষক মশাই, তারা অবশ্যই যে হ্যাঁ আমার ছাত্রটা ভালো হোক, আমার স্কুলের যে পটক পাঠনটা আরো উন্নত থেকে উন্নততর হোক, সকল শিক্ষক শিক্ষিকা অবশ্যই চাইবে। কিন্তু যতক্ষণ শিক্ষক তার গণ্ডির মধ্যে ছিল সে অবশ্যই তো করবে, তারপরে যখন সে বাড়িতে চলে এলো কিন্তু তার পরিপ্রেক্ষিতে বাবা মাকে সেই জিনিসটা দেখতে হবে, তাহলেই সেই শিক্ষার যে দিকটা অবশ্যই বড় হয়ে সে শিক্ষার সেই দিকটা ভালোটা মন্দটা সে বুঝতে পারবে এবং সে সাফল্যর দিকটা বেছে নেবে বলে আমি মনে করি। নমস্কার,
1: ধন্যবাদ আপনাকে, এত সুন্দরভাবে সবাই বলছেন। তবে আমাদের কাছে বন্ধুরাও এখনও কিন্তু লিখছেন, অনেকে লিখেছেন, সেই সব লেখা আপনাদের পড়ে শোনাবো। তবে তার আগে যখন ছোটদের কথা হচ্ছে, লেখাপড়া স্কুলের কথা হচ্ছে, তখন ছোট্ট দুটো গান শুনে ফিরে আসছি আপনাদের কাছে।

0: সত্যি লেখাপড়া করলে গাড়ি চাপা পড়ে কিনা সে কথা তো অনেক তর্ক বিতর্ক আছে, সেটা পরে শোনা যাবে। কিন্তু তার আগে যেটা নিয়ে আমরা আলোচনা করছি যে ছেলেরা বা ছোটরা সহপাঠ স্কুল থেকেও শেখে,
1: আর আপনারা জানাছেন 2248 8085 এ ফোন করে 9903059992 তে আপনারা কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করছেন, মেসেজ করছেন, আর আছে আমাদের ফেসবুক পেজ 100.1 FM Gold Kolkata। এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ করেছেন বাউরিয়া জাগৃহী থেকে মমতা ঘোষ, লিখছেন, বিদ্যালয় শুধু অক্ষর জ্ঞানের জায়গা নয়, এটি জীবন গড়ার কারিগর। প্রতিদিন সহপাঠীদের সাথে মেলামেশা, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং নিয়মানুবর্তিতা অনুশীলনের মাধ্যমে শিশুরা আসল সহবত ভদ্রতা শেখে।

0: প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে এই সামাজিক শিক্ষাই মানুষকে আজীবন শ্রেষ্ঠ করে রাখে।
1: সহবত বা নীতি নিষ্ঠ আচরণ আজকের ছোটদের কি শেখাবে? বড়রা, এই বড় কারা? বাড়ির মানুষ, প্রতিবেশী এবং স্কুলের বড়রা আর বন্ধুরা। এই বন্ধুদেরও একটা নিজস্ব বৃত্ত আছে। বড় করে বললে বৃহত্তর সমাজের প্রতিটি মানুষ, কিন্তু বিগত পাঁচ দশক আমরা বেশিরভাগ পশ্চিমবঙ্গের মানুষ এবং সঙ্গে বিশ্বায়ন আমাদের এবং আমাদের সন্তানদের ন্যায় নীতিনিষ্ঠ কোনো মানবিক আচরণ না পাঠ্যপুস্তকের মাধ্যমে না নিজেদের আচরণের মাধ্যমে সামগ্রিকভাবে শেখায়নি। তাই সহবত শিশুদের মধ্যে নতুন করে শেখাতে হবে বাড়িতে, বিদ্যালয়ে, কারণ স্কুল থেকে বাড়িতে বেশি সময় থাকে। কিন্তু ওরা শিখবে তখনই যখন আমরা ওদের নিজেদের ব্যবহার আচরণ দিয়ে শেখাবো। আপনি আপনি আচরি ধর্ম পরের শেখায়, এটা একটা নিরন্তর প্রচেষ্টা, বন্ধ থাকলে চলবে না, প্রজন্ম থেকে প্রজন্মে হস্তান্তর হবে। স্কুলে সহবতের আদান প্রদান সহজ, কারণ সমবয়সী সমমনস্ক হতে সময় নেয় না। ধন্যবাদ।
0: লিসনারের কথায় যাব, তার আগে এক লাইনের একটা মেসেজ পড়ব। সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে লিখছেন, একটি শিশুর সহবত আচার আচরণ সম্পূর্ণ নির্ভর করে বাড়ির পরিবেশ এবং জন্মসূত্রে পাওয়া অভিভাবকের অর্জিত দোষগুণের ওপর। অর্থাৎ তিনি কিন্তু স্কুলের বিষয়টাকে গুরুত্ব দিলেন না সেই অর্থে।
1: হ্যালো,
2: হ্যাঁ নমস্কার, আমি শুভজিৎ বলছি।
1: নমস্কার।
2: হ্যাঁ, অ্যাকচুয়ালি চ্যারিটি বিগিনস অ্যাট হোম সেটা একদম এই যুগের সাথে খুব তাল মিলিয়ে চলে, কারণ এখন তো জেন আলফার যুগ, আর এখনকার বাচ্চারা এত বেশি স্মার্ট আর ইন্টেলিজেন্ট হয় যে যতদিনে তারা স্কুলে গিয়ে পৌঁছয় তার আগে যা তাদের শেখার কিন্তু শিখে যায়। এবার সেটাকে গ্রুমিং হয় স্কুলে, কিন্তু এখন এমন অবস্থা হচ্ছে, সত্যি কথা বলতে আমি নিজে শিক্ষার মানে এডুকেশন ফিল্ডে আছি, আমি এখন বুঝে গেছি যে বাচ্চাদের বকা শাসন করা, যেটা আমাদের যুগে মানে আমরা তো সেই লাঠি পেটা থেকে শুরু করে কি না খেয়েছি বাবা মা এবং শিক্ষকদের কাছ থেকে, এবং কখন আমরা বাড়ি গিয়ে কমপ্লেন করতাম না যে স্যার বা ম্যাম আমাদের মেরেছে বা সারাদিন নীলডাউন করে রেখে দিয়েছিল, বরঞ্চ আমার বাবা মা ব্যক্তিগতভাবে নিজেই বলতো যে স্যারকে বলে আসতো যে স্যার এটা করবেন না হলে ছেলে বড় হবে না। কিন্তু এখনকার যুগটা অন্য হয়ে গেছে, এখন আমি নিজে যখন আমার ছাত্রদের বকাবকি করি তখন বাবা মারা নিজেরাই বলেন যে স্যার একটু বকবেন না, কারণ ও খুব সেন্সিটিভ। তো এই সেন্সিটিভ এখনকার বাচ্চারা এতটাই যে বাবা মারা ভয় পায় যে আজকে যদি আমি কিছু বলি তারা যদি কিছু হয়ে যায়। তো এক্ষেত্রে কিন্তু বাড়িতে বাবা মাদের ভেতরকার যে সম্পর্ক, মানে বাবা মার সাথে মানে হাজবেন্ড ওয়াইফের কি সম্পর্ক, দাদা তারা তাদের বাবা মাদের সাথে কিরকম ট্রিটমেন্ট করছেন, শ্বশুর শাশুড়ির সাথে কিভাবে ট্রিটমেন্ট করছেন, সেটা কিন্তু খুব ম্যাটার করে, কারণ বাচ্চাদের ইয়ার্স আইজ খুব প্রচন্ড স্মার্ট, সব কিছু বোঝে ওরা, সেটা হয়তো এক্সপ্রেস করতে পারে না। সেই জন্য আমার মনে হয় সহবতটা স্কুল যতটা না শেখাবে, আমার মনে হয় বাড়ির পরিবেশটা প্রচন্ড পরিষ্কার, ট্রান্সপারেন্ট, এবং বাচ্চাদের বোঝার ক্ষমতাটা বাবা মাদের থাকা খুব প্রয়োজন, কারণ বাবা মারা বাচ্চাদের বোঝেন না বলেই কিন্তু বাচ্চারা অনেক সময় একা হয়ে যায় এবং কারুকে শেয়ার করতে পারে না বলে তাদের ভবিষ্যৎ জীবনটাও কিন্তু অনেকটা এফেক্টেড করে। সেজন্য স্কুল এখানে সেটাই করবে যেটাকে আমরা বলি গ্রুমিং করা, যেটা অলরেডি ওরা শিখে চলে এসেছে বাড়ি থেকে। ধন্যবাদ।
1: সুন্দরভাবে বললেন এবং আপনি নিজেও শিক্ষার সঙ্গে যুক্ত। আপনার এই কথা শুনতে শুনতে আমার নিজের একটা অভিজ্ঞতা মনে পড়ছিল। একবার একটা মনোবিজ্ঞানী নীলাঞ্জনা সান্যাল তার ওয়ার্কশপে গেছি, বিভিন্ন জন বলছে জোরে কথা বলবেন না, সেন্সিটিভ, ও খুব চিন্তাশীল, একটু অন্য ধরনের, অন্যদের থেকে আলাদা। হঠাৎ করে একজন গার্জিয়ান উঠে প্রশ্ন করলো যে এগুলো তো আপনি বলছেন সব, আমাদের সময় আমাদের বাবা মা আমাদের প্যাদানি দিত, সেই প্যাদানিটা কোথায় গেল, সেটাতে তো কাজ হতো। আসলে এই যে দৃষ্টিভঙ্গির তফাত, এটা কিন্তু আছে যে কোনটাই কোন পরিস্থিতিতে কোন ওষুধে কাজ হবে। আপনাদের প্রত্যেকের স্বতন্ত্র মতামত আমরা সম্মান জানাই, স্বীকার করি। এই মুহূর্তে শ্রীশ মোহাম্মদ তিনি লিখছেন, সহবতের আতুর ঘর ছোটদের পরিবার, স্কুলের অবদান আছে, নাই অস্বীকার করিবার। বাড়িতে সহবত শেখায় সব গুরুজন, স্কুলেও সহবত শেখায় সব শিক্ষকগণ। সহবত আসলে ডিসিপ্লিন, যেটা শেখা দরকার। স্কুলের ডিসিপ্লিন সব ছোটদের মানা অত্যন্ত দরকার। কিভাবে কথা বলতে হবে, সম্মান কাকে জানাতে হবে, বাড়িতে শেখায়, ক্লাসে চেঁচামেচি করতে নেই, পড়াশুনো করতে হবে, ঠিকঠাক চলতে হবে, স্কুলে শেখায়, তাই সুনাগরিক বানাতে স্কুল এবং বাড়ি উভয়কে দরকার। দুই প্রতিষ্ঠানের সাহায্যে মানুষ হয়ে ওঠে ছোটরা, সেটাই বুঝবার। অতএব স্কুল ও পরিবারের সাহায্যে একটি শিশু মানুষ হয়। দুই জায়গায় অনুশাসনে শিশু সুনাগরিক হয়, শ্রী মোহাম্মদ পাইকপাড়া নলহাটি থেকে লিখছেন।
0: যাদবেন্দ্র পণ্ডা জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, সহবত শিষ্টাচার ছোটরা প্রথমে মা বাবা পরিবারের সদস্যদের আচার আচরণ দেখে কিভাবে বড়দের সঙ্গে কথা বলতে হয়, কিভাবে বড়দেরকে সম্মান করতে হয় শেখে, তারপর স্কুল থেকে নৈতিকতার পাঠ, শিক্ষক ও সহপাঠীদের সাথে মেলামেশার মাধ্যমে নিয়মানুবর্তিতা, শিক্ষকদের সম্মান করা, সহযোগিতা, সামাজিক মূল্যবোধ, খেলাধুলো, অন্যের সাথে ভাগ করে নেওয়া, দলবদ্ধভাবে কাজ করা, সময়ের কাজ সময়ে করা এবং নিয়মের মধ্যে চলার মতো শৃঙ্খলা বোধ শেখে, এই ব্যাপার বললেন তিনি। আর আমাদের লিসেনার কি বলছেন?
1: হ্যালো,
0: নমস্কার।
3: হ্যালো, আমি রাজার মিউজিয়াম থেকে জয়কিশোর কাজী বলছি।
1: বলুন
0: বলুন।
3: মানে আমি যেটা মনে করছি, গার্জেনদের কি শিক্ষকদের উপর একটু আস্থা রাখা, যে শিক্ষকরা আমার ভালো চায়, তো শিক্ষকরা আমার ভালো চায় তো তাদের খোঁজ খবরও নিতে হবে, যে ঠিক মতো পড়াশোনা করছে কি করছে না। কারণ স্কুলে বিভিন্ন পরিবেশের ছেলেমেয়েরা আসে বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ স্কুল যথেষ্ট পরিমাণে শিক্ষা দেয় এবং সেটা আস্থা রাখা উচিত, সম্মানও রাখা উচিত। এইটুকু আমার বক্তব্য।
1: ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে অসংখ্য। তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে লিখছেন যে, বাবা মা নিজের গৃহ হলো আসল শিক্ষার স্থান, বাবা মায়েরাই ভব্যতা, ভদ্রতা, গুরুজনদের সম্মান প্রভৃতি অনেক শিক্ষা প্রাথমিকভাবে দেন। স্কুল শিক্ষকগণ মানুষ করার কারিগর, তারাই স্কুলের গণ্ডিতে নানা ব্যস্ততায় সহপাঠ ভালো আচরণ শেখান। আমরা এখনও প্রাক্তন শিক্ষকদের দেখতে পেলে সাইকেল থেকে নেমে সম্মান দিই, অধুনা ছাত্রছাত্রীরা এসব ভুলে গেছে। সহপাঠ কাকে বলে তার অর্থই বোঝে না। নমস্কার শ্রবণ সঙ্গীদের, লিখছেন তপন চক্রবর্তী।
0: সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন, সহবত অর্থাৎ ভব্যতা, শিষ্টাচার মেনে চলা উচিত। এইসব সহবতের পাঠ শিশুরা বাড়ির পাশাপাশি স্কুল থেকেও পায়। সহপাঠী বন্ধুদের আচার আচরণ শিশুকে প্রভাবিত করতে থাকে এবং তেমন আচার আচরণ করতে থাকে। শিশুদের জীবনে আসা বন্ধুদের ক্রিয়াকর্ম, হাবভাব, আচার আচরণ গভীর ছাপ ফেলে। তাই শিশুদের সহবতের পাঠে স্কুল তথা সহপাঠী বন্ধুদের বিশেষ ভূমিকা থাকে।
1: একদম ঠিক। এই মুহূর্তে আমাদের হোয়াটসঅ্যাপে আর বিশেষত ফেসবুকে আর কোনো ইয়ে নেই, যারা কমেন্টস নেই, অন্যান্যরা যারা মেসেজ করেছেন তাদের মতামত আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। এর মধ্যে লিখেছেন কার্তিক মণ্ডল, গ্রাম দাউদপুর, থানা সন্দেশখালী, জেলা উত্তর চব্বিশ পরগনা। ছোটরা পরিবার থেকে যেমন সহবত শেখে, তেমনি স্কুল থেকেও অনেক কিছু শেখে। স্কুলে শিক্ষকরা তাদের ভদ্রভাবে কথা বলতে শেখান, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা শেখানো হয়। স্কুলের নিয়মকানুন মেনে চলতে গিয়ে শৃঙ্খলা বোধ তৈরি হয়, সত্য কথা বলা এবং অন্যকে সাহায্য করার শিক্ষা পাওয়া যায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাসও স্কুলে গড়ে ওঠে। তাই আমি মনে করি সহবত শেখার ক্ষেত্রে স্কুলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
0: আপনারা আমাদের মেসেজ করছেন, হোয়াটসঅ্যাপ করছেন, চলে যাই আরেকটি হোয়াটসঅ্যাপে। যিনি লিখেছেন, পরমা মিত্র, ভবানীপুর, কলকাতা থেকে, শিশুর প্রথম শিক্ষা পরিবারে শুরু হলেও সহবাদ শেখার ক্ষেত্রে স্কুলের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ। স্কুলে তারা শুধু বইয়ের পাঠ শেখে না, শেখে কীভাবে অন্যের সঙ্গে কথা বলতে হয়, বড়দের সম্মান করতে হয়, বন্ধুদের সঙ্গে মিলেমিশে চলতে হয়। শিক্ষক শিক্ষিকা, সহপাঠী, স্কুলের নিয়ম সব মিলিয়ে শিশুরা আচরণ ও ব্যবহারে বড় প্রভাব ফেলে। ধন্যবাদ, দয়া করে মাফ করবেন, এই ছোটো ছোটো অভ্যাসগুলো অনেক সময় স্কুলের পরিবেশ থেকেই গড়ে ওঠে। তাই সহবত শেখানো দায়িত্ব শুধু পরিবারের নয়, স্কুলও তার গুরুত্বপূর্ণ অংশীদার। একেবারেই তাই, একশো বার।
1: এই মুহূর্তে আমাদের কাছে প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখে পাঠিয়েছেন, বাড়িতে সহবত শেখা হয় যে শুরু, স্কুল তার পূর্ণ রূপ দেন যিনি শিক্ষাগুরু। সহবত শেখা যায় সুশিক্ষার শিক্ষিত হলে, সহবত শেখায় বাঁচতে নয়তো জীবন জলে। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন।
0: আরও কিছু হোয়াটসঅ্যাপ এবং মেসেজ রয়েছে। ছোটরা সহবত যেমন বাড়িতেই অভিভাবকদের থেকে শেখে, তেমনই ছোটদের স্কুলেও এই শিক্ষার অনেকটা ভূমিকা থাকে। পশ্চিম বর্ধমান থেকে সুচেতা লিখছেন।
1: আমাদেরকে যারা লিখেছেন তাদের মধ্যে অনেকেই তাদের নাম, কিশোর বালি থেকে যেটা লিখেছেন আমরা ইতিমধ্যে পড়ে শুনিয়েছি সেটা।
0: না, এটা প্রসাদপুর ভগবতীতলা থেকে গোলাপ ঘোষাল বলছেন।
1: না, এখানে কিশোর তার হোয়াটসঅ্যাপে লিখছেন,
0: তার থেকেই আরেকজন লিখছেন। হ্যাঁ, সেটাও একটা ব্যাপার। আচ্ছা।

0: বলে যাই, আমাদের মেসেজ করেছেন বন্ধুরা কেউ কেউ, যেমন শিপ্রা কারার।
1: হ্যাঁ, আমরা বারবার বলছি মেসেজ যখন করবেন এইভাবে লিখবেন যেটা আমরা বুঝতে পারি, মেসেজে আপনারা এইভাবে রোমানে লেখার চেষ্টা করেন যেগুলো বুঝতে অসুবিধা হয়, সময়ের অনেকটাই শিশুদের মানে স্টুডেন্টদের কথা স্কুলে, তাই আমার মনে হয় স্কুলও একটা ফ্যামিলি। এই এই খানকার টিচাররা মা বাবা আর ছে না, এভাবে লিখলে হবে না, এভাবে লিখলে আপনি যেভাবে লেখেন সেটা পড়া এবং তার অর্থ দাঁড়ায় না। অর্থাৎ যারা লিখবেন হয় বাংলায় লিখবেন, না হলে যেভাবে আমরা উচ্চারণ করি রোমান তাতে লিখবেন। এই মুহূর্তে জয়শ্রী
0: আমাদের লিসনার।
1: আচ্ছা লিসনার, হ্যালো।
2: হ্যালো, আমি নৈতি হুগলি থেকে নূপুর পাল বলছি।
1: বলুন।
2: স্কুল তো অবশ্যই খুব ভালো একটা জায়গা, স্কুল ছাড়া হয় না, সম্ভব নয় সবকিছু। আমরা নিজেরাও যেমন স্কুলে শিখেছি, নিজেদের ছেলে মেয়েরাও এখন স্কুল থেকে এসে এত ভালো ভালো এক একটা কথা বলে যে সত্যি মনে হয় স্কুলে, মানে বাড়ি থেকে আরো স্কুলে মনে হয় বেশি শিক্ষা দেওয়া হয়।
1: কিছু কিছু স্কুলে পড়াশুনোর সাথে সাথে অনেক কিছু ভালো শিক্ষা পাওয়া যায়, কথাটি সত্য বলবো আমি। আমার দিক থেকে হেড টিচারের পাশাপাশি অন্যান্য টিচারের শাসন আজও মনে পড়ে ছবির মতো, কিন্তু আজকের দিনে ইংরেজি মাধ্যম স্কুলে পাঠিয়ে শান্তি পাচ্ছে না অভিভাবকরা। জয়শ্রী দত্ত অশোকনগর উত্তর চব্বিশ পরগনা থেকে দিচ্ছেন।
0: আমাদের আর কোনো মেসেজ আছে কিনা?
1: হ্যাঁ, আমাদের মেসেজ দিচ্ছেন বাউরিয়া বৌলখালি শান্তনু ঘোষ এবং কনক ঘোষ। অক্ষর চেনার পাশাপাশি স্কুল থেকে শিশুরা শিখছে মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করার ম্যাজিক, আবার বই পড়া মুখস্থ করার চেয়েও জরুরি হলো আশপাশের সবার সাথে ভদ্র আচরণ করা, যা শিশু স্কুল থেকেই প্রথম শেখে।
0: চলে যাব পরের মেসেজে। না আর কোন বন্ধু? হ্যাঁ, কুন্তল ভট্টাচার্য যাদবপুর থেকে লিখছেন, সহবত বা আদব কায়দা কেবল পরিবার নয়, বরং স্কুল হলো শিশুদের সহবত শেখার সবচেয়ে বড় পাঠশালা। বাড়িতে মা বাবা হাতে খড়ি দিলেও স্কুলে প্রতিদিন বন্ধুদের সাথে সময় কাটানো, শিক্ষকের আদেশ মানা, নিয়ম শৃঙ্খলা মেনে চলা এবং সহপাঠীদের সঙ্গে মিলেমিশে থাকার মাধ্যমে শিশুরা প্রকৃত সহবত সামাজিকতা শেখে। স্কুল জীবন থেকেই ছোটরা শেখে কীভাবে বড়দের সম্মান করতে হয়, ছোটদের স্নেহ করতে হয় এবং বিপদে একে অপরের পাশে দাঁড়াতে হয়। তাই বলা যায় প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হয়ে ওঠার এই সুন্দর প্রশিক্ষণটি স্কুল থেকেই সবচেয়ে ভালোভাবে গ্রহণ করা হয়।
1: আজকে যারা আমাদের মেসেজ করেছেন, যারা হোয়াটসঅ্যাপ করেছেন, যারা ফোনে এসছেন, সবার কথাই সরাসরি আপনাদেরকে শুনিয়ে দিলাম। এবং এই মুহূর্তে আমরা ছোটদের কথা বলছিলাম, তাদের কাজের কথা বলছিলাম, আর আমাদের কাছে কোনো মেসেজ বা নেই, কিন্তু
0: সন্তোষী,
1: হ্যাঁ, তিনি
0: যথারীতি
1: ইংলিশে লিখেছেন, তা আমরা প্রাপ্তি স্বীকার করলাম। সন্তোষী করিমপুর কোথা থেকে লিখছেন তিনি, তার লেখাটা, সন্তোষীর লেখাটা আমরা প্রাপ্তি স্বীকার করলাম। এই মুহূর্তে ছোটদের নিয়ে এত কথা হচ্ছে, হ্যাঁ, ছোটদের নিয়ে এত কথা হচ্ছে, তাই ছোটদের আমরা নিজেরা ছুটি নিচ্ছি আর ছোটদেরও ছুটি দিচ্ছি এই মুহূর্তে এই ছুটির গানের ভিতর দিয়ে। আমাদের ছুটি ছুটি আজ, কিন্তু সত্যি ছুটি নয়, আমরা ফিরে আসবো 9:30, ততক্ষণে ছুটির গান শুনে।

0: various ministries have also due to this collaboration and community mobilization.
1: So all the challenges are being met collectively. Thank you so much, Aradhana ji, for this comprehensive discussion on the National Family Health Survey 6, on the outcomes and the progress that our health ecosystem has made and the way forward.
0: Thank you so much.
2: You were listening to a discussion on National Family Health Survey 6, Key Outcomes, Challenges and Way Forward. The participants were Aradhana Patnaik, Additional Secretary and Mission Director, National Health Mission, Union Ministry of Health and Family Welfare, and Sonu Sood, Anchor. This program was produced and presented by the News Services Division of Akashvani.
3: Spotlight.
4: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold.
5: এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার। 30 লাখের বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
6: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
4: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold।
7: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস। বাংলার ক্যানভাস 100.1 FM Gold। বাংলার ক্যানভাস।
8: হান্ড্রেড পয়েন্ট ওয়ান FM গোল্ডে সংবাদ বিরতির পর আবারও চলে এলাম বিশ্বজিতা সুস্মিতা, আর এবার বিষয় বাংলার ক্যানভাস নিয়ে। সঙ্গে থাকুন রাত 12টা পর্যন্ত।

0: বাংলার ক্যানভাসে আজ ভারতের কথা, বাংলার কথা। ভারতের মধ্যে আছে আর একটা ভারতবর্ষ, গ্রামীণ ভারত। এই ভারতে আত্রাম লক্ষ্মীবাইরা ঘরে ঘরে চাষের বীজ সংরক্ষণ করে, আর উষারানী মুর্মুরা ঘরের দেওয়ালে ঘুঁটে আর মুইঠা দিয়া জ্বালানির রসদ যোগায়। গোবর নিকানো উঠানে সকালের সূর্যের আলো নিয়ে আসে।
1: ফুলমণি সর্দাররা শালপাতার থালাবাটিতে

অতিথি আপ্যায়ন করে। শশীবালারা গাড়ি না চড়েই হেঁটে হেঁটে গন্তব্যে পৌঁছে যায়। মদন তাঁতির বংশধরেরা প্রকৃতি থেকে রং ঢেলে নিয়ে আসে। শ্যামলী, মালতী, রিনারা দল বেঁধে চাষের কাজে নেমে পড়ে। এরাই এসব ঐতিহ্যের কাজের মধ্যে দিয়ে পথ দেখাচ্ছে অন্য ভারতকে, যে ভারত অনেক বেশি স্থিতিশীল, আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে, সেই স্বপ্ন দেখায় বাংলা।

0: এমন ঝড়বাদলের দিনে এমন একজনের কথা বলবো যিনি বাংলার নন, লক্ষ্মীবাঈ, আত্রাম লক্ষ্মীবাঈ। বাড়ি সীতাকুণ্ডি গ্রামে, আদিলাবাদ জেলার শিরপুর মহকুমা। পেশায় মহিলা কৃষক, চমকে দিয়েছে এগিয়ে চলা ভারতকে, আর জনপ্রিয় করেছে ঐতিহ্যশালী বীজ সংরক্ষণ পদ্ধতিকে। কেন তার কথা বলছি, কারণ তার দেখা দেখি এই বাংলাতেও বীজ সংরক্ষণ হয়, তাই তার গল্প জানাটা অত্যন্ত জরুরি। বাজরা চাষের জন্যে তিনি কি করেছেন?
1: বাজরা চাষের জন্য বীজ সংরক্ষণের সহজ অথচ কার্যকরী পদ্ধতিকে জনপ্রিয় করেছে। গ্রামীণ আদিবাসী কৃষকেরা এই পদ্ধতি ব্যবহার করেন। এই পদ্ধতির নাম বায়ুরোধী ঝুড়ি পদ্ধতি। বাঁশের ঝুড়িকে উল্টে দিয়ে গোবরের প্রলেপ দিয়ে তার মধ্যে বীজ সংরক্ষণ করে রাখা হয়। আদিলাবাদের এই বীজ সংরক্ষণ পদ্ধতি গ্রামীণ ভারতের বহু অংশে প্রচলিত। ঘরোয়া পদ্ধতিতে ঝুড়ি আর গোবরের সাহায্যে এই সংরক্ষণ কৃষকদের বিনিয়োগ কমাতে সাহায্য করেছে। শুধু গ্রামীণ ভারত নয়, আধুনিক উন্নততর কৃষি বিশ্ব এইভাবে বীজ আরও ভালোভাবে সংরক্ষণ করে রাখে। মেয়েরা নিজেদের অজান্তেই বড় একটা কাজ করে চলেছেন। একদিকে দেশীয় জাতকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করছেন, অন্যদিকে ভবিষ্যৎ পৃথিবীর সঙ্গে সেতুবন্ধন তৈরি করছেন। দেশীয় জাতের বীজ থেকে হওয়া গাছে পোকা কম হয়, এ কারণে তাতে সার ও কীটনাশক দেওয়ার প্রয়োজন হয় না তেমন, ফলে ওই পরিবারগুলোর নিরাপদ সবজির চাহিদা মিটে যাচ্ছে। দেশি জাতের শস্য আর সবজির বীজ সংরক্ষণ করেন মেয়েরা, এমনকি বিপন্ন উদ্ভিদের বীজও সংরক্ষণে আছে অনেকের কাছে।
0: প্রয়োজনে সেই সব বীজ নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করেন মেয়েরা। ছোট ছোট প্লাস্টিকের কৌটো, নরম জলের বোতল এবং কাচের বোতলে বীজ সংরক্ষণ করে রাখেন তারা। বীজের ধরন অনুযায়ী পাত্র হয়, কোনোটা ছোট কোনোটা বড়। ছোট বীজের জন্য ছোট পাত্র আর বড় বীজের জন্য বড় পাত্র। বীজ সংরক্ষণের ফলে পরিবারগুলোর মধ্যে যেমন শাক সবজির চাহিদা মিটেছে, অন্যদিকে সেই সব সবজি বিক্রি করে তারা লাভবানও হচ্ছেন। এ বিশ্বে যত ফুটি আছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহা রূপ রস মধু গন্ধ সুনির্মল। কৃষিতে নারীর অবদান তুলে ধরে এভাবেই লিখেছিলেন কাজী নজরুল ইসলাম। সভ্যতা শুরুর দিকে কৃষির উন্মেষ মেয়েদের হাত ধরেই, তখন প্রয়োজনীয় বীজ তারা সংরক্ষণ করে পরে তা রোপণ করতেন। আর এই বীজ সংরক্ষণের পদ্ধতি যেটা এতক্ষণ শোনালাম আপনাদের, সেটা শুরু করেছিল মহারাষ্ট্রের লক্ষ্মীবাঈ, আত্রাম লক্ষ্মীবাঈ। আমরা থাকব এই গল্পে, এরপর আসবো বাংলার কথায়, বাংলার ক্যানভাসে। এখন গানের বিরতি, তারপর সংবাদ বিরতি, ফিরে আসছি বিশ্বজিৎ আর সুস্মিতা।
1: ঠিক রাত 10:10।

আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, কর্ণাটকে ভি কে শিবকুমার কংগ্রেস বিধায়ক দলের নেতা নির্বাচিত হয়েছেন। 3 জুন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান ক্ষেত বাঁচাও অভিযানকে জাতীয় প্রচারাভিযানে পরিণত করতে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার কমানোর উপরেও জোর দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। কেন্দ্রীয় সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গে আজ জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছে। বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা রক্ষা এবং নাগরিক সমস্যা দ্রুত সমাধানে আজ পশ্চিমবঙ্গে স্বচ্ছ মোবাইল অ্যাপের সূচনা হয়েছে। ব্যাডমিন্টনে সত্বিক সাইরাজ রঙ্কি রেড্ডি ও চিরাগ শেঠি জুটি সিঙ্গাপুর ওপেন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। কর্ণাটকে বিধানসৌধে অনুষ্ঠিত কংগ্রেস বিধায়ক দলের বৈঠকে ডি কে শিবকুমারকে দলের নতুন নেতা নির্বাচিত করা হয়েছে। এ প্রসঙ্গে বিধায়করা সিদ্দারামাইয়া এবং ডক্টর জি পরমেশ্বরের উত্থাপিত প্রস্তাবটি গ্রহণ করেন। ডি কে শিবকুমারের কার্যালয় থেকে জারি করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে যে বিধায়করা তাঁকে তাদের নেতা এবং পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন। শিবকুমারকে নেতা হিসেবে নির্বাচিত করার প্রস্তাবটি গৃহীত হওয়ার পর সভায় AICC সাধারণ সম্পাদক KC বেনুগোপাল আনুষ্ঠানিকভাবে সমস্ত কংগ্রেস বিধায়কদের কাছে এই বার্তাটি ঘোষণা করেন। পরে বেঙ্গালুরুতে সংবাদমাধ্যমকে শ্রী বেনুগোপাল বলেন যে ডি কে শিবকুমারকে দলের বিধায়করা সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত করেছেন এবং তিনি সরকার গঠনের দাবি জানাতে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। তিনি আরও জানান যে আগামী 3 জুন শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ক্ষেত বাঁচাও অভিযানকে একটি জাতীয় প্রচারাভিযানে পরিণত করতে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করা প্রয়োজন। নতুন দিল্লিতে ক্ষেত বাঁচাও অভিযানের প্রস্তুতি সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে মন্ত্রী একথা বলেন। এই অভিযানের মূল লক্ষ্য হবে সারের সুষম ও বিচক্ষণ ব্যবহার, আবহাওয়াজনিত প্রতিকূলতার প্রেক্ষিতে কৃষকদের পরামর্শ প্রদান, পঞ্চায়েত স্তরে সক্রিয় অংশগ্রহণ এবং বিভিন্ন প্রকল্পের সুবিধা সরাসরি গ্রামে পৌঁছে দেওয়া। শ্রী চৌহান কর্মকর্তাদের খামার রক্ষা, ব্যয়ের ভারসাম্য রক্ষা এবং কৃষকদের সময়োপযোগী ও সঠিক নির্দেশনা প্রদানের উপর মনোযোগ দিতে নির্দেশ দেন। তিনি আরও বলেন যে পঞ্চায়েত স্তরে এই অভিযানের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করা হবে। মন্ত্রী কর্মকর্তাদের এই অভিযানের আওতায় পঞ্চায়েত স্তরে উপযুক্ত সরঞ্জাম বিতরণ এবং বিভিন্ন প্রকল্প ও সরকারি কর্মসূচির সুবিধা অন্তর্ভুক্ত করারও নির্দেশ দেন। তিনি বলেন যে রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার কমানোই হবে এই অভিযানের প্রধান উদ্দেশ্য। ক্ষেত বাঁচাও অভিযান সোমবার থেকে 30 জুন পর্যন্ত দেশ জুড়ে পরিচালিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইং 5 দিনের ভারত সফরে আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। পরে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মায়ানমারের রাষ্ট্রপতির সঙ্গে

0: করেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে ডক্টর জয়শঙ্কর দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে মায়ানমারের রাষ্ট্রপতির ইতিবাচক মনোভাবের প্রশংসা করেন। তিনি বলেছেন যে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য অংশীদারিত্বকে এগিয়ে নিতে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অং লাইং এর বৈঠকের অপেক্ষায় আছেন। আগামীকাল ভারত মায়ানমার বিজনেস ফোরামের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে এআই চালিত সিপিগ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদির সূচনা করেছেন। এই চ্যাটবটটি নাগরিকদের একটি ইন্টারেক্টিভ কথোপকথনমূলক ইন্টারফেসের মাধ্যমে জন অভিযোগ নথিভুক্ত করার সুযোগ করে দেবে। ডক্টর জিতেন্দ্র সিং সমাধান দিদিকে সরকারের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার গণতান্ত্রিকীকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন যে সমাধান দিদি বর্তমানে ভারতের 22টি ভাষাতেই পাওয়া যাবে, আরও আঞ্চলিক ও স্থানীয় ভাষাকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে। তিনি জোর দিয়ে বলেন যে ভারতের ভাষাগত বৈচিত্র্যের কারণে শাসন ব্যবস্থার প্ল্যাটফর্মগুলোকে সহজলভ্য ভাষা করা প্রয়োজন, যে ভাষা ব্যবহারে নাগরিকরা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যার ফলে বৃহত্তর অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তি নিশ্চিত হবে। মন্ত্রী বলেন, 2014 সালের আগে বার্ষিক নথিভুক্তি জন অভিযোগের সংখ্যা প্রায় 2 লক্ষ থেকে বেড়ে বর্তমানে প্রায় 25 থেকে 30 লক্ষে দাঁড়িয়েছে।
1: 2014 से पहले केवल यहाँ पर 2 लाख शिकायतें दर्ज होती थी प्रतिवर्ष, आज उसकी बढ़कर के संख्या 25 से 30 लाख होगी। कारण ये कि वी हैव बीन प्रॉम्प्ट, वी हैव बीन फॉलोइंग टाइमलाइंस, वी हैव बीन रिस्पॉन्सिव, और ये इसलिए संभव हुआ कि टेक्नोलॉजी का भरपूर और पर्याप्त उपयोग किया गया, आर्टिफिशियल इंटेलिजेंस का किया गया।
0: एक खबर अपनारा सुनछेन आकाशवाणी थेके। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গে আজ জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধাননগর মহকুমা হাসপাতালে 2 কিশোরী উপভোক্তার হাতে টিকাকরণের শংসাপত্র তুলে দেন। তিনি বলেন, এই কর্মসূচির জন্য কেন্দ্রীয় সরকার 7,72,650 ডোজ টিকা রাজ্যকে দিয়েছে। 235টি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্রে আজ একযোগে এই টিকাকরণ কর্মসূচি সূচনা হয়েছে। আগামী দিনে এই সংখ্যা বাড়িয়ে 880টিতে নিয়ে যাওয়া হবে। 14 বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে সরকার এই টিকা দেবে। বেসরকারি জায়গায় এই টিকার একটি ডোজের দাম প্রায় 4,000 টাকা। পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা রক্ষা এবং নাগরিক সমস্যা দ্রুত সমাধানে স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। কলকাতায় আজ এক অনুষ্ঠানে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল এই অ্যাপের সূচনা করেন। এর মাধ্যমে যে কোনো সাধারণ নাগরিক এলাকায় জমা জল, আবর্জনা এবং নিকাশি সংক্রান্ত সমস্যার ছবি তুলে স্বচ্ছ অ্যাপে আপলোড করতে পারবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ পাওয়ার 2 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান করবেন। শ্রী মনোহর লাল বলেন, প্রধানমন্ত্রী বারবার স্বচ্ছতার বিষয়ে প্রচার চালাচ্ছেন। স্বচ্ছ ভারত অভিযান আওতায় শহর ও গ্রামাঞ্চলের পরিচ্ছন্নতা রক্ষার কাজ চলেছে।
2: ইস অ্যাপ মে জনতা কো নাগরিকো কো এক সুবিধা দি গই হ্যায় কি জাহাঁ ভি আপ গন্দগি দেখতে হ্যায় ওয়াহিঁ উসকা ফোটো খিঁচিয়ে অর উস ফোটো পর ইস অ্যাপ কে মাধ্যম সে আপলোড করিয়ে তুরন্ত ডিপার্টমেন্ট জো লোকাল মিউনিসিপ্যালিটি হ্যায় উসকে পাস ও জায়েগা। প্রধানমন্ত্রী জি নে লাল কিলা সে ইস বাত কা আহ্বান কিয়া থা কি হমকো হর শহর হর গাঁও ODF করনা হ্যায়।
0: দক্ষিণ শহরতলি সোনারপুরের কামরাবাদে মৃত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে আজ ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বাইকে করে যাওয়ার সময় অভিষেকের দিকে ছোঁড়া হয় ডিম, দেওয়া হয় চোর স্লোগান, তাকে শারীরিকভাবে হেনস্থার অভিযোগ তোলেন অভিষেক। পরে ব্যাপক পুলিশি নিরাপত্তায় ওই দলীয় কর্মীর বাড়িতে যান তিনি। এই ঘটনার পরই বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছে যায়। বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পরে তাকে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের পাহারায় বের করে নিয়ে যাওয়া হয়। ন্যায় বিচারের জন্য আদালতে দ্বারস্থ হবেন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। ঘটনার ভিডিও শেয়ার করে তিনি বলেন, রক্ষকই ভক্ষক। অভিষেককে দলের তরফে প্রথমে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর তাকে ছেড়ে দেওয়া হয়। ভারতের আবহাওয়া দপ্তর IMD আগামীকাল অন্ধ্রপ্রদেশ, গুজরাট, কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ এবং দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আগামী 2 দিন ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং মধ্যপ্রদেশেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল পূর্ব রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং বিদর্ভ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হতে পারে। অন্যদিকে আগামীকাল দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। ব্যাডমিন্টনে সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেঠি জুটি

0: সিঙ্গাপুর ওপেন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছেন। আজ সেমিফাইনালে এই ভারতীয় জুটি বিশ্বের এক নম্বর দক্ষিণ কোরিয়ার সিও সেউং জায়ে ও কিম অন হো জুটিকে 21-19, 21-18 পরাজিত করেছেন। মিক্সড ডাবলসে আজ সেমিফাইনালে ভারতের ধ্রুব কাপিলা ও তানিশা ক্রাস্টো জাপানের সায়াকা হোবারা ও ইউইচি শিমোগামির কাছে 16-21, 21-17, 13-21 হেরে গেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কর্ণাটকে ভি কে শিবকুমার কংগ্রেস বিধায়ক দলের নেতা নির্বাচিত হয়েছেন। 3রা জুন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান ক্ষেত মাচাও অভিযানকে জাতীয় প্রচারাভিযানে পরিণত করতে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। খবর শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM Gold। বাংলার ক্যানভাস।
2: সংবাদ বিরতির পর আবারও বাংলার ক্যানভাস নিয়ে ফিরে এলাম বিশ্বজিৎ আর সুস্মিতা 100.1 FM Gold।

0: আমরা ফিরে এলাম বাংলার ক্যানভাসে, বিশ্বজিৎ আর সুস্মিতা। আর বাংলার ক্যানভাস ছুড়ে হচ্ছিল তাদের কথা, যারা কিনা এই ভারতবর্ষকে পথ দেখাচ্ছে নতুন করে, নতুন ভাবনায়। কারণ আমরা যখন বলছিলাম মহারাষ্ট্রের লক্ষ্মীবাঈদের গল্প, আত্রাম লক্ষ্মীবাঈয়ের কথা, যিনি সীতাকুণ্ডী গ্রামে এক নতুন ভাবনা নিয়ে এসেছিলেন, একেবারে সেখান থেকে চলে আসব উষারানীদের কথায়। এই উষারানী মুর্মু, যার বয়স প্রায় 71 বছর এবং যৌথ পরিবারের প্রধান, সে পরিবারের সদস্য সংখ্যা 17 জন। প্রতিদিন সকালে উঠে পুরুলিয়ার দোতলা বাড়ির, মাটির বাড়ির উঠোন আর বারান্দা লেপে দেন গোবর দিয়ে। সাঁওতাল পরিবারের সংসারের হাল উষারানীর কাঁধে।
1: উঠোনের পূর্ব দিকে মাটির উনুনে বাড়ির সবার জন্য রান্না করেন উষারানী। তবে জ্বালানির জন্য উষারানীকে জঙ্গলে কাঠ আনতে যেতে হয় না, সারা বছর মাটির বাড়ির দেওয়ালে ঘুঁটে এবং গৈট্টা মৈট্টা মানে পাটকাঠির ওপর গোবর আর ধানের তুষ দিয়ে মুঠো করে তৈরি জ্বালানির সেগুলো দেন, তারপর সেগুলো শুকিয়ে রাখেন। এটাই তার 365 দিনের রান্নার জ্বালানির রসদ। গোয়াল ঘরে বা ঘরের চালায় সেগুলো সংরক্ষণ করে রাখেন। গ্রামীণ ভারতের এই বায়োজ্বালানি পথ দেখাচ্ছে বিশ্বকে। অনেক গ্রামে এখনো গোবর ব্যবহার করে মেঝে আর দেয়াল লেপা হয়। এটা জীবাণুনাশক এবং পোকামাকড় থেকে বাঁচতে, প্রাকৃতিকভাবে ঘরের ভেতর ঠান্ডা রাখতেও সাহায্য করে।
0: সেই গল্প আপনাদের শোনাবো, তবে তার আগে বিজ্ঞাপনের বিরতি নেব। ফিরে আসব বিজ্ঞাপন ও গানের বিরতির পর।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি

প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফ এম রেইনবো, এফ এম গোল্ড, বিবিধ ভারতী প্রচার।

0: এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31শে মে রবিবার ঠিক সকাল 11টায়।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এখনি ব্লক করছি।
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই ডিএনডি অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং ট্রাভেল ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।

0: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস। বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে। বাংলার ক্যানভাস,
1: বাংলার ক্যানভাসে আজ সেই জানা অজানা কথা, অর্থাৎ যে কথা আমরা জানি কিন্তু তার গুরুত্ব এখনো অজানা, বাংলার উষারানীদের গোবর নিকানোর যে গল্প, যে পদ্ধতি, সেখানে যেমন আছে বিজ্ঞান, যেমন আছে ঐতিহ্য, তেমন আছে বিকল্প শক্তির উৎস।
2: এটা গ্রামীণ ভারতের একটা পরিবেশ বান্ধব ঐতিহ্যের অংশ। গোবর দিয়ে মাটির ঘর লেপা এই রীতিটা প্রাচীন হলেও আজও অনেক জায়গায় কার্যকরভাবে ব্যবহার হয়। এটা শুধু জ্বালানি বা সার হিসেবে নয়, বরং ঘর পরিষ্কার আর ঠান্ডা রাখার কাজেও ব্যবহার হয়। গোবরে প্রাকৃতিকভাবে জীবাণুনাশক উপাদান থাকে যা ঘরের মেঝে জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে। এর গন্ধ উপাদান পোকামাকড় দূরে রাখে। এছাড়াও গ্রীষ্মকালে এটা ঘরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম রাখতেও সাহায্য করে, যেটা বিদ্যুৎ সাশ্রয়েও সাহায্য করে। এটা একটা প্রাকৃতিক টেকসই পরিবেশবান্ধব পদ্ধতি যা আধুনিক বিজ্ঞানও অনেকাংশেই সমর্থন করে।
1: এমন নানান পদ্ধতির কথা গ্রাম বাংলার ঐতিহ্য, যেগুলো ভারতকে এখন পথ দেখাচ্ছে নতুন করে। উষারানীর কথা শুনলাম, এবারে শোনাব ফুলমণিদের কথা। ফুলমণিরা শাল, পাতা, বাটি এগুলো তৈরি করে এবং ফুলমণি সর্দার জঙ্গলমহলে পাড়ার মহিলাদের নিয়ে এই শাল পাতা সংগ্রহের কাজ করেন। আর জঙ্গলমহল মানেই হঠাৎ চোখ বন্ধ করলেই আপনার মনে রোম্যান্টিক সব স্বপ্ন ভেসে ওঠে। বাস্তবের থেকে অনেকটা দূরে গিয়ে ভাবেন কেউ বসে বাঁশি বাজাচ্ছে আর সেই বাঁশির সুর শুনছেন কোনো এক জঙ্গলমহলে। কিন্তু তাদের যে লড়াই, মহিলাদের যে লড়াই, এবং অনেকে একসঙ্গে সেই শাল পাতাকে কী করে আমাদের জীবনের ক্ষেত্রে, নাগরিক সভ্যতার ক্ষেত্রে ব্যবহার করবে, তার লড়াই তাদের চলে। এবং তাদের এই পদ্ধতি এখন ভারতকে অনেকটা পরিবেশ বান্ধব এই দিকে নিয়ে যাচ্ছে। সেই কথা, সেই গল্প আমরা শুনব গানের বিরতির পর।

0: আমাদের অনেক কথা রয়েছে, কিছু কথা তো আছেই, সেই কথাগুলোই তো আপনাদের বলছি। এ কথা শুধু আমার আর সুস্মিতার কথা নয়, ফুলমণিদের কথা। ফুলমণিদের শাল, পাতা, বাটি এসব তৈরি করার সংগ্রামের কথা।
1: ফুলমণি সর্দার জঙ্গলমহলে পাড়ার মহিলাদের নিয়ে শাল পাতা সংগ্রহ করেন, তাদের সাহায্য করেন তাদের মরদরা। সারাদিন ছয়জনে বসে শালপাতার থালা বাটি তৈরি করেন, তারপর সেগুলো বিক্রি করে শহরে আর গ্রামের মাঝারি ব্যবসায়ীদের কাছে। ছোট ছোট হোটেলে পৌঁছে যায় শালপাতার থালা বাটি। পরিবেশ বান্ধব এই থালা বাটি গ্রামীণ ভারতের ঐতিহ্যকে যেমন এগিয়ে নিয়ে যাচ্ছে, তেমনই মহিলাদের। ফুলমণির দেখা দেখি ওই গ্রামের অনেক মহিলাই নেমে পড়েছে এই কাজে। বাজারে দিন দিন পরিবেশ বান্ধব এই শাল বাটির চাহিদা বাড়ছে। গ্রামীণ ভারতের এরাই হয়তো একদিন বদলে দেবে এগিয়ে চলা এই ভারতবর্ষকে।
0: প্রাচীনকাল থেকেই ভারতে বিভিন্ন উদ্ভিদের পাতা, থালা, বাটি, সেলাই করা ডাইনিং লিপ প্লেট, খাবারের মোড়ক এবং খাদ্য প্যাকেজিংয়ের উপাদান হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। এর মধ্যে কলায় পাতা বা কলা পাতা এবং শাল পাতা সবচেয়ে বেশি প্রচলিত। আর ঝাড়গ্রামের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে শাল পাতা। সংস্কৃত শব্দ শাল অর্থাৎ ঘর থেকে এই গাছের নামকরণ হয়েছে। এই গাছ আবার শাখুয়া বা সরাই এ নামেও পরিচিত। শাল গাছের কিন্তু একটা ধর্মীয় ঐতিহ্যও আছে।
1: হ্যাঁ, শাল গাছ হিন্দু, জৈন আর বৌদ্ধদের জন্য অপরিসীম ধর্মীয় গুরুত্ব বহন করে। ভারতীয় উপমহাদেশের একটা স্থানীয় উদ্ভিদ প্রজাতি হল শাল, এবং ঝাড়গ্রাম জেলায় ব্যাপকভাবে পাওয়া যায়। জঙ্গলমহল অঞ্চলে শাল প্রধান বৃক্ষ। তার ধর্মীয় গুরুত্ব কি, না শাল গাছ হল সত্যের প্রতীক। শাল গাছের নিচে মারাংবুরু, জাহেরিরা, তাণ্ডবাড়ো, পিলচুহারাম, পিলচুবুড়ি, সিংবঙ্গা এরকম আদিবাসী জনজাতির ঠাকুর দেবতার অধিষ্ঠান। প্রাচীন বিশ্বাস অনুসারে সুখ, শান্তি আর সমৃদ্ধির জন্য শাল গাছের নিচে শাল ফুল আর শাল পাতা দিয়ে পুজো করা হয়। বাঁকুড়া জেলার শাল বনাঞ্চলের যে সংলগ্ন বসবাসকারী যে ভূমিহীন প্রান্তিক বননির্ভর উপজাতিরা, তারা সারা বছর এই বন থেকে শাল পাতা সংগ্রহ করে একটা রাজস্ব উৎপাদনমূলক কাজ করে।
0: এই শাল পাতার কথা বলবার, যখন এই শাল পাতা বা জঙ্গলমহলের কথা আমরা বলছি, শালের জঙ্গলের কথা, তখন যেন ওই গানটাই মনে পড়ছে। কোন গানটা দেখুন তো, এই গানটা শুনে পরপর দুটো গান শুনবো, তারপর ফিরে আসবো আপনাদের কাছে বাঁকুড়ার এই শালপাতা সংগ্রহের লড়াইয়ের কথায়।

এই গানগুলো শুনলে একেবারে সরাসরি আমরা জঙ্গলমহলের কথা, যেখানে শাল গাছ ভর্তি রয়েছে, একদিকে বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা এবং ঝাড়গ্রাম, এই অঞ্চলে শুধুমাত্র মানে অরণ্য সংকুল গ্রামীণ জনগণের আয়ের উৎস এই শাল পাতা। অধিকাংশ প্রান্তিক মানুষ অল্প অল্প চাষাবাদের সঙ্গে শাল পাতার প্লেট তৈরি করে বাড়তি আয়ের চেষ্টা করে। আর যাদের চাষ করার জন্য জমি নেই, তাদের জন্য একমাত্র ভরসা এই শাল গাছ। একটা শাল পাতার দৈর্ঘ্য 10 থেকে 20 সেন্টিমিটার এবং 10 থেকে 15 সেন্টিমিটার চওড়া। শালপাতা আকারে আয়তাকার, গোড়ায় ডিম্বাকৃতি এবং শীর্ষে সরু। পর্ণমোচী শাল গাছের পাতা ফেব্রুয়ারি মার্চে ঝরে যায়। বেনে ঘাসের কাঠি দিয়ে শালপাতা সেলাই করে প্লেট তৈরি করা হয় এবং সারা বিশ্বের দরবারে ভারতবর্ষের এই প্লেট এখনও তাদের নাম করেছে। এবং এই শালপাতা নিয়ে নানান তথ্য রয়েছে, নানান সরকারের দিক থেকেও নানানভাবে এই শালপাতার কথা আমরা জানি বিভিন্ন সময়। সেইগুলো নিয়েও আমরা আলোচনা করব এবং ধর্মীয় অনুষ্ঠানে যে শালপাতার প্রচলন রয়েছে সে কথাও আমরা জানি। এবং বিশেষত এমন এমন বিষয় রয়েছে যেগুলো আপনাদের জানানো খুবই দরকার। শালপাতার এই ইতিহাস বা বলবো এর ব্যবহার নিয়ে, শালপাতাকে নিয়ে রাজ্য সরকারও নানান গবেষণা শুরু করেছে এবং তারা তাদের যে বিভিন্ন প্রয়াস, সেই প্রয়াসের মধ্যে বিভিন্ন উৎকর্ষ কেন্দ্র থেকে শুরু করে নানান উদ্যোগ রয়েছে তাদের মধ্যে। আমরা সেই সব কথায় থাকব, কিন্তু এই শালপাতার কথা যখন বলবো সেগুলো আমাদের একটা সময় এবং তার ট্রেডমার্ক তৈরি হয়েছে রাজ্যের এবং বিভিন্নভাবে আমরা যেটাকে ব্যবহার করছি সেটাকে আরও কত শক্তিশালী করা যায়, দীর্ঘদিন টিকসই করা যায় এবং কোথাও কোথাও শালপাতা এবং কলাপাতা একসঙ্গে করে তার ব্র্যান্ডিং হচ্ছে এবং সেটা অনেক বেশি পরিবেশ

বান্ধব বলে মনে করছেন অনেকে। আমরা এই সব কথায় থাকব, কারণ আজকের বিষয়ই হচ্ছে প্রাচীন বাংলার বা বাংলার যে প্রাচীন ঐতিহ্য, সেগুলোই ভারতবর্ষকে পথ দেখাচ্ছে এবং ভারতবর্ষ আগামী দিনে রাজস্ব উৎপাদনের ক্ষেত্রে এগুলোকে একদিকে পরিবেশ বান্ধব, অন্যদিকে সাশ্রয়ী, এগুলো থাকবো। তবে এখন চলে যাব গানের বিরতি, এবং গান বিরতির পর সংবাদ বিরতি, ফিরে আসবো ঠিক 11:10 মিনিটে বিশ্বজিৎ আর সুস্মিতা বাংলার ক্যানভাস নিয়ে।

0: badminton, Indian men's doubles pair of Sattvik Sairaj Ranki Reddy and Chirag Shetty advanced to the finals of the Singapore Open. The Indian pair defeated world number one South Korea's duo Seo Sang-jae and Kim Won-ho in the semi-finals today. And that is the end of this news bulletin.
1: Gaane Kothay Golden Shomoy. আপনি শুনছেন 100.1 FM Gold. 100.1 FM Gold. বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM Gold এ বাংলার ক্যানভাস।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
1: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM Gold এ বাংলার ক্যানভাস।
3: সংবাদ বিরতির পর আবারও ফিরে এলাম বাংলার ক্যানভাস নিয়ে, বিশ্বজিৎ আর সুস্মিতা 100.1 FM গোল্ডে।

0: মজার কারখানা আছে, যে কারখানায় কিন্তু শুধুমাত্র মনের বা দিল দরিয়ার খবর থাকে। আর এবার এমন কারখানার কথা বলবো, যে কথা বলছিলাম শালপাতা, যেখানে গবেষণা থেকে শুরু করে প্রশিক্ষণ, জিনিস তৈরি, বিক্রির ব্যবস্থা রয়েছে, এবং শালপাতা আন্তর্জাতিক বাজারজাত করার জন্য অনলাইন ট্রেডিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। ট্রেডমার্ক, লোগো, বারকোডিং সব পদক্ষেপ নেওয়া হয়েছে। বনজ সম্পদ শালপাতা থেকে উৎপাদিত যেসব সামগ্রী বিপণনের জন্যে শালমীর ট্রেডমার্কের উদ্বোধনও করেছেন রাজ্য, এবং রাজ্য সরকারের পক্ষে প্রতি হাজার শালপাতা থালায় ৭০০ টাকা দামও নির্ধারণ হয়েছে পশ্চিমবঙ্গে। এর ফলে পরবর্তীকালে এই শালপাতাকে বিভিন্ন কাজে ব্যবহার করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে।
1: একেবারেই, মানে

আইআইটির প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই শালপাতার যে হস্তশিল্প সামগ্রী সেগুলোকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যেখানে বুফেতে খাওয়ার জন্য শালপাতার থালাকে শক্তপোক্ত করার চেষ্টা করছে। ভারতের বড় বড় শহরগুলোতে এবং বিদেশের বাজারে প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব শালপাতাকে তুলে ধরা হচ্ছে। ধর্মীয় উৎসব অনুষ্ঠানে তো শালপাতার প্লেটে খাবার পরিবেশন করার প্রচলন।

0: মোড়কের কাজে নানানভাবে ব্যবহার হতো। আজও বাঁকুড়া জেলার কিছু গ্রামে এই প্রথা প্রচলিত আছে। শাল গাছ আর শাল পাতাকে ঘিরে গড়ে উঠেছে অসংখ্য মানুষের জীবিকা। বিস্তীর্ণ যে বনাঞ্চল, সেখানে শাল পাতা মা বোনদের অন্যতম জীবিকা হয়ে উঠেছে।
1: যদিও এটি প্রাচীন অখণ্ড ঐতিহ্যবাহী ভারতীয় সূত্রে বাঁধা, দৈনন্দিন জীবনে শাল পাতার ব্যবহারিক গুণাগুণ লক্ষ্য করে তারা এক জীবিকা বানিয়েছেন। মূলত অরণ্য কেন্দ্রিক গ্রামগুলোতে মহিলারা সহজেই পাতা সংগ্রহ করতে পারেন। তাছাড়া বনবিভাগ কর্তৃক গাছ কাটা নিষেধ হলেও পাতা সংগ্রহে কোনো আপত্তি নেই। সাধারণত ছোট শাল পাতা থেকে পাতা সংগ্রহ করা হয়, তবে অনেক সময় বড় গাছ থেকে আকশি ব্যবহার করেও পাতা সংগ্রহ করা হয়। কাঁচা শাল পাতা সংগ্রহ থেকে শুরু করে পাতা তৈরির যাবতীয় কাজ মহিলারাই করে থাকেন। এতে সাধারণত পুরুষদের তেমন ভূমিকা নেই। প্রায় সব বয়সের কাজের মেয়েরাই এই জীবিকার সঙ্গে যুক্ত। তবে অবিবাহিত মেয়েরা এবং নববধূরা পাতা আনতে জঙ্গলে যায় না। সাধারণত 35-55 বয়সী মহিলারাই জঙ্গল থেকে শাল পাতা তোলার কাজ করেন। পাতা বাড়িতে আনার পর প্রতিদিন কাজের ফাঁকে অবসর সময়ে বাড়ির সব মেয়েরাই একসঙ্গে বসে পাতা সেলাই করেন। শাল পাতা তৈরির জন্য কাঁচা শাল পাতা এবং সূক্ষ্ম শক্ত কাঠির প্রয়োজন। বেশিরভাগ ক্ষেত্রে পাতা সেলাই বিনে কাঠি ব্যবহার করা হয়। এরকম নানান শাল পাতার কথা নিয়ে আমরা থাকব, তবে তার আগে দুটো গানের বিরতি, তারপর ফিরে আসবো বাংলার ক্যানভাসে।

0: বলধর কেউ নেই, বলধর কেউ নেই, কিন্তু এ কথা স্টুডিওর এ প্রান্তে বসে বাংলার ক্যানভাসে বিশ্বজিৎ আর সুস্মিতা বলতে পারে না, তোর কেউ নেই, কেউ নেই। এই বাংলায় অনেক মানুষ আছে যারা বলতে পারে আমি আছি, আমরা আছি, আমরা আছি। বাঁকুড়ার কথা হচ্ছিল, শালপাতার কথা, কিন্তু বাঁকুড়ার শশীবালাদের কথা কজন খবর রাখে? আর ভারতবর্ষ তো এখন শশীবালাদের কথাই ভাবে।
1: এদের বয়স ওই 13-8। এরা 13-8 কিলোমিটার যেমন বয়স তেমনই হেঁটে স্কুলে যায়। শুধু শশীবালা নয়, ওই গ্রামের প্রায় সব মেয়েই হেঁটে হেঁটে স্কুলে যায়। অবশ্য কারো কারো সাইকেল রয়েছে, গ্রামের মহিলা পুরুষ তারা হাঁটে যায় হেঁটে হেঁটে, অন্য যানবাহনের থেকে তাদের ভরসা নিজেদের পাকি। এতে সত্যি বলতে কি, প্রকৃতির সঙ্গে তারা নিজেদেরকে একাত্ম করতে পারে। সূর্য নেমে গেলেই দল বেঁধে ফিরে আসে হাট থেকে। বাঁকুড়ার গ্রামগুলোতে শুধু নয়, ভারতের বিভিন্ন জেলায় এই ছবি একটা অত্যন্ত পরিচিত ছবি। গ্রামীণ ভারত পায়ে হেঁটে পৌঁছে যাচ্ছে চাঁদের পাহাড়। অনেক গ্রামে মানুষ প্রত্যেক দিনের কাজের জন্য দীর্ঘ পথ হেঁটে যান। এটা পরিবেশকে সুস্থ রাখে, শারীরিক মানসিক সুস্থতা বজায় রাখে। এই গ্রামীণ জীবনে এক সাধারণ কিন্তু পরিবেশ বান্ধব অভ্যাস তুলে ধরছে বারবার সবার সামনে। যানবাহন চলাচল বন্ধ থাকায় গ্রামে বাহুদূষণ, বায়ু দূষণ অনেক কম। মানুষ যেহেতু হাঁটে তাই পরিবেশে কার্বন ডাইঅক্সাইড বেরোয়ও কম। হাঁটা একটা প্রাকৃতিক ব্যায়ামও বটে। এটা শরীরের রক্ত সঞ্চালন, হৃদযন্ত্র, ফুসফুসের কার্যকারিতাকে ভালো রাখে,
0: মানসিক চাপ কমাতেও সাহায্য করে। এছাড়া এই অভ্যাস গ্রামবাসীদের প্রকৃতির আরও কাছাকাছি রাখে। যানবাহনের পরিবর্তে হাঁটার ফলে গ্রামীণ জীবনের সহজ টেকসই চরিত্র বজায় থাকে। আর গ্রামের যানবাহনের অভাব যতটা সমস্যা ততটা আশীর্বাদও। হেঁটে চলার এই অভ্যাস শুধু পরিবেশ রক্ষা করে না, বরং মানসিক ও শারীরিক সুস্থতাও নিশ্চিত করে। শহরবাসীর কাছেও এটি এক শিক্ষা, অল্প দূরত্বে হেঁটে গেলেই দুদিকেরই লাভ, তার নিজের লাভ আর পরিবেশেরও লাভ। আমরা এরকম আরও কথায় থাকব, প্রকৃতির রঙে মদনতাঁতি যারা কাপড় বোনে তারা প্রাকৃতিক রং কীভাবে ব্যবহার করে, কারণ সারা ভারতবর্ষ জুড়ে এই প্রাকৃতিক রং ব্যবহার করার প্রবণতা বাড়ছে। ফিরে আসছি ঘরে ফেরার গান এবং যখন নীরবে দূরে শোনার পর।

0: বাংলার ক্যানভাসে একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। একটু আগে বলছিলাম উষারানীদের কথা, তারপরে বলছিলাম ফুলমণিদের কথা,
1: প্রকৃতির রঙের খোঁজে মদন তাঁতিদের কথা।
0: হ্যাঁ, এবারে বলবো মদন তাঁতিদের কথা।
1: তাঁতিরা এখনো এমন রং ব্যবহার করেন যেটা উদ্ভিদ, খনিজ পদার্থ, গাছের ছাল থেকে তৈরি। এই সব

0: সুন্দর, ত্বকের জন্য নিরাপদ, কোনো রাসায়নিক দূষণ ছাড়াই তৈরি হয়। রঙগুলো যেভাবে তৈরি হয় সেগুলো যেমন নীল রং হয় ইন্ডিগো গাছ, হলুদ গাছ কচু পাতা অথবা লোহা পাথর বা মাটি থেকে পাওয়া রং, আবার অর্জুন বা বাবলা গাছের ছাল ব্যবহার করে। বাজারে যেসব কৃত্রিম রং ব্যবহৃত হয় সেগুলো ত্বকে অ্যালার্জি বা চামড়ার রোগের কারণ হতে পারে, কিন্তু প্রাকৃতিক রং একদম নিরাপদ। এছাড়াও এই রং জল বা বাতাসে দূষণ ছড়ায় না, বর্জ্য পদার্থ সহজে মাটিতে মিশে যায়। এই রং অনেক গভীর আর উজ্জ্বল, হাজার বছর পুরনো ভারতীয় ঐতিহ্য বহন করে চলেছে এই রঙের এর বিজ্ঞান। বহু গ্রামীণ তাঁত শিল্পী বা বস্ত্রশিল্পীরা আজও এই রং ব্যবহার করে জীবিকা নির্বাহ করেন। এই প্রাকৃতিক রং ব্যবহার আমাদের শুধু স্বাস্থ্য রক্ষা করে না, আমাদের ঐতিহ্য পরিবেশকে সুরক্ষিত রাখে। আধুনিকতার ভিড়ে ওই পুরনো কৌশল নতুনভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাছাড়া এই রঙগুলো বায়োডিগ্রেডেবল আর পরিবেশ বান্ধব, যা নদী মাটিকে সুরক্ষিত রাখে। আর ঐতিহ্যবাহী যে বস্ত্রশিল্পের জ্ঞান, তা কিন্তু এভাবেই সংরক্ষণ হয়েছে বছরের পর বছর।
1: আমরা এই রঙের কথা থেকে একেবারে শেষ আমাদের আজকের এই অনুষ্ঠানের কোদাল চালানো ব্রতচারীর কথা বা চল কোদাল চালাই ভুলে মনের বালাই, সেসব কথা শুনব গানের বিরতির পর।

0: ঢেউ আসে আর ঢেউ যায়, আমাদের সময়টাও কেন ঢেউয়ের মতো চলে যাচ্ছে, সময় আসছে সময় যাচ্ছে, সময়কে কেউ ধরে রাখতে পারে না। সেই অমল থেকে শুরু করে সবাই চেষ্টা করেছে সময়কে ধরে রাখতে, আর টাইম মেশিনে সময়ের পিছনে চলে গেলে এক অন্য পৃথিবীর সন্ধান পাই। তবে এবার যে পৃথিবীর কথা বলবো সেটা এই বাংলার। অনেক গ্রামেই গোষ্ঠীবদ্ধভাবে চাষাবাদ করা হয়, অথবা সরঞ্জাম ও জলের উৎস ভাগ করে ব্যবহার করা হয়। এটি অপচয় কমায় এবং সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। সম্মিলিত কৃষি বলতে বোঝায় এখানে কিভাবে কৃষকরা এক হয়ে মানব সম্পদ ব্যবহার করেন, এবং অনেক গ্রামেই দল বেঁধে চাষাবাদ করেন এবং তাদের যেসব সরঞ্জাম জলের উৎস এগুলোকে ভাগ করে নেওয়া হয়। গ্রামীণ জীবনে কৃষিকাজ প্রায়শই ব্যক্তিগত উদ্যোগের পরিবর্তে এখন সমষ্টিগত উদ্যোগ হিসাবে পরিচালিত হচ্ছে। কৃষকরা তাদের জমি একত্রিত করে চাষ করতে পারেন, যাকে বলছি আমরা গোষ্ঠীগত চাষ, অথবা তারা চাষের সরঞ্জাম যেমন লাঙল, ট্র্যাক্টর বা অন্যান্য যন্ত্র, এবং জলের উৎস যেমন কূপ, পুকুর, খাল একে অন্যের সাথে ভাগ করে ব্যবহার করেন। এছাড়া এটি অপচয় কমায় এবং সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। এই সম্মিলিত পদ্ধতির দুটি প্রধান সুবিধা আছে, এক হচ্ছে অপচয় কমানো, এবং যখন সম্পদগুলো ভাগ করে ব্যবহার করা হয় তখন প্রতিটি কৃষককে আলাদাভাবে সরঞ্জাম কিনতে হয় না বা জলের জন্য আলাদা ব্যবস্থা করতে হয় না, এতে সম্পদের অনাবশ্যক ব্যবহার বা নষ্ট হওয়া কমে যায়। যেমন একটি ট্র্যাক্টর যদি সবাই ব্যবহার করে তাহলে গ্রামের প্রত্যেকের জন্য আলাদা ট্র্যাক্টর কেনার প্রয়োজন হয় না, যা সম্পদ এবং অর্থের সাশ্রয় করে। এটা কিন্তু বাংলার বিভিন্ন গ্রামেও চালু হয়েছে। এছাড়া দলগত সিদ্ধান্ত নেওয়া, যখন একটি সম্প্রদায় একসঙ্গে কাজ করে তখন গুরুত্বপূর্ণ কৃষি সম্পর্কে সিদ্ধান্ত নিতে হয়, যে কখন বীজ বুনতে হবে, কখন সেচ করতে হবে, কখন ফসল কাটতে হবে, কখন বৃষ্টির আগে সেগুলো কেটে নিতে হবে। এতে সবার মতামতকে গুরুত্ব দেওয়া হয় এবং একটি পরিকল্পনা তৈরি করা হয়, যা ব্যক্তিগত সিদ্ধান্তের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ।
1: একেবারেই তাই। আর আজ আপনাদের সঙ্গে বাংলার ক্যানভাস জুড়ে কিন্তু আমরা থাকলাম, অর্থাৎ বিশ্বজিতা সুস্মিতা এই বাংলার যে গ্রামীণ ঐতিহ্য যা পথ দেখাচ্ছে ভারতবর্ষকে আগামীকে, সেই কথা নিয়ে আজকের মতো বিদায় নেব। ভালো থাকুন, সঙ্গে থাকুন, শুভরাত্রি।

আকাশবাণী কলকাতা ডিটেইলস বাংলা পরিষেবায় আপনারা শুনছেন বাংলা ধ্বনিক গানের অনুষ্ঠান। এতক্ষণ আমরা বাংলা ধ্বনিক গান শুনছিলাম শিল্পী রূপঙ্কর বাগচির কণ্ঠে। এ মুহূর্তে আমরা বাংলা ধ্বনিক গান শুনব শিল্পী লোপামুদ্রা মিত্রের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে মন ভালো করা বাংলা ধ্বনিক গান এই মুহূর্তে শ্রোতাবন্ধুদের জন্য সাজানো রইল।

শুনছেন বাংলাধ্বনি কান। এতক্ষণ বাংলাধ্বনি কান শুনছিলেন শিল্পী লোপা মুদ্রা মিত্রের কণ্ঠে। এ মুহূর্তে আমরা বাংলাধ্বনি কান শুনব শিল্পী শ্রীকান্ত আচার্যর কণ্ঠে। শিল্পীর কণ্ঠে বেশ কয়েকটি বাংলাধ্বনি গান এই মুহূর্তে রইল শ্রোতা বন্ধুদের জন্য।

ছোট্ট মেয়ে। মায়ের মুখে সে গল্প শুনে পক্ষীরাজে চেপে এক রাজকুমার এসে একদিন তাকে নিয়ে যাবে। মেয়ের মনের খবর কিন্তু কেউ রাখে না। একদিন সবাই দেখে

স্টুডিও ঘড়ির কাটায় রাত্রি দুটো বেজে গেছে, এখন সময় বাংলা ছায়াছবির গান শোনার। আজ প্রথমে শুনব পরাণ যায় চলিয়া রে, এই ছবি থেকে গান। প্রথম দুটি গানের শিল্পী জিৎ গাঙ্গুলী।

0: চ্যালেঞ্জ টু ছবি থেকে গান শুনছেন এই মুহূর্তে। এই ছবি থেকে আরও একটি গান রইল শ্রোতা বন্ধুদের জন্য।
1: এটা কি?

0: গুটি গুটি চাঁদের হার
1: আর বাপরি চাঁদ,
0: ক্লাস করে দেরি হয়ে যায়, চুপি চুপি বৃষ্টি পায়
1: আর ক্লাস কামায়।

নানা রঙের গানের। শুরুতেই পূর্ণ দাস বাউলের কণ্ঠে বাউল গান।

গানের সঙ্গে শেষ হলো আজকের মতো আপকে লিয়ে। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। আজ প্রভাতীতে প্রথমে শুনবেন শরদ, শিল্পী সূর্য শঙ্কর মুখার্জি, রাগ ভাটিয়ার।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন শরদ, শিল্পী সূর্য শঙ্কর মুখার্জি, রাগ ভাটিয়ার। তবলাবাদনে ছিলেন পিন্টু দাস। এবার শুনবেন এসরাজ, শিল্পী সুনীল কবিরাজ, রাগ নটভৈরব।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন এসরাজ, শিল্পী সুনীল কবিরাজ, রাগ নটভৈরব। তবলা সঙ্গতে ছিলেন রূপক মিত্র। শেষ হল প্রভাতী, একটু পরেই শুরু হবে চিরন্তনী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক দাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে, আজ 31শে মে রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। চিরন্তনী মানে মন ভালো করা গল্প, এমন কিছু গল্প যেখানে থাকে এমন কিছু বক্তব্য, এমন কিছু বার্তা যা আমাদের নতুন এক আশা দেখায়, যেন এক আলোর পথ দেখায়। আর সেই কারণেই কোথাও একটা চেষ্টা চলতে থাকে, এই চেষ্টা অবিরাম। আজ বিশেষ কিছু দিন তো বটেই, কিন্তু না, সেই দিন উদযাপন নয়। যদিও প্রত্যেকটা বিশেষ দিন পালনের মধ্যে দিয়েও আমরা দেখি সেখানেও এমন কিছু বক্তব্য থাকে যা আসলে বিশেষ কিছু দিনের নয়, আসলে তা প্রতিদিন পালনের বিষয়। আর প্রত্যেকটা দিন আমরা তাই এই সারাদিন চলতে চলতে নানান কাজ, নানান ভাবনা আমাদেরকে বুঝিয়ে দেয়, আমরা কিন্তু আসলে প্রতিটি মুহূর্তের থেকে কিছু না কিছু শিক্ষা পাই। আর তাই তো মনে হয় জীবন কাটানো মানেই প্রতি মুহূর্তের শিক্ষা। কত কিছু আমরা বুঝতে পারি, জানতে পারি, দেখতে পারি, আর

অনুভব করতে পারি। চলুন আজ সুন্দর একটা, আসলে দুটো গল্প শোনানোরই ভাবনা আছে, দেখা যাক কী হয়। আর গান গান তো থাকবেই, কারণ গানের মধ্যেও থাকে এমন কিছু বার্তা যা আসলে গল্পের কথাটাই সেকেন্ডেড করে। একটা সুন্দর গান শুনে চলুন গল্প শুনতে শুরু করবো।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আমি তোমারই গাহি জয়, শুনছিলাম গানটি অজয় চক্রবর্তীর কণ্ঠে। আর গল্প তো শুনবই, সেই গল্প শুনতে শুনতে নিশ্চয়ই নিজের সঙ্গে কোথাও মিলিয়ে নেবেন। চিরন্তনীর গল্প এই জন্যেই আমাদের জীবনের কথা বলে, কোথাও যেন নিজেকে খুঁজে পাই চিরন্তনীর গল্পের কথায়, চরিত্রে। না, চলুন গল্প শুরু করে দিই, কেননা ঘড়ি দ্রুত ছুটতে থাকে। আজ এক কাঠঠোকরা আর পাহাড়ের গল্প শোনাব। মনে হচ্ছে কাঠঠোকরা, তার কাজ তো গাছের সঙ্গে, পাহাড়ে সে কি করে? করে করে, পাহাড়েও সে কিছু করে, সে কিছু শেখে, ঠিক আমাদেরই মতো। এক ঘন বনে একটা বিশাল পাহাড়ের গায়ে একটা কাঠঠোকরা, ছোট্ট কাঠঠোকরা, সে তার বাসা বেঁধেছিল। পাহাড়ের গায়ে বাসা বানানোর কাজটা যদিও ছিল খুব কঠিন, কিন্তু ওই কাঠঠোকরা, তার ছিল তীব্র জেদ। তার তীক্ষ্ণ ঠোঁট দিয়ে প্রতিদিন ওই পাহাড়ের গায়ে একটু একটু করে গর্ত খুঁড়তে শুরু করে, তার বাসা বানাবে বলে। বনের অন্যান্য পশু পাখিরা তার ওই কাণ্ড দেখে উপহাস করে, নানান রকম মন্তব্য করে, বলে বোকা পাখি, এত বিশাল পাথরের পাহাড় ভেঙে বাসা বানানো কখনো সম্ভব? তুমি কোনো দিন সফল হবে না, বোকার মতো রোজ ওই ঠকঠক ঠকঠক করে যাও। কিন্তু কাঠঠোকরা কারোর কথায় একটুও কান দেয় না, সে নিজের কাজে অবিচল থাকে। প্রতিদিন সে আসে, ওই পাথরে সে ঠোকরাতে শুরু করে, আর একটু একটু পাথর, যেটা হয় ওটাকে পাথর ভাঙা বলে না, পাথর ছোট্ট ছোট্ট করে গুঁড়ো গুঁড়ো ধুলোর মতো ভাঙতে থাকে। আর কাঠঠোকরার নিরন্তর চেষ্টা ওই ছোট্ট গুঁড়োর পাথর কণাগুলোকে আস্তে আস্তে অনেকটা বড় করতে থাকে। পাথরের মধ্যে যে ছিদ্র তৈরি হয় সেটাও ক্রমশ বড় হতে থাকে। যারা সমালোচনা করে অনেক কথা বলছিল তারা অবাক হয়ে দেখে, পাথর তাই কি না ভেঙে সেখানে গর্ত তৈরি করছে ওই ছোট্ট কাঠঠোকরা? আশ্চর্য, দেখি তো ও পারে কি না, ও যেটা চাইছে সেটা বানাতে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: যখন তুমি গাওয়াও গান, শুনছিলাম গানটি কণিকা বন্দ্যোপাধ্যায়ের গলায়। আসলে কোনো কাজ করতে গেলে এ কথাই আমাদের মনে হয়, আমি করি না, কেউ একজন করায়। অনেকেই হয়তো বিশ্লেষণ করি, সে আমার দায়িত্ব কর্তব্য বোধ, সে আমার চেতনা, অথবা কারোর কাছে কমিটমেন্ট। কিন্তু যাই হোক, কাজটা করি, এই কাজটা আমার করা দরকার, করা উচিত, করতে চাই, নানানভাবে ব্যাখ্যা করি, কিন্তু কাজটা করি, এটাই বৈশিষ্ট্য। আর সেটাই যখন মনের মধ্যেকার একরকমের স্পিরিচুয়ালিজম বা সেই এক অনন্য অনুভূতি যা বুঝিয়ে দেয়, করি না, করায়, কেউ একজন আমার ভেতরে বসে প্রতিদিন নানান রকমের বা পছন্দের এক রকমের কাজ করায়। আর এই করে ফেলার মধ্যে, করতে চাওয়ার মধ্যে এক অবিমিশ্র আনন্দ থাকে, সেই আনন্দই আমাদের এগিয়ে নিয়ে চলে, এই আনন্দই আমাদের নিজের থেকে অপরের ইচ্ছে, প্রয়োজন ইত্যাদির প্রতি আকৃষ্ট করে। আসলে দেখা যায়, এই যে কাঠঠোকরা, ওকে বাসা বানাতে হবে, এবং সেই কারণেই প্রতিদিন এসে একটু একটু একটু একটু করে সে ঠকঠক করে পাথর ঠুকছে। প্রথম প্রথম মনে হবে এ কাজ অসম্ভব, কিন্তু নিরন্তর লেগে থাকা এবং ওই কাজটার প্রতি ডেডিকেশন, মানে কাঠঠোকরা তো রূপক, এর আড়ালে আমাদের নিয়ে যে গল্প, যে ঘটনা, আমরা যে কাজ করি, করেই থাকি, চেষ্টা করে থাকি। গলাটা একটু গণ্ডগোল হয়েছে, চেষ্টা করে যাচ্ছি গলাটাকেও ঠিক করার, আর আপনাদের কাছে এসে গল্প শোনানোর। হ্যাঁ, এই অবস্থা কি থাকবে? থাকবে না। কিন্তু যখন অবস্থাটা চলছে, তখন কিন্তু কোনো কিছু বন্ধ করে দেওয়া নয়, চালিয়ে যাওয়া, চেষ্টা করে যাওয়া। আমরা সবাই নানান ক্ষেত্রেই বোধহয় এভাবেই চলি, থামলে চলে না, যে জীবন প্রবহমান, সেটা চলে, তাকে চালাতে হয়, তা চলতেই থাকে। সঠিকভাবে চালানো, সেও একরকম আমাদের কাছে ফিডব্যাক দেয়, আর বেঠিকভাবে চালানো, সেটাও সময় পরিস্থিতি বুঝিয়ে দেয়, বেঠিকটা বেঠিকই ছিল। যাই হোক, একটু কাঠঠোকরার কথায় আসি। আলটিমেটলি সে কিন্তু পাথরের মতো শক্ত জিনিস, তাকে প্রতিদিন নিয়ম করে সামান্য ছোট্ট ওই ঠোঁট দিয়ে ঠুকতে ঠুকতে ঠুকতে ঠুকতে একদিন সে তার সেই নিরাপদ বাসা সে বানাতে পারল। আমরাও এরকম যা কিছু চেষ্টা করি তা পারি। কথা বলতে বলতে হঠাৎ ওই গল্পটা মনে পড়ে গেল, যে কালিদাস যখন স্ত্রীর কাছে অপমানিত হয়েছেন, মূর্খ এই শব্দটা শুনেছেন, এবং প্রতিদিন প্রমাণিত হচ্ছে যে সে মূর্খ, তার বুদ্ধি নেই, সে বুদ্ধিহীন। একদিন ছোট্ট একটা দৃশ্য, তার ভেতরটা একেবারে নাড়িয়ে দিল। দেখলেন গ্রামের মেয়েরা জল আনতে যায় পুকুরে নদীতে জলাশয়ে, তারপর তারা ওই মাটির হাঁড়ি সেটা রাখে, বা মাটির কলস যাই বলি, সেটা তারা রাখে এক টুকরো পাথরের ওপরে। এবং তিনি খেয়াল করলেন প্রতিদিন বিভিন্ন মানুষ, বিভিন্ন মহিলা গ্রামের থেকে আসছেন, জল নিচ্ছেন এবং কলসটি ওই পাথরের ওপরেই রাখছেন। খেয়াল করলেন তিনি মাটির কলসের ক্ষণিকের ছোঁয়ায় পাথর আস্তে আস্তে ক্ষয়িছে, তার ভিতরে কলস রাখার মতো একটা গোল জায়গা তৈরি হয়ে গেছে ক্ষয়ে ক্ষয়ে। অবাক হলেন, মাটির কলসি থাকি না পাথরকে খুইয়ে দেয়, এটাও সম্ভব? সম্ভব, তিনিও বুঝলেন এটা সম্ভব। তাই তিনি এই জায়গাটা থেকে উপলব্ধি করলেন, আমিও যদি চেষ্টা করি নিশ্চয়ই আমিও আমার এই মূর্খামি ছেড়ে পণ্ডিত প্রবর হয়ে উঠতে পারব। এবং তাই হলো, তিনি দেবী সরস্বতীর কাছে বর প্রার্থনা করে শুরু করে দিলেন তার গভীর অধ্যয়নের কাজ। দিন যায় রাত যায়, কালিদাসের সঙ্গী তখন কেবলমাত্র নানান পুঁথি, কে কি জেনেছেন, কি উপলব্ধি করেছেন, সে সব কথা সেখানে লিপিবদ্ধ হয়ে আছে। কালিদাস এবার গভীর শিক্ষায় মনোনিবেশ করলেন, আর কোনো গল্প, আর কোনো গান, সব কিছুই যেন মিলেমিশে গেল তার এই কাজের সঙ্গে। ঠিক যেমন আমাদেরও দেখুন, প্রত্যেকটা গান এমন কিছু বার্তা, এমন কিছু কথা তার মধ্যে থাকে

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: একেবারে কবে সুদিন আসবে সেই ভরসায় বসে থাকতে নেই, বরং চেষ্টা করে যেতে হয়। যেদিন আসবে আসবে, তার আগে পর্যন্ত ওই সুদিনকে আনার চেষ্টার সে ব্যাপারে অবিচল থাকতে হয়। এই যেমন গল্পটায় শুনছিলাম, ছোট্ট কাঠঠোকরা, সে কিন্তু তার লক্ষ্যে অবিচল ছিল। অন্য কেউ কি বলল না বলল, মানে সমালোচকেরা, তাতে কান না দিয়ে নিজের কাজের উপর বিশ্বাস রেখে সে চলেছিল, তাই তার লক্ষ্য পূরণ হয়েছিল। ঠিক আমাদের ক্ষেত্রেও তাই। আমরা যদি আমাদের কাজে, আমাদের লক্ষ্যে অবিচল থাকি, কাউকে কোনো ব্যাখ্যা দিতে হবে না। আমি কি করছি, কেন করছি, এটা আমার কাছে, নিজের কাছে খুব পরিষ্কার, তাহলেই কিন্তু দেখবেন কোনো সমালোচকের সমালোচনা আপনাকে ওই কাজ থেকে প্রতিহত করতে পারবে না, বা আপনি ভেঙে পড়বেন না, মন খারাপ করবেন না। কি হয়, কেনটা নিজের কাছে খুব পরিষ্কার রাখতে হয়। এই কেনর ক্ষেত্রে অনেকে বলেন প্রয়োজন আছে, দরকার আছে, উচিত বলে করা, অনেকের কথায় ইচ্ছে আছে, এই কাজটা করতে আমার ইচ্ছে করছে তাই করছি, এটাও একটা বড় কারণ অবশ্যই। আর একটা জিনিস দেখবেন, যে কোনো ব্যাপারে, যে কোনো কাজে ধারাবাহিকতা, এটা কিন্তু ছোট্ট ছোট্ট প্রচেষ্টাই দেখা যায় একদিন একটা বড় সাফল্য আনে। আসলে জীবন

বোধহয় অঙ্কের মতো তো, ম্যাথামেটিক্সে যেমন স্টেপ বাই স্টেপ, স্টেপ জাম্প অনেকে করেন কিন্তু প্রত্যেকটি স্টেপকে পরপর পরপর ভেবে এগোতে থাকলে তবেই সঠিক উত্তরের দিকে এগোনো যায়। জীবনও তাই অঙ্কের মতো, এখানেও ঠিক পদক্ষেপ, ধারাবাহিকতা, লক্ষ্যে অবিচল থাকা আর ধৈর্য। কঠিন মনে হলেও কাজটা শেষ করবই, এই ধৈর্য নিয়ে যদি কেউ কাজটাতে উদ্যোগী হয়ে লেগে থাকে, দেখা যায় তাতে হয়তো অনেকটা সময় যাচ্ছে, কিন্তু ধৈর্য হারালে চলে না। তাই ধৈর্য নিয়ে কাজটা শেষ করবই, শুরু যখন করেছি। এইভাবে চলাটাও কিন্তু এক ধরনের ইন্সপিরেশন, একটা প্রেরণা যোগায় আমাদের মনে। আর একটা জিনিস, আমার আপনার সবার জীবনে বড় কোনো লক্ষ্য থাকলে তবেই কিন্তু ছোট ছোট পদক্ষেপ তার মাধ্যমে তা অর্জন করা সম্ভব হয়, তাই না? এই যে কালিদাস, তিনি যখন মনে মনে চাইলেন আমাকে পণ্ডিত হয়ে উঠতে হবে, এবং কালিদাসের থেকে আমরা কি অসাধারণ সমস্ত রচনা পেয়েছি। এই রচনাগুলো কি শুধুই কিছু কথা? এক গভীর উপলব্ধি, যে উপলব্ধি তাকে অর্জন করতে হয়েছে নানান কাজের মধ্যে দিয়ে, ভাবনার মধ্যে দিয়ে, এবং এই কাজগুলোর পিছনে ঠিক কী মানসিক অবস্থা থাকে এটা উনি অবজার্ভ করেছিলেন। সেই কারণেই বোধহয় তিনি উপলব্ধি করেছিলেন যে শক্ত যে পাথর তাকেও খইয়ে দিতে পারে সামান্য মাটির একটা কলস। আর এই ছোট্ট ঘটনাটাই তার ভিতরে একটা আলোড়ন আনে, তিনি কোথাও একটা আশার আলো দেখতে পান। যদি এই ঘটনাটা আপাত দৃষ্টিতে যা অসম্ভব মনে হয়, কিন্তু সেটা সম্ভব হয়েছে, মাটি খইয়েছে পাথরকে, সুতরাং আমিও পারবো, আমার চেষ্টা, আমার অবিচল হয়ে লেগে থাকা, এই সমস্ত কিছুই আমাকে মূর্খ থেকে শিক্ষিত করে তুলবে, জ্ঞানী করে তুলবে। আসলে নানানভাবে আমরা আমাদের কাজকর্মগুলো করতে করতে দেখি, প্রত্যেকটা কাজের শেষে একটা গভীর উপলব্ধি, এই উপলব্ধি কিন্তু আমাদেরকে ওই পথের সন্ধান দেয় যে এইভাবে চললে সাফল্য আসবেই, মানে যে যাকে সাফল্য বলে মনে করে। একজন সাধক, একজন সাধু, তিনি যখন জীবনের মূল অর্থ খুঁজে পেতে চান, তার কাছে অর্থ মানে সম্পদ নয়, টাকা নয়, পয়সা নয়, তার কাছে অর্থ মানে এই জীবনের মূল সত্য, সেই গভীরতার উপলব্ধি তিনি যেদিন অর্জন করেন সেদিনই তিনি সাফল্য পান। আপনি কি মনে করেন সে কথা জানবো তো আপনার কাছে। খোলা রয়েছে 9903653992, অবশ্যই আসবেন। এবং শুধু এই গল্পটা নয়, এই গল্পের অন্তরালে যে অন্তর্নিহিত সত্য আছে সে কথা আপনি মানেন কি না তা আপনার লেখা থেকেই জানবো, কেমন? চলুন আবার একটা গানের মধ্যে দিয়ে জীবনের কথা, অবিচল হয়ে কাজ করার কথা, নিরলস সাধনার কথা, এসব কিছু দেখি।